আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে, এবং সেই সঙ্গে ওয়েবজট প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে আমাদের অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার, পয়লা শ্রাবণ 1948 শকাব্দ, 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 23শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 55 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ককবরক অনুষ্ঠান হয় এমনি খুরাং সকাল 6:25। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। অভিজ্ঞাপন সকাল 7:45 অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। ককবরক যুব অনুষ্ঠান জায়নাক সকাল 8:40। সকাল 9:10 শুনবেন দেশবন্দনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী কণ্ঠে দেশাত্মবোধক গান। সকাল 9:30 শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:00। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 11:00। বেলা

0: cooperation between India and New Zealand. National Broadcasting Day is being observed today. On this day in 1927, the first ever radio broadcast in the country went on air from Bombay Station under the Indian Broadcasting Company. On 8th of June in 1936, the Indian State Broadcasting Service became All India Radio, AIR. This day highlights the pivotal role broadcasting has played in India's development, educational outreach and cultural preservation. During the independence struggle, radio was a powerful tool for disseminating information and fostering unity. Post-independence, it has been instrumental in promoting literacy, health awareness and agricultural knowledge, especially in rural areas. In 1956, the name Akashvani was adopted for the national broadcaster. Since 1927, radio has been an important part of people's life in the country. Akashvani has been serving to inform, educate and entertain the masses, truly living up to its motto, Bahujana Hitai, Bahujana Sukhai. In men's cricket, first T20 international of three-match series between India and Zimbabwe will be played today in Harare. The match will begin at 4:30 p.m. Indian time. Shreyas Iyer, led India, will play the second T20 on Saturday and the third match on Sunday at the same venue. India hold a commanding advantage over Zimbabwe in the shortest format of the game. The two teams have faced each other 14 times in men's T20 internationals, with India winning 11 matches and Zimbabwe 3. In China Open Badminton, PV Sindhu, Ayush Shetty and Lakshya Sen have entered singles pre-quarterfinals in Changzhou. Double Olympic medalist PV Sindhu advanced to the women's singles second round after defeating fellow Indian player Unnati Hooda. And that is the end of this news bulletin.
1: Akashvani Agartala Shubhashito. অনুষ্ঠানে আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
2: অর্ধচন্দ্রাকারে অবস্থিত এই পঞ্চগ্রামের বিস্তীর্ণ মাঠখানার প্রান্তে ধনুকের ছিলার মতো বহিয়া গিয়াছে পাহাড়িয়া নদী ময়ূরাক্ষী। পাহাড়িয়া মেয়ের মতোই প্রকৃতি, সাধারণত বেশ থাকে, জল বাড়ে কমে, কিন্তু বন্য প্রকৃতির উচ্ছ্বাসের মতো বন্যা আসে অকস্মাৎ, হুহু করিয়া, আবার তেমনি দ্রুতবেগেই কমিয়া যায়, তাহাতে বড় ক্ষতি হয় না। পঞ্চগ্রামের মাঠের প্রান্তে বন্যারোধী বাঁধ আছে, তাহাতেই বন্যাবেগ প্রতিহত হয়। বাঁধটি মাত্র পঞ্চগ্রামের সীমাতেই আবদ্ধ নয়, নদীকূলের বহুদূর পঞ্চগ্রামের প্রান্ত সীমা অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে। কবে কে এই বাঁধ বাঁধিয়াছে কেহ বলিতে পারে না। লোকে বলে পাঁচের জাঙাল বা পঞ্চজনের জাঙাল। লোকে ব্যাখ্যা করিয়া বলে পঞ্চজন মানে পঞ্চপাণ্ডব। মা কুন্তীকে লইয়া যখন তাহারা আত্মগোপন করিয়া ফিরিতেছিল, তখন এই অঞ্চলে ময়ূরাক্ষীর বন্যা আসিয়াছে। দেশঘাট ভাসিয়া গিয়াছে, ধান ডুবিয়াছে, ঘর ভাঙিয়াছে, দেশের লোকের দুঃখ দুর্দশার আর সীমা নাই। রাজার মেয়ে, রাজার রানী, পঞ্চপাণ্ডব জননীর চোখের জল আসিল লোকের এই দুর্দশা দেখিয়া। ছেলেরা বলিল, কাঁদো কেন মা? মা আঙুল দিয়া দেখাইয়া দিলেন লোকের দুর্দশা। যুধিষ্ঠির বলিল, এর জন্য কাঁদো কেন? তোমার চোখে যেখানে জল আসিয়াছে সেখানে কি লোকের দুর্দশা থাকে না থাকিতে পারে? এমন প্রতিকার আমরা করিতেছি যাহাতে আর কখনো বন্যায় এই অঞ্চলের লোকের ক্ষতি না হয়। বলিয়াই পাঁচ ভাই বাঁধ বাঁধিতে লাগিয়া গেলেন। বাঁধ বাঁধা হইল। পঞ্চপাণ্ডব চাষিদের ডাকিয়া বলিয়া গেলেন, দেখো বাপু, বাঁধ বাঁধিয়া দিলাম, রক্ষণাবেক্ষণের ভার তোমাদের। প্রতি বৎসর বর্ষার প্রারম্ভে রথযাত্রা, অম্বুবাচী, নাগপঞ্চমী প্রভৃতি হলকর্ষণের নিষিদ্ধ দিনগুলিতে প্রত্যেকে কোদাল ঝুড়ি লইয়া আসিবে। আপন আপন গ্রামের সীমানায় বাঁধে প্রত্যেকে পাঁচ ঝুড়ি করিয়া মাটি দিয়া যাইবে, তিন দিনে তিন পাঁচ পনেরো ঝুড়ি মাটি দিবে। সেই প্রথাই প্রচলিত ছিল আবহমানকাল। যখন হইতে জমিদার হইল গ্রামের সর্বময় কর্তা, হাসিল পতিত খাল বিল খানা খন্দ ঘাসকর বনকর জলকর ফলকর পাতামহল লত

0: মহল, এমনকি ঊর্ধ্ব অথ দরবস্থ হক হুকুমের মালিক, তখন হইতেই বাঁধ হইয়াছে জমিদারের খাস সম্পত্তি। জমিদারের বিনা হুকুমে কাহারও বাঁধের গায়ে মাটি দিবার বা কাটিবার অধিকার রহিল না। যখন এই প্রথা উঠিয়া গেল তখন জমিদার বেগার ধরিয়া বাঁধ মেরামত করাইতেন। হাল আমলে বাঁধ ভাঙিলে সেই রেওয়াজ অনুযায়ী বাঁধ বাঁধিবার খরচের কতক দায় জমিদার, কতক দায় প্রজা। বৎসরে বাঁধে মাটি দেওয়ার দায়িত্ববোধ লোকের চলিয়া গিয়াছে। বাঁধ ভাঙিলে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত যাইবে, তদন্ত হইবে, এস্টিমেট হইবে, জমিদার প্রজাকে নোটিশ হইবে, তারপরে ধীরে সুস্থে বাঁধ মেরামত হইতে থাকিবে। বিস্তীর্ণ পঞ্চগ্রামের মাঠ জলে প্রায় ডুবিয়া গিয়াছে। দেবু ঠাহর করিয়া আলপথ ধরিয়া চলিয়াছিল। রাত্রে আকাশে যে ঘনঘটা জমিয়াছিল সে ঘনঘটা এখন অনেকটা কাটিয়া গিয়াছে। প্রখর রৌদ্র উঠিয়াছে। রৌদ্রের ছটা জলে পড়িয়া বিস্তীর্ণ মাঠখানা আয়নার মতো ঝকমক করিতেছে। ধানের চারাগুলি বড় দেখা যায় না। জল কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর। বর্ষার জল নিকাশের যে দুইটা নালা আছে সেখানে জল এক বুক, স্রোত প্রচণ্ড। বাকি মাঠের মধ্যে জলস্রোত মন্থর, প্রায় স্থির রহিয়াছে বলিয়া মনে হয়। মধ্যে মধ্যে সেই মন্থর জলস্রোত চিরিয়া একটি রেখা অতি দ্রুত বেগে ছুটিয়া চলিয়াছে। সেই রেখার পেছনে পেছনে লোক ছুটিয়াছে, হাতে পলুই অথবা কোঁচ। ওগুলি মাছ, বড় মাছ। মাঠের মৎস্য সন্ধানী লোক অনেক, নারী পুরুষ শিশু বৃদ্ধ।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। প্রথম গানখানের শিল্পী অতনু সান্যাল।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন প্রথমেই অতনু সান্যাল এবং সবশেষে মুকুল চক্রবর্তী। আকাশবাণী আগরতলা।

0: Rok nisimi choku centimeter om haike kazal kakanya nangana hakor khorsa ho jeng bisi apana busulai kol tham kol brike busulai hoboi rina nangai tei asaima ya gulo jeng hamtaya bithi rongna ke busharokno huishawai kahamku phangnai busanargai rina nangai mohake nar khangke busa kahamnai tei bufangbo hamjawai phaina kainani jorarok khangke tunglang molni bagai January February omohai talano kaimano tei watai molni bagangke May June talo kainanangnai kusuk omohai thairago khangke April talo phano kaimano ekor kaisen bagai busulainangana busulai chersa busulainangnai tei bono bini bari rogo saf sutra ke tongna nangnai yongsa kuksa ni bagai saf sutra ke tongyangke yongsa kuksa bawoi buthai rok sitra rekhibo tei buthai kobang manna hanke jelatai buribu barno nai se buthai bangnai bangya haini bagai buthai kobang manna hanke buribu barno kobang khlaina nangnai abon bagai hati rogo manthogo penu fix ekobai aprona boost om hai hnei mungsasuk hormone bithino sari rikhangke jeng chosani burei bubar kobang khlai bari mano tai buthai kobang kha thari mano mohake sung spray khlai rina nangnai omake sung kahamke naikeni khlai man bisingti chosano khlai man nakhyangke kobang kha khlai kyangke hati rogo bo phalai rang poisar ga jiwi nok nok bo chubai mano asik jara khnal ke sosa kaimanar ke kok thai je thaini
1: au tabu ching khnal le ne shak kham grani gogo shak kham grani ro bi nai kok kisha tini ni shak kham grani gogo ching khnal le ne bohok ni alsar mani nya khe ba tini bogo kusang mani abno ro bi nai kok kisha ching sai ma le ne au ching sai mano যতনো আগেনি সিমিন হচ্ছেন গ্যাস বহক কবাং খাঙ্কাই এবার কবাং কুক মহাই বহক রক খাঙ্কাই চিনি বহক কসা অঙ্গি মানো নিচ্ছেন আগেনি সিমিন কিসা মিশা সাইমানি টংলাই যতনো হাইফানো ও তামনি বাকি অং অমহাই বহক জ্বালা অংমানি এবার বহক ইয়কমানি আবু ভাইকে অঙ্কুক আপনার চিনি কিসা সালাইনি বিনি সিনিমুং jeng bohok ko sang kha ni ne bhai ke sai man nai abung kha ang kai tamung nai chini bohok ko sang kha ang kai jeng nuk ja ko bohok belai no yok mani tai bohok samani bo nu ko bohok ni tolawo eba om thai ni shaka doro ama hai belai ke samani nuk ja ko pia chamung cha kha ang kai kisa misa bohok samani kamawo haifano খালি বহক নিয়াখে বা বহক খালি দংখা আঙ্কাই নিয়াখে বা হরনি চামরক চাখা আঙ্কাই ও সামু দেব গবাংখে বাঙি খাঙ্গ বাক্সা বাক্সা হাঙ্কাই কবায়ো কবায়ো খাইব অংজাগ বাক্সাকে কবু কপাও মাই চাই মেয়ে রকমগ হজম ইয়া ইয়াখে বা বেলেখেন ওয়ানামং টেনশন মানে রকনুক যাগ বাক্সা বাক্সা হাঙ্কে বখরক গুড়ি খেলাইনাই ইয়াকে বা থৈর ফাইমানি ফানা নুগ বা বাক্সানি হিঙ্গা হাঙ্কাই থৈ গুরই মানি বনক যাব আবতামনি বাকে ইং হানি যেন সাইমানা থাঙ্কা হাঙ্কাই বহগ আলসার মানি বা খসাং মানি আবংখাই চিনি চামুং নংনি বিশং থিন যেন বাংকই সাইমানো তামনি হিঙ্গা হাঙ্কাই ইচি বড় রকম বেলাই নো ওয়ান তঙ্গ টেনশন তঙ্গ বংনি গবাংক খেঙ্গ বাক্সা বাক্সা বেলাই মশলা গান চামু চাকা হাঙ্কাইব অমহাই নিমানো তাই আবনো কারিব চিনি শালপ্রমনি তামুং চামু চামু রুগীন গবাং কখাই বহগ অমহাই বেমারি নিমানো আবুনি বাকৈনাই রম দি যে বড় রকনি গবাং কখাই গ্যাস অঙ্গ বহগ এবার বহক ফুলি টঙ্গ বহক শালপ্রমন সাবো অমহাই রকনি টঙ্কা হাঙ্কে এবার ক্ষীর কসম খেয়ে কিমানি আমার হাইনুক

0: এই কয়লা এনে নানে ভাগে শাকলাই যাক মুচুং নাই বড় রক এবার চুকচাক বড় রক ও ঝুলাই তাল নিয়ে শাল নিচি নিশি মি চেঙ্গি আব ফুসকাং তাল নি শাল চি আগস্ট নই সাই নি চি দক বিশিনি শারিক নি দাম্বা জড়া অনলাইন তৈ কয়লাই জমারি মানে আচুক থানি বুমুংখা গ্রুপ ডি পিয়ন আর্দলি গার্ড আপনি বাকিনে আচুক থাই দঙ বেকুলি কাইব্রী আপনি বিশিং খাতি জায়গা কাইথাম তে এসি দং খাতি যাক কাইসা রংমারিং না নাঙানো জেসা গসিজাক বোর্ড নিয়েখাবো ইনস্টিটিউট নি মাধ্যমিক পাস নানাই উমরং না নাঙানো বিশি চি চার নিশি বিশি ব্রীচি নি বিশিং না নাই ফিয়া খাতি যাক রং বাকি হিংকাই হাপাং রায়দানোর কিনাই রাঙনি মানমারি পে মেট্রিক্স লেভেল ওয়ান আবনোর কিনাই বারো হাজার অংনাই রাং তাই কয়লাই রেনানি ফি ইংখা রাং তিনশো ইয়াকে বা থামডা মুজংনাই ক্যান্ডিডেটস রক ফুইলাও কাইসা শ্রীমং আমজক মং মারানাই তাই আমজক মঙ্গ পাস অংপাই মানে ইয়াগুলো ইন্টারভিউ মারানাই ইন্টারভিউ রুমানি বিসিমপি বরং বরক সাইজাকাই আপনার কারি বন্ধ কাহামকাই নাইমানা সাইমানা মুচমকাহামকাই হাইকোর্টনি অফিসিয়াল ওয়েবসাইট https://thc.nic.in ও ওয়েবসাইটে থাকি নাইমান্নাই তাই রিক্রুটমেন্ট ট্যাবও ক্লিক খাইনাই কয়লাই রিমানো
1: আও ফাটিকে সুন্তে কেশা নালে এন এন ই জেড সি সি একবা সালচি সালকা আমসানি হুকুমু থায় গুড়ি শিষ্য পরম্পরা ওয়ানসক দঙ্গ নিশাই নিশি দক নিশি সিনিব হুকমুনের গই সঙ্গে বাকি ফরান বাকি কয়বলাই সানজাকা আরও দঙ্গ রেসাবমং জাদুনি ওয়া তাই ওয়া রোগনি সামং কাত তাই যাত্রা মশামং অমহাই রগ কমরতুতেই অমহাই হুকমুন রগৈ ফরিংকুক এখবা সরংজাক অমহাই লুকরগনি বখাক কয়বলাই সানরজাকা উমরং নাঙানো বিশি ব্রীচি বা নিশিমি বিশি সিনি সি জরা অমহাই অমনি বড় রগ্ন র কয়বলাই রহরি মানাই অর ফরংনাইতাই ফরংনাইনি লগি খরকসা তলাংজাকনাই আবন লগিও সরংনাই রগ্ন বহাইন খরক বুরি খালাই তলাংজাগান সরংনাই রগ্নকে বং মরংনা নাই বিশি চি বানি সিমি বিশি নিশি বানি বিশিঙ্গ অব বিশানি বাকি ফরংজাগান তাই ফরংনাই রকমকে তালমানানো সিনি সাই বারা খাই রেজাংনাই তাই বিনি লগিও ফরংনাই রকমকে থাম সাই সিনিরা বাচি খাই রেজাগান তাই সরংনাই অমহাই বড় রকমকে সা সাই বারা খাই রং রেজাংনাইনি সাজাকা কয়বিলানানি পাইথেক সালকে অগস্টালনি সাল থামচিস সালনি বিসিঙ্গ রহনা নাঙ্গানো আবন বাকিতে কাহামকে সাইমানা মুসুখামকে এন ই জেড সি সি নি ওয়েবসাইট নাই নাঙ্গানো ওয়েবসাইট ইংখা www.nezccindia.org.in আরো নাই নাঙ্গানো সাজাকা হাইকেবা হাস্তেনি আর্ট এন্ড কালচারেল এফেয়ার্স নাইকুঙ্গ জমারনা বাকি সাজাকা আশুক জরা খানাবাখ্যা সেবক বরক তলমানি কবর তাবো খানাইনে নবর্তীবানী

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবি কিরণ। অনুষ্ঠানে আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

গানখানির শিল্পী ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত রবি কিরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে শেষ গানখানির শিল্পী মায়া সেন।

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়, রমা মণ্ডল, শৈলজা রঞ্জন মজুমদার এবং সবশেষে মায়া সেন। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং তার ঠিক পরে রয়েছে স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী, খবরপত্রী প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবর। উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাভকোভা জানান যে তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি মুগ্ধ হয়েছেন।
1: What is the most important? You have to be proud indeed of your nation. You have to be proud of your history. But also India has a woman as the president. That is really something special, knowledgeable, with deep feelings, emotional intelligence.
0: এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজ অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এবং অরহিদের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত অরহিদ হ্রদ পরিদর্শনও যান। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকু সোদ্দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আভ্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সরিন গ্রিন ডিয়ানুয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সে দেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়াও উপযুক্ত নয়। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলবার সময় বলেন যে এটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত।
1: লগভগ 150 পেপার লিক কে বারে মে উনহোনে চর্চা কি। ইয়ে যাঁচ কা বিষয় হ্যায় অর সরকার এক জিম্মেবার সরকার হ্যায়, ইসলিয়ে নিশ্চিত রূপ সে হরেক বাত কা জবাব যাঁচ কে সাথ সাথ জনতা কে সামনে, দেশ কে সামনে দুধ কা দুধ অর পানি কা পানি রাখেগি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজকল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগে রূপায়ণে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপরও তিনি জোর দেন। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসাবে ভারতকে তুলে ধরতে হবে। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের দায়ে গত 2 বছরে সরকার দেশের অভ্যন্তরে 50টি ওটিটি প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার নিয়মিতভাবে ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। কেন্দ্রীয় প্রবীণ আইএস আধিকারিক অনুরাগ জৈনকে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসেবে নিয়োগ করেছে। ডিপার্টমেন্টাল অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গতকাল এক নির্দেশিকায় জানিয়েছে, মন্ত্রিসভা নিয়োগ সংক্রান্ত কমিটি এসএসসি এই নিয়োগে অনুমোদন দিয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায়ও বহুজন সুখায়ও এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য সংবাদ পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা টানা 12 দিনে পড়ল। উভয় পক্ষই অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আবারও জানিয়েছে যে এই হামলার লক্ষ্য হল হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ওই প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই তাদের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরকাচি বলেছেন, তার দেশ আক্রান্ত হলে পাল্টা আক্রমণের নীতি গ্রহণ করবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বিশেষ করে সে দেশের পরিকাঠামোর উপরে যে কোনো ধরনের হামলার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভ বলেছেন, ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরাভ জানিয়েছে, মঙ্গলবার ম্যানিলায় এটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আজকের বৈঠকের সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্কোরেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে

যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। হারারেতে 3 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। সিএসআইআর এর নেতৃত্বাধীন ভারত এই একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় এবং রবিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে। চাংঝাউতে আয়োজিত চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু, আয়ুষ শেঠি এবং লক্ষ্য সেন সিঙ্গলস বিভাগের প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16 উঠেছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু রাউন্ড অফ 32 লড়াইয়ে স্বদেশের উন্নতি হুডাকে 21-14, 9-21, 21-10 ব্যবধানে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাফকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। 3 দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। খবর শেষ হল, পরে খবর স্থানীয় সংবাদের পরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা গতকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খার্চি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ত্রিপুরা ঐতিহ্য ও সংস্কৃতির তীর্থভূমি রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। রাজ্য সরকার ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। খার্চি উৎসব সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মেলার চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগের এবছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পের মা কে নাম বলে উল্লেখ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ গতকাল থেকে শুরু হয়েছে। সাত দিনব্যাপী খার্চি উৎসব মেলা আগামী 28 জুলাই পর্যন্ত চলবে। সুপ্রিম কোর্ট গতকাল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 61 বছর করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সারা দেশে জেলা বিচার বিভাগের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার দাবিতে দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এই নির্দেশ দেয়। বিশ্ব বাণিজ্য সংগঠন WTO সদর দপ্তরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সংক্রান্ত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্য দেশের ক্রমবর্ধমান ভূমিকা উপর গুরুত্ব দিয়েছে ভারত। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ভারতের যোগসূত্র এবং বাণিজ্য চুক্তির বিস্তার, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, উন্নয়নশীল দেশগুলোর পারস্পরিক সহযোগিতার প্রতি সফল সমর্থনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়াসগুলি তুলে ধরেন। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিপর্যয় মোকাবিলা বিষয়ে বিদ্যালয় নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, জেলার 50 বিদ্যালয়ে NDRF, আপদা মিত্র, সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা এই কর্মসূচিতে যোগদান করছে। বিপর্যয়ের সময় এবং তারপরে ও আগে করণীয় বিষয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অবহিত করা হচ্ছে। আগামী 27 আগস্ট পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়গুলোতে এই কর্মসূচি চলবে। ত্রিপুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী ভাড়ায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ করে দিতে ICARের উদ্যোগে আওতাধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র ও মেঘালয় সেন্টারের সহযোগিতায় দুটি নতুন কাস্টম হায়ারিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রাজ্যে বন ও পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি এবং হাতাইকথর হুকুমু এগ্রোফেড এই দুটি কৃষক উৎপাদক

সৃজনশীলতা বাড়াতে সাহায্য করবে। কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প নিয়ে খোয়াই ব্লকের উত্তর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপি চেয়ারম্যান শক্তি কেন্দ্রের উদ্যোগে গ্রামসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সভায় মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, 2047-এর মধ্যে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রতিটি গ্রামকে শক্তিশালী করা জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ হিন্দি বা ইংরেজিতে তাদের মতামত আগামীকাল পর্যন্ত পাঠাতে পারবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় নবোদয় সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল 3-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 17.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু ভারতে উত্তর মেসিডোনিয়ানী বিশৃঙ্গ রাংথং হালক তৈ বক্রাক খাইনানী কবক মুং নারেখা মিয়া অস্কুপিওব বানিয়া ফুরাম কক নারকমাবো রাষ্ট্রবক্রক শাখা বানিয়ানী লগি লগি রাংবক সিনমুং তাং সেপ তৈ কতাল স্নাম মুং সেপনি বিশৃংতৈ জরা কদকমানী হালক সংসাইতি সানানী নাংথাই রাষ্ট্রবক্রক তৈ বশাখা তাবুক বানিয়া অং থতক তং হালক নাংমানি শেখ কিচা অং ফিয়াবা অ জরানী বিশৃঙ্গ আব বাক নই অঙ্গিমানো চুবামুংনি দিখিল ডিজিটেল সেপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিথিস নামঘর শাখাম সেপ্তে তংঘর গদাল জাক ফাননি শাখা ফান বকশিনকা রাষ্ট্রবক্রক ব ভারতনি ডিজিটাল পাবলিক তাং বেখ্রেপ্তে ইউপিআই নি হামক্রাইনি কক্ষুরজাওই রাং বকশিন মুং তাই চেতন বাংরানী কবক মুং নারেখা ইয়াঙ্গো কাইথাম হাকতর বেড়াইমানি পায়ে রাষ্ট্রবক্রক তিনি রুমানিয়াও থাঙ্গানো শালচনি রমই লাইবুমা গনাং খারচি মতাইতে বানিক মিয়ানি সিমি কচাম আউলিনি চিব্রুই মতাই তংথারনগো চেংজাখা ফুঙ্গ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবনো চেঙ্গে রেখা মন্ত্রীয়করা কক নারকমাবো শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কাইসা ভারত কাহামকুক ভারত স্নামতিসানা নাহার মুংনি কাইসা নাংকুকমা দিখিল অঙ্গিবা শাখা অব হাস্তে হাপাং ত্রিপুরানী লাইবুমা হুকুমু তাই বেড়াইখিরিন হায়ুং বেড়েমো তুনসাই রৈনা নাহারৈ সামুং তাঙ্গৈ তঙ্গো পান্ডাও লামসগৈ ককনারেখা খারসি তেরতে বাণী কমিটিনি চেয়ারম্যান এমএলএ রতন চক্রবর্তী গখরাং ত্রিপুরা স্নামতিসানা নাহারৈ তাকলাই খারসি বাণীকনি কক বথমা নারকজাখা এক পের মা কি নাম শালচিনি রমৈ খারসি বাণীগ মাগনা ফাংসারা বাগজাগানো আবনো কিটিংগৈ সুপ্রিম কোর্ট মিয়া হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাই রকনি দরবার ফাংবেদেকনি অফিসার রকনি ল্যাংলা মুংমানমা উমর দক চিনি বাংরুবই উমর দক চিসা খাইনা ককনো তুইয়ই ওয়ানসকনানি দাগি মুংরেখা দরবার ফাংবক্রক সূর্যকান্ত দরবার ফাং জয়মাল বাক্সি তৈ বি মোহনানি কথাজাক কাইসা বেঞ্চ হাকতর গনাঙ্গই হাঙ্কর দরবার ফাংবেদেকনি দরবার ফাং সংনি ল্যাংলা মুংমানমা উমর দক চিনি বাংরুবই উমর দক চিনি খাইনানি সান মুংন তুইয়ই খাইজা কাইসা কই মুংনি হিয়ারিং নি জরাও অ দাগি মুংন রুবো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি অ তালনি নৈচিদক শালমারি ককটি শালনি ফুং দামসিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরক ওয়ানসক মুংনি কক রহরই মানবায়ানো ত্রিপুরাও চিকন হুকবার খাইনাই রকনো কিচা রাংমারি বাই হায়ার নাহারৈ কতাল তাং সেপনি হুকবারনি মানৈ সামুঙ্গপ নাংনা সেপ রুনানো নাহারৈ আইসিএআর নি চেতন বাই হুকবার শৈশিলাম কেন্দ্র তাই মেঘালয় সেন্টারনি চুবাচুবাই কাইনৈ কাস্টম হায়ারিং সেন্টার চেঙ্গৈ রেজাখা হাস্তে বলংতাই তংখর মন্ত্রী অনিমেষ দেববর্মানী মানজাক মুংবাই অ সামুংবতাঙ্গ বাকমা এগ্রি

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। শ্রোতা বন্ধুরা, আজ 23 জুলাই, আজ ভারতীয় সম্প্রচার দিবস। আজকের দিনটি ভারতীয় গণমাধ্যমের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। 1927 সালের আজকের এই দিনে অর্থাৎ 23 জুলাই বোম্বে অর্থাৎ বর্তমান মুম্বাই থেকে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির মাধ্যমে ভারতের প্রথম নিয়মিত রেডিও সম্প্রচার শুরু হয়। আর সেই সূচনার মধ্যে দিয়েই ভারতীয় সম্প্রচারের এক নতুন যুগের পথ চলা শুরু হয়। পরবর্তীকালে এই ধারায় বিকশিত হয়ে জন্ম দেয় অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর, যা আজও দেশের কোটি কোটি মানুষের তথ্য, শিক্ষা, সংস্কৃতি এবং বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। রেডিওর ইতিহাস কেবল প্রযুক্তির ইতিহাস নয়, এটি মানুষের অনুভূতির ইতিহাসও। এমন এক সময় ছিল যখন একটি পরিবারের সভায় সন্ধ্যাবেলায় রেডিওর চারপাশে বসে খবর শুনতেন, গান শুনতেন, নাটক উপভোগ করতেন। আর আমার বিশ্বাস এখনও আপনারা কিন্তু রেডিওর সাথে এইভাবেই যুক্ত আছেন। স্বাধীনতার পূর্ব থেকে শুরু করে আজ পর্যন্ত আকাশবাণী দেশবাসীর হৃদয়ে দেশাত্মবোধ জাগ্রত করতে এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তে দাঁড়িয়ে থাকা আমাদের সেনাবাহিনীর জওয়ানদের মনোবল চাঙা রাখতে আকাশবাণীর সুর, সংবাদ এবং বিভিন্ন অনুষ্ঠান এক যোগ্য উৎস। উৎসব, সংকট

যুদ্ধকাল সবসময়ই আকাশবাণী জাতির পাশে থেকেছে। ভারতের সংস্কৃতি, ভাষা এবং ঐক্যের প্রতীক হিসেবে আকাশবাণী এক অমূল্য প্রতিষ্ঠান, যা আগামী দিনেও দেশাত্মবোধ জাগিয়ে রাখতে অবিচল থাকবে। আর আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যাশা, ভারতীয় সম্প্রচার আগামী দিনেও সত্যনিষ্ঠ তথ্য, সুস্থ বিনোদন, সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক ঐক্যের বার্তা বহন করে দেশের প্রতিটি মানুষের কাছে আরও শক্তিশালীভাবে পৌঁছে যাক।

আজ 23শে জুলাই। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের 204তম দিন। বছর শেষ হতে আর বাকি মাত্র 161 দিন। 1898 সালের ঠিক আজকের দিনে অর্থাৎ 23শে জুলাই তারিখে ব্রিটিশ ভারতের বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প সংকলন, 12টি নাটক, 4টি প্রবন্ধ সংকলন, 4টি স্মৃতিকথা, 2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ এবং 1টি প্রহসন রচনা করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর 1955 সালে রবীন্দ্র পুরস্কার এবং 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়াও 1962 সালে তিনি পদ্মশ্রী এবং 1968 সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। 1971 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তারাশঙ্করের উপন্যাস ও ছোট গল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় এবং প্রশংসিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর এবং অভিযান, অজয় কর পরিচালিত সপ্তপদী, তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা এবং তপন সিংহ পরিচালিত হাঁসুলি বাঁকের উপকথা বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ শিল্পী মান্নাদের কণ্ঠে ডাক হরকরা চলচ্চিত্রের এবং সুরকার সুধীন দাশগুপ্ত আর গীতিকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই গানটির সঙ্গে জানায় তার প্রতি অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি।

শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় আমাদের যেহেতু একবার চোখ পড়ে গেছে, তাহলে তো আরও একটু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে দিতে হয়। আজ 23 জুলাই 1856 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আজকেরই দিনে পণ্ডিত, গণিতবিদ, দার্শনিক, কট্টর জাতীয়তাবাদী নেতা এবং যিনি ভারতের স্বাধীনতার ভিত্তি স্থাপনে সহায়তা করেছিলেন, বালগঙ্গাধর তিলক। তিনি 1974 সালের ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন এবং তিনি মারাঠি ভাষায় কেশরী এবং ইংরেজি ভাষায় দি মারাঠা নামক দুটি সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে জনগণের রাজনৈতিক চেতনার জাগরণ শুরু করেন। আজ তার জন্মদিন। তৎসঙ্গে

আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1906 খ্রিস্টাব্দে পণ্ডিত চন্দ্রশেখর আজাদ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন বিখ্যাত বিপ্লবী। 17 বছর বয়সে চন্দ্রশেখর আজাদ বিপ্লবী দল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দেন। তিনি বিখ্যাত কাকোরি কাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে যান। 1921 সালে মহাত্মা গান্ধীর সঙ্গে যখন অসহযোগ আন্দোলন শুরু করেন, তখন তিনি তাদের সক্রিয়ভাবে আবেদন এবং অবদান রাখেন। আজ 23 জুলাই ভারতের মধ্যপ্রদেশে আজকের দিনে 1906 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তাছাড়া ইতিহাসের পাতায় যদি আরেকটু নজর রাখি, তাহলে বলতে হয় আজ কিন্তু আরও বিশেষ কিছু ঘটনা ঘটেছিল। 1881 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাসমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশনের প্রতিষ্ঠা হয়েছিল আজকের দিনে। তাছাড়া 1893 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদের আদিরূপ বেঙ্গল একাডেমি অফ লিটারেচার প্রতিষ্ঠিত হয় আজকের দিনে, অর্থাৎ 23 জুলাই। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1843 খ্রিস্টাব্দে সাংবাদিক ও সাহিত্যিক রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ। তাছাড়া আজকের দিনে আমরা হারিয়েছিও আমাদের মাঝখান থেকে কিছু প্রভাতপ্রতিম ব্যক্তিত্বদের। জ্যোতিরিন্দ্রমোহন সেনগুপ্ত কারারুদ্ধ অবস্থায় আজকের দিনে 1933 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ইতিহাসের পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।

এবারে কিন্তু বন্ধুরা চলে আসছি চিঠিপত্রের বিষয়ে। অত কিম বিষয়ে প্রথম চিঠিখানি লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, এই শ্রাবণে মেঘের আহ্লাদি ঠোঁট কামড় দেবে নাকি চুমু দেবে, বুঝে উঠতে না পেরে অত কিম। উনি পই পই করে বলেছিল, যাচ্ছ যাও বাজারে ইলিশ কিনতে, ছাতা নিও, কিন্তু দোনা মোনা করে নিলাম না। এখন শ্রাবণ সোহাগ মাখাচ্ছে, কোথায় দাঁড়াবো? দোকানের সামনে প্রচুর ভিড়, অত কিম। দেখি ছাতা নিয়ে একজন একা দাঁড়িয়ে, ভাবার সময় নেই, সরি বলেই ঢুকে পড়ি। মুখের দিকে তাকিয়ে দেখি, ইনি তো আমাদের অজিত স্যার। রাশভারী মানুষটিকে গড় করি না প্রণাম করি। ঝুঁকতেই, থাক বাবা থাক, একে তোর সঙ্গে সকালবেলায় এক রাউন্ড চড়াম চড়াম হয়ে গেছে, ছাতা থেকে বেরিয়ে এবার বাজারের দিকে। ওমা, ইলিশের দাম করতেই হাতে ছ্যাঁকা, তাহলে এর বিকল্প? পাবদা, ভেটকি নাকি পাঙ্গস? অত কিম, পাবদাই নেই। দরজায় ঢুকতে যাব, কি গো ইলিশ সর্ষে করো, এখন যদি বলি পাবদা এনেছি তাহলে বাবা বিবাদে কাজ নেই। অত কিম বলি, যখন খাবে তখন দেখবে, লোন একেবারে উপচে পড়ছে। এখন মাছ ভাজছি, কি গো গন্ধ পাচ্ছি না কেন? কি বলি যদি রান্নাঘরে চলে আসে? অত কিম বলি, এখনকার মাছে কি আর সেই স্বাদ গন্ধ আছে? নামেই যা ইলিশ। কিন্তু পাতে দিতে গিয়ে হলো বিপত্তি, দুখানা সর্ষে পাবদা দিয়েছি। অমনি বলে কি না, এ কি শিশু খোকা নাকি কিশোরী ইলিশ গো? আমিও ঝামটা মেরে বলি, উনি গর্ভবতী ইলিশ, রূপনারায়ণে খেলতে এসে ছোট হয়ে গেছে, তবে তুমি ডিম পাবে এটা হলপ করেই বলতে পারি, গন্ধ তোমার ওই নাকটাই তো বন্ধ।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে, শুনছি আপনাদের অনুভবের কথা। পরবর্তী চিঠিখানি পাঠাচ্ছেন চৈতালি মণ্ডল, দয়াপুর গ্রাম, সুন্দরবন কোস্টাল থানা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কি বলতে চাইছেন বন্ধু, চলুন আপনাদের পড়ে শোনাই। প্রিয়, লিখছি তোমায়, সংসারে নামক রুক্ষ জমিতে সকলেই বীজ বোনে, কিন্তু সফল হয় কজন? যারা সততার বীজ বুনে প্রতিনিয়ত সংযমের জল ঢালে, তাদের জমি থাকে অনুর্বর। আর যারা সততার বীজ বুনে লোভ আর আত্মসুখ নামক কীটনাশক ব্যবহার করে, তারা ঘরে তোলে ফসলের সম্ভার। অত কিম, সৎ নির্লোভ মানুষের দৈন্য পীড়িত সংসারে কেবল নুন আনতে পান্তা ফুরয়। তারা মিথ্যা প্রলোভনের ফাঁদে আত্মাহুতি দেয় না, অত কিম। ছাত্রজীবনে আমার জীবনের লক্ষ্য নামক রচনায় লিখেছিলাম, চিকিৎসক হতে চাই। আরও দু একটি ক্ষেত্র কিঞ্চিত মেধা ছিল, যেমন ছবি আঁকা ও সঙ্গীত, অত কিম। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গৃহিণীর পদ মর্যাদায় অলঙ্কৃত করেছি, সঙ্গে গৃহশিক্ষকতার পেশা বেশ আছে। উচ্চাকাঙ্ক্ষার প্রাচুর্য নেই, নেই অর্থ সম্পদের লিপসা, অত কিম। অসুখী রাজার মতো সুখী মানুষের জামার খোঁজে দেশে দেশান্তরে ঘুরে মরতে হবে না আশা করি। শুভেচ্ছা সহ চৈতালি মণ্ডল, গ্রাম ও পোস্ট অফিস দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।

বন্ধুরা, এবারের চিঠিখানি লিখেছেন চিরশ্রী পাল গড় দরজা বিষ্ণুপুর থেকে। তিনি কি লিখছেন চলুন শোনা যাক। প্রিয় অভিজ্ঞাপন, তুমি এবারের বিষয় দিয়েছ অত কিম। এই বিষয় নিয়ে লিখতে গেলে আমাকে একটু ছোটবেলায় ফিরে যেতে হবে। অভিজ্ঞাপন, ছোটবেলার সেই দিনগুলি কত নির্ভেজাল ছিল জানো? কত মায়া মাখানো ছিল, স্কুল, বন্ধুবান্ধব, পড়াশোনা, খেলাধুলা, ঠাকুমার কাছে রূপকথার গল্প শোনা, আর মায়ের কাছে একটু আধটু বকুনি, এই ছিল সহজ সরল জীবন। তারপরে এলো কৈশোর, এবং পরে কৈশোর ছেড়ে যৌবন, এলো সাংসারিক জীবন। তারও একটা আলাদা আনন্দ, নতুন অন্য এক জীবন। স্বামী, সংসার, সন্তান মানুষ করা, তাদের লেখাপড়া, স্কুল, টিফিন তৈরি, কতই না ব্যস্ততা। তবে তখন আবার ওই মোবাইল নামক যন্ত্রটির আবিষ্কার হয়নি। এখন যেমন কোনো কাজ খুব সহজেই ফোনের মাধ্যম হয়ে যাচ্ছে, তখন কিন্তু কোনো দরকার হলেই আমাদের সেইখানে গিয়ে কাজ সমাধান করে আসতে হতো। শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। ক্রমশ সন্তানরা বড় হয়ে এখন যে যার কর্মস্থলে, কর্তাও চাকরি থেকে অবসর নিয়েছেন, তারও আর সে ব্যস্ততা নেই। বাড়ির লোক সংখ্যা কমে গিয়ে এখন আমরা মাত্র দুজন। জীবন যেন কেমন হয়ে গেছে, কেমন যেন থমকে গিয়েছে। সুতরাং অত কিম, এভাবে জীবন থমকে গেলে চলে না? নিশ্চয়ই চলে না। আবার নতুন করে শুরু করলাম। কর্তা বিভিন্ন গাছ লাগিয়ে ছাদ বাগান বা উঠোনেও ছোট ছোট টবে নানান রকম গাছ সংগ্রহ করে সেই গাছের নিয়মিত পরিচর্যা করে সময় কাটাতে শুরু করলেন। এখন কোথা দিয়ে সময় পেরিয়ে যায় তার বুঝতেই পারা যায় না। ব্যস্ততা মন খারাপের

আর আমি রেডিওর সব অনুষ্ঠান লেখালেখি আরম্ভ করলাম। সংসারের কাজ সেরে যে সময়টা হাতে পাই সেটা আমার লেখালেখিতে খুব ভালোভাবে কেটে যায়। কাজ করতে করতেই আমি সারাদিন রেডিও শুনি আর ওই লেখালেখির বিষয়গুলি নিয়ে চিন্তা করি, যেগুলি আমার মনের দ্বার রক্ষীর কাজ করে। মাঝে মাঝে কর্তার সাথে সেই গাছের পরিচর্যাতেও সাহায্য করি। সুতরাং অত কিম, এভাবেই সময় বেশ ভালোই কেটে যাচ্ছে। অভিজ্ঞাপন চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর।

0: শ্রোতা বন্ধুরা, শুনছিলাম আপনাদের অনুভবের কথা লিখছি তোমায় পর্বে। আর এইভাবেই আপনাদের অনুভবের কথা কিন্তু লিখতে ভুলবেন না। অবশ্যই আমাদের যে বিষয় রয়েছে সে বিষয়ের উপর আপনার অনুভূতির কথা লিখে পাঠাবেন, আমরা কিন্তু অপেক্ষমান থাকি। আর এইবার সময় বলছে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবার। উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এর গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে 2026-2027 যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ, বেত, কাঠ খোদাই, যাত্রা, মুখোশ তৈরি, বিশেষ করে এই অঞ্চলের মৃতপ্রায় বা লুপ্তপ্রায় সংস্কৃতির বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45-70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 15-25 বছরের 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। গুরু প্রতিমাসে 7,500 টাকা, সহকারী প্রতিমাসে 3,750 টাকা এবং শিষ্য প্রতিমাসে 1,500 টাকা সাম্মানিক পাবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র এবং বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যের আর্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 আগস্ট 2026। এর জন্য আবেদন এবং বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট www.nezcciandia.org.in পাওয়া যাবে। তথ্য সংস্কৃতি অধিকার দপ্তরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
1: রয়েছে আরও একটি তথ্য ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। বন্যা, ভূমিদশ এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সিপাহীজলা জেলা প্রশাসন

প্রস্তুতি নিয়েছে। বন্যা ভূমিধ্বসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা রয়েছে। সিপাহীজলা জেলার জেলা শাসকের অফিসের কন্ট্রোল রুমের ফোন নম্বর হল 0381-286-7303। আরও একটি নম্বর রয়েছে 6730-953909। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের ফোন নম্বর হল 700-5249-124। সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর

0: পিথলগড় মহকুমা শাসক কার্যালয়ের ফোন নম্বর হল 7005249124। সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর দেওয়া রয়েছে 7630056848। রয়েছে জম্পুই জলা মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর 0381291022। বন্যা ঝড় জলবদ্ধতা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ উপরোক্ত ফোন নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
1: আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রকাশিত, ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যেই সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ডক্টর বিআর আম্বেদকর মেধা স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাহলে জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।

শ্রোতা বন্ধুরা, বৃষ্টি তো হচ্ছে, প্রায় প্রত্যেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তাই এই বৃষ্টির সময় কিন্তু অবশ্যই নিজের যে ত্বকটা রয়েছে তার একটা বাড়তি আপনাকে সতর্কতা নিতে হবে। আসলে বাইরে যখন বৃষ্টি নামে, তখন রাস্তাঘাটের কাদা, জল আর বাতাসের অত্যাধিক আর্দ্রতা আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। বিশেষ করে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি থাকে। আর এই সময় কিন্তু ইন্টিগ্রেটেড মেডিসিন স্পেশালিস্ট হিসেবে বিভিন্ন ডাক্তারেরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শগুলি আপনাদের সঙ্গে খানিকটা ভাগ করে নেব। বৃষ্টিতে ভেজার পরবর্তী সতর্কতা হিসেবে আপনারা কি করতে পারেন? অবশ্যই অফিস থেকে ফেরার পথে বা কাজের প্রয়োজনে বৃষ্টিতে ভিজে গেলে বাড়িতে ফিরেই প্রথম যে কাজটা করতে হবে তা স্নান করতে হবে। কেন? বৃষ্টির জলে বায়ুমণ্ডলের ধূলিকণা এবং দূষণটা মিশে থাকে, যা ত্বকে র্যাশ বা অ্যালার্জির তৈরি করতে পারে। তাই হালকা গরম জলে একটু নিম পাতা বা অ্যান্টিসেপটিভ কোনো লিকুইড আপনারা মিশিয়ে কিন্তু স্নান করতে পারেন। স্নানের পর মাথা এবং শরীর খুব ভালো করে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। তারপর সবচেয়ে অবহেলিত যে অংশটা আমাদের শরীরে থাকে তা হলো আমাদের পা দুটি। বর্ষায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের পা। কাদা জলে হাঁটলে আঙুলের ফাঁকে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, অনেকেরই হয়েও থাকে। ফাঙ্গাল ইনফেকশনগুলি হলে বাড়ি ফিরেই পা কিন্তু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পায়ের আঙুলের ফাঁকগুলো শুকনো রাখুন এবং অ্যান্টিফাঙ্গাল পাউডার কিন্তু এই সময় ব্যবহার করাটা খুব দরকার। যতটা সম্ভব বন্ধ হওয়া জুতো বা স্নিকার্স এড়িয়ে খোলা স্যান্ডেল পরারই চেষ্টা করবেন। আর অবশ্যই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন।

0: গতকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 32.4 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড। রয়েছে বিশেষ সতর্কতা রাজ্যের কোনো জেলায়, বিশেষ করে দক্ষিণ জেলা গোমতী এবং সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা, আজকের মতো বিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ঋতিকণা,
1: আর আমি অপরাজিতা।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

এবারে কিন্তু জানিয়ে দিচ্ছি আমাদের আকাশ কেমন থাকবে তার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ

যত সাইমানো 2022 2022।

shibni yakni phyok di hinoi tola hinkhe mi ship kuthung ma sha basa jak afru isri borok no shungkha norok shabo hinoi afru borok shaka sungmatai si hinoi isri shaka norok matai si mi ship no paiya hinkhele ang khoroksa buri borok bhaikhe o mi ship no painai hinoi afru matai rok shaka nini khajani সরজাগরি সানো খেঙ্গই ও মিশিপ নিশাগো ফিনই রেডি হিনই আ ককতইন ইশ্রিব বিনি রিসানো খেঙ্গই মিশিপ নিশাকাও ফিনই রিখা আফ্রো আ মিশিপ নিয়ম অঙ্গই থাঙ্গা আফ্রো আ মতাই রক শাখা আ মিশিপ ন আরি সাবাই ন ততরা খাওই বুফাং ইয়া ফাঙ্গো তন্দি হিনই ইশ্রিব হাইখেন খলাইখা তেই ওলো মতাই রক নংখরই শাখা নংসুংনো নিনি রাজা খরত লাঙ্গই পালাই দিহিনই আ কক খনাওই ইশ্রী রাজা খরত লাঙ্গই বরকনো পালাইখ্যা বরকনো বুগ্রানি চবানি মতাই এবা কুল দেবতা হিনজাগো তেই পালাইজাগো ও খারসি মতাই রিনাই অংখা চন্তাই টিপ্রা সারংনি শ্রী সিটিনি কাইসা রায়দা অংখা অচাইন মতাই রিও আবো হাইন খারসি মতাই নব অচাইন মতাই রিও ও খারসি মতাই রিনাই নখে অচাই হিনিয়া অবনো চন্তাই হিনো কক মতাই এবা কম থাই সাবই মতাই রিব অ খারসি মতাইও খরক শিবরি মতাই নো মতাই যাগো আ খরক শিবরি মতাই রকনি মাং রাংসাকনি আবো ব খরক সিমি তাবো কাইসা খরক রুক ফাইনি ওংখা খারসি মতাই নো খরক শিবরি মতাই রকনি মুং ওংখা হাকচার আমা সাংরংমা মাইলুমা খুলুমা দৈমা হাজুকমা নকশুমা কের নাকরি লাম্প্রা আখাতা বিখাতা কালাইয়া তেই গরিয়া ও মতাই চিবিরিন বিশ্ব ওয়াইসা তের খলাই হহম দদমখে সালসিনী রমই তের খলাই জাগো ফিয়া খরক চিবরি মতাইনি বিশৃঙ্গ খরক নৈনখে সালব্রুম ন মতাই রিও এবার রিজাগৈ দঙ্গ আর সালব্রুম ন মতাই রিজাক নাই খরক নৈ মতাইনি মুং ওংখা সাংগ্রংমা বাই লাম্প্রা ওয়াথক খারসি মতাইরিফ্রু চন্তাইন চুবানাই এবার চন্তানি লগি দংনাই রকনি সামুং শ্রী সিটিনী সিমি ন টিপ্রাসা বসংরক কুসুম কুসুম জরা রমই মতাইরি ওই খুলুমই ফাইলাই ও বসংনি লোকরক মতাই খুলুমলাই ফাইলাই ফানো যত বরক নমতাই রিয়া যতই খরকসা বরক মতাই রিও আবো অংখা অচাই অচাই যত লোকরকনি বাগৈ মতাইনি থানি দিয়াই মতাই রিও তেই লগিও মতাই রকন খুলুমই মতাইনি থানি রুয়াই সানলাই আবো হাইন খারসি মতাই রিথানিব অসাই দঙ্গ ফিয়া আবনো অচাই হিনিয়া চন্তাই হিনো বনো বুবাগ্রানি মুঙ্গুই তেই যত্ত লোকরংনি বাগৈন হামারি সানই মতাই রিবো তেই বুবাগ্রানি মুং নাওই মিশিপ পুন থারো ব আফ্রো সালসানি সিমি সালসিনি জরা ও সালসিনি রমই বুগ্রা অঙ্গ বুগ্রা বিনি কক মা খনাও চন্তাইন কারিব মতাই রিথানি গবাংমা চন্তাইন চবানাই রক নুকজাগো আবরক নিব জানিজা সামুংনি জানিজা মুং দঙ্গ খারসি মতাই রিথানি মিতাই রেনাই রক যতই খরক 34 এবা 34 জনা বরক দঙ্গ আবরকনি মুং ওংখা অচাই নারান খাপাং তৈনাই গালিম বাড়িফাং অবহাইখেন যতনি সামুং ন বেরজাক ইয়াফারজাক আবহাইখেন তাবুক ব হহম দদমখেন রিজাগৈ দঙ্গ তেই টিপ্রা হাফাংনি ফাইসেং তৈব গবাংমা সেবরক রিজাগো তেই যত দফানি বরক ন হহম দদমখে ফাইলাইও নাইলাইও আবহাইখেন তাকলাইব হাইখেন সুরিলাইদি খুলুমলাইদি টংথকলাইদি মতাইনি হামারি যত ন মানে টংথন খুলুমখা।

এতক্ষণ শুনছিলেন ককবরক যুব অনুষ্ঠান জয়নাক আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশবন্দনা।

এতক্ষণ শুনছিলেন ককবরক যুব অনুষ্ঠান জায়নাক আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশবন্দনা।

হচ্ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নাগরিকদের কল্যাণই যে কোনো সংস্কারের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত। সরকার বলেছে, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত এবং এই সমস্যা সমাধানে কার্যকর নীতি গ্রহণ করা হবে। সিকিমের নামচিতে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গের ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2 দিনের জন্য রোমানিয়ায় যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আব্রুদেয়ান এবং চেম্বার অফ ডেপুটিজের সভাপতি সোরিন গ্রিনডিয়ানুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এর আগে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন, সংঘর্ষ, অসহিষ্ণুতা এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি এবং ওরহিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত ওরহিড হ্রদ পরিদর্শনে যান। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোফস্কা দাভকোভা বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়ায় অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসেডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতি দাভকোভা জানান, তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের লক্ষ্যকে একটি গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। দেশের যুব সমাজকে এই অভিযানের ভিত হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সমস্ত সংস্কারের মূল উদ্দেশ্য নাগরিকদের কল্যাণের জন্য হওয়া উচিত এবং মানুষের চাহিদাকে মাথায় রেখেই শাসন সংক্রান্ত উদ্যোগগুলো প্রণয়ন করা প্রয়োজন। বিকশিত ভারত উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করতে বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সুশাসনে জোর দেওয়ার পাশাপাশি বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নাগরিকদের কল্যাণমুখী সংস্কার কাজের বাস্তবায়ন ত্বরান্বিত করার কথা বলেন তিনি। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করা পাকিস্তানের রাষ্ট্রনীতির অংশ বলে সেদেশের তীব্র সমালোচনা করেছে ভারত এবং জম্মু কাশ্মীর সর্বদা ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা ফের জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ গতকাল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উচ্চ পর্যায়ের বিতর্ক সভায় এই মন্তব্য করেন। নিজের মিথ্যা বয়ান প্রচারের উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের বিতর্ক সভাকে অপব্যবহারের অভিযোগে তিনি পাকিস্তানের কঠোর সমালোচনা করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে পি হরিশ বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। পাকিস্তান যখন সর্বদা রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করে চলেছে, তখন পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার ভিত্তিতে সহযোগিতার আশা করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের

0: চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বর্তমানে 220 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, ভারত স্মল মডিউলার রিয়্যাক্টর 55 মেগাওয়াট ক্ষমতার একটি রিয়্যাক্টর এবং হাইড্রোজেন উৎপাদনের উপযোগী উচ্চ তাপমাত্রার গ্যাস কুলড রিয়্যাক্টর তৈরির কাজ করছে। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া উপযুক্ত নয়। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী নাড্ডা বলেন, এটি একটি গুরুতর সমস্যা এবং এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের উচিত বারবার নিজের অবস্থান বা শর্ত পরিবর্তন না করে আলোচনায় অংশ নেওয়া। সরকার এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় নীতি আনতেও প্রস্তুত বলে তিনি জানান। শ্রী নাড্ডা বলেন, জম্মু কাশ্মীরে সার্ভিস সিলেকশনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে কমিউনিস্ট ও ন্যাশনালিস্ট কনফারেন্স পার্টি ক্ষমতায় রয়েছে। এছাড়াও বিরোধী শাসিত হিমাচল প্রদেশের স্কুল বোর্ডের প্রশ্ন, ঝাড়খণ্ডে জেএসসির পরীক্ষার প্রশ্নপত্র, পশ্চিমবঙ্গে পুলিশে নিয়োগ পরীক্ষার প্রশ্নসহ আরও বহু রাজ্যের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে শ্রী নাড্ডা প্রশ্ন করেন, কেন তিনি বিরোধী শাসিত রাজ্যগুলিতে প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক আর ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সিকিমের নামচিতে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22, আরও কয়েকজন ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। সিকিম সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সংস্থা পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছে। এদিকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে ইসিএল এর দ্বিতীয় বিশেষ উদ্ধারকারী দল আধুনিক ক্যাপসুল প্রযুক্তি এবং সুড়ঙ্গে শ্বাস প্রশ্বাস নেবার বিশেষ যন্ত্রসহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে গতকাল ঘটনাস্থলে পৌঁছেছে। লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বালগঙ্গাধর তিলক ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান ব্যক্তিত্ব। তিনি দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিলেন। চন্দ্রশেখর আজাদের কথা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নির্ভীক সাহস এবং অটল দেশপ্রেম এক গর্বের স্থান অধিকার করে আছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। একটি প্রতিবেদন,
1: 1927 সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে শুরু হলো প্রথম রেডিও সম্প্রচার।

0: বহুজন হিতায়, বহুজন সুখায়। এই মূল মন্ত্রকে সামনে রেখে আকাশবাণী দীর্ঘদিন ধরে তথ্য, সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিনোদন সহ বিভিন্ন বিষয় মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে। 2014 সালের অক্টোবর মাস থেকে আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান জুড়েছে অন্য মাত্রা। নতুন প্রযুক্তিকে গ্রহণ করে রেডিও আজও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। জাতীয় সম্প্রচার দিবসে দেশের সম্প্রচার জগতের সঙ্গে যুক্ত সকল কর্মী ও আমাদের শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। শব্দের তরঙ্গে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এই দীর্ঘযাত্রা আগামী দিনে আরো সমৃদ্ধ হোক এই প্রত্যাশা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: হারারেতে 3 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবুয়ে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত এবং এই সমস্যার সমাধানে কার্যকর নীতি গ্রহণ করা হবে। খবর শেষ হলো, এরপর

0: সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী আগরতলা, এবারে সংবাদ শিরোনাম। 7 দিন ব্যাপী ঐতিহ্যবাহী খাচি পূজা এবং মেলা গতকাল থেকে পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খাচি মেলার উদ্বোধন করেন। এবছরের খাচি উৎসবের ভাবনা এক পের মা কে নাম, এই উদ্যোগের অংশ হিসেবে 7 দিন সরকারি উদ্যোগে খাচি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ শুরু হয়েছে। কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প নিয়ে খোয়াই ব্লকের উত্তর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপি চেরমা শক্তি কেন্দ্রের উদ্যোগে গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিপর্যয় মোকাবেলা বিষয়ে বিদ্যালয় নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বিপর্যয় মোকাবেলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, জেলার 50টি বিদ্যালয়ে NDRF, আপদা মিত্র, সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা এই কর্মসূচিতে যোগদান করছে। বিশ্ব বাণিজ্য সংগঠন WTO-র সদর দপ্তরে অনুষ্ঠিত 8ম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সংক্রান্ত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার উপরও গুরুত্ব দিয়েছে ভারত। বিপর্যয় ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে জেলার ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার স্থাপিত সাইরেন প্রত্যেক শুক্রবার সকাল 11টা 1 মিনিট থেকে সকাল 11টা 2 মিনিটের মধ্যে বাজানো হবে। একদিনে একই সময়ে জেলার সকল মহকুমা এবং ব্লক কার্যালয়েও এই সাইরেন বাজানো হবে। সুপ্রিম কোর্ট গতকাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 61 বছর করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সারা দেশে জেলা বিচার বিভাগের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার দাবিতে দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এই নির্দেশ দেয়। ত্রিপুরায় ICAR এর উদ্যোগে আওতাধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র মেঘালয় সেন্টারের সহযোগিতায় 2টি নতুন কাস্টম হায়ারিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি এবং হাতাইকতর হুকুম এগ্রোফেড এই 2টি কৃষক উৎপাদক সংস্থার সাথে চুক্তিও স্বাক্ষরিত হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় নবোদয় সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল 3-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় সিপাহীজলা, গোমতি এবং দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান

8:30 সকাল 11টায় শুনবেন বাংলা ছায়াবি বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12টায় রয়েছে ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 1:05 শুনবেন পদ্মপুরাণ, বিষয় চন্দ্রধরের জন্ম ও বিবাহ প্রসঙ্গ, পরিবেশনায় রীতা রায় এবং সহশিল্পীবৃন্দ। লোকগীতি শুনবেন সাবিনা ইয়াজমিনের কণ্ঠে বেলা 1:40। বেলা 1:50 আধুনিক গানের শিল্পী কুমার শানু। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন লোকগীতি শিল্পী বাবুল সুপ্রিয়। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর রয়েছে সন্ধ্যে 6:30। আসরে পরে রয়েছে লোকগীতি শিল্পী গীতা চৌধুরী। সন্ধ্যে 7টায় শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সংসদীয় পর্যালোচনা। ভক্তিমূলক গান শুনবেন শচীন দেব বর্মনের কণ্ঠে রাত 8:30। রাত 9টায় আধুনিক গানের শিল্পী মান্না দে। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট প্রচারিত হবে রাত 9:15। রাত 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:15 রয়েছে নতুন আলোর দিশারি। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী।
1: আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আমাদের আজকের পর্বটি, আর পর্বের প্রথমেই আলাপ পর্বটা সেরে নেব। স্যার, প্রথমেই জানবো আপনার নাম।
2: আমার নাম শ্রী তপন চক্রবর্তী। পেশায় আমি ছিলাম জুডিশিয়াল ডিপার্টমেন্টের ক্লারিক্যাল স্টাফ।
1: আচ্ছা, এবার আমাদের শ্রীমতী।
3: নমস্কার, আমার নাম শিখা ভট্টাচার্যী। আমি এডুকেশন ডিপার্টমেন্টে ছিলাম টিচারের লাইনে, গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে আমি চাকরিরত 1980 সন থেকে।
1: বাবা, সে অনেকটা সময়। স্যার, আপনাকে জিজ্ঞেস করব, যদি ছোটবেলার কথা জিজ্ঞেস করি তাহলে সেটা কোথায় কেটেছে?
2: ছোটবেলা আমার জন্ম হয়েছিল বাংলাদেশ,
1: আচ্ছা
2: 1951।
1: আচ্ছা,
2: তখন থেকে আমি বাংলাদেশে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছি।
1: হুম হুম
2: আমার তখন বাংলাদেশ সম্বন্ধে অনেক এক্সপিরিয়েন্স আছে এই বয়সেই।
1: শুনবো সেই গল্পগুলি একটু একটু।
2: আমার জেঠিমার সঙ্গে মাথার করে টুকরি দিয়ে শস্য নিয়ে ঘানিতে যেতাম, শিশি বোতল যা থাকতো দিয়ে আসতাম, সন্ধ্যার পরে আবার গিয়ে ওই শস্যার থেকে তেল হতো, তেলগুলো নিয়ে আসতাম।
1: বাহ, সেটা কত বছর বয়সে?
2: সেটা তখন তো 5-6 বছর হইব,
1: পাঁচ ছ বছর বয়সে।
2: 5-6 বছর বয়সে তখন আমার জেঠিমার সঙ্গে কুমিল্লা বেড়াইছি, অনেক গ্রামে আত্মীয় স্বজন বাড়িতে জেঠিমায়ের সঙ্গে আমি সবচেয়ে বেশি ঘোরাফেরা করি। আমাদের পাড়াতে, আমাদের গ্রামের পাশে গ্রামে জমিদার বাড়ি ছিল, ওইখানে দুর্গা পূজা হতো, বাবার সঙ্গে যেতাম, দেখে আসতাম, তো অনেক ঘোরাঘুরি।
1: তো যদি জিজ্ঞেস করি, বাংলাদেশের অনেক স্মৃতি নিশ্চয়ই আপনার
2: হ্যাঁ,
1: মনে আছে।
2: অনেক স্মৃতি
1: তো
2: আছে।
1: ছোটবেলার দিনগুলি কেমন ছিল? কজন ভাই বোন ছিলেন?
2: আমরা তখন বাংলাদেশে যখন ছিলাম তখন আমরা 3 ভাই,
1: হুম
2: আর দিদি আসলো বড়,
1: হুম
2: উনি বিয়ে হয়ে গেল, আর দাদা আসলো সবার বড়, উনি
1: হুম
2: দাদা আগরতলা আসলো,
1: হুম
2: কাকার বাড়িতে থেকে জয়নগর থেকে পড়াশোনা করতো নেতাজি স্কুলে,
1: হুম হুম হুম হুম
2: কাজে ওইখানকার পড়াশোনার অনেক দূরে স্কুল, তার জন্য কাকার সঙ্গে দাদাকে দিয়ে দিয়েছিল বাবা।
1: এবার যদি জিজ্ঞেস করি দিদিকে, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
3: আমার আগরতলা কৃষ্ণনগরী বড় হয়েছি, এখানে সবকিছু, বিজু কুমার স্কুলে পড়াশোনা করেছি 1 থেকে একদম ক্লাস 12 পর্যন্ত।
1: আর ভাই বোন কজন ছিলেন?
3: আমরা 5 ভাই 2 বোন।
1: ছোটবেলাটা কেমন কেটেছে?
3: ছোটবেলা সুখে দুঃখে কেটেছে, কারণ আমি যখন ক্লাস 4 পড়ি তখন আমার বাবা মারা গেছে। কেন

0: কাকুর কাছে আমরা মানুষ, কাকু আমাদের ভগবান, মানে পড়াশোনা করানো এভরিথিং আমার এই কাকু। কাকুর নাম ছিল প্রফুল্ল ভট্টাচার্য। উনি এরপর আপনার কি বলবো, এই এরপর আমার এক ভাই মারা গেল বাংলাদেশের যুদ্ধের সময়, 1971 সনে আমার ছোট ভাই মারা গেল গোলপাটার রাষ্ট্রে। এরপর এরপর ধীরে ধীরে আমার মেজদা মারা গেল 2011তে। এরপর আপনার এরপর পরপরই সবাই আস্তে আস্তে ধীরে ধীরে সবাই যে আমাদেরকে মানুষ করলো, প্রফুল্ল ভট্টাচার্য আমার কাকু, উনিও মারা গেলেন 2001-এ। এইভাবেই দুঃখ সুখ নিয়ে আছে, তবে একবারে খারাপ খারাপ বলবো না, ভাবে জন্ম হলে তো মৃত্যু হবে, আসবে সেটা, কিন্তু কখন কার মৃত্যু হবে সেটা তো বলতে পারে না, কিন্তু খুব ভালো কাটিয়েছি। যে বাবা নেই বলে যে দুঃখ পেয়েছি বা কোনো কিছু পাইনি, কোনো আদর পাইনি, তা নয়, সম্পূর্ণভাবে আমার আমাদেরকে তিনি মানুষ করেছেন। উনি বিয়ে শাদি করেনি, স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য, এতে ভাই বোন পড়াশোনা উনি বিয়ে করেনি, উনি আমাদেরকে।
1: দাদা, আপনার কাছে যদি জানতে চাই যে ছোটবেলায় বলছিলেন সেই বাংলাদেশের স্মৃতি, তো পড়াশোনার লেখাপড়ার জীবনটা কেমন ছিল?
2: বাংলাদেশে ক্লাস 3 পর্যন্ত আমি পড়াশোনা করেছি, তারপরে আমি আগরতলা আসলাম।
1: সেটা কত সালে আপনারা ত্রিপুরায় এলেন?
2: ত্রিপুরা আমাদের ল্যান্ড পভার্টি কিনা হয়েছিল আমাদের জন্মের আগে।
1: আচ্ছা।
2: আর আমরা ওই পভার্টিতে আমরা কাকার তারা থাকতো, একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি ছিল তখন, একসঙ্গে কিনে আসতো। আমরা 63-তে আগরতলা আসি এবং তখন আমাদের ল্যান্ড পভার্টি কাকু, যেই কাকুর আন্ডারে ছিল, আমরা সেপারেট করে দেয়, আমরা ওইখানে বসবাস করি। তখন আমি আসার পর শ্রম বাদারঘাট সিদ্ধাশ্রম স্কুলে ক্লাস 4-এ ভর্তি হই, তারপরে বরদাল স্কুল থেকে হাই সেকেন্ডারি পাস করি, তারপরে MBBS, তারপরে সার্ভিস লাইফ, টিউশনি করতাম, কলেজ থাকতে আমি টিউশনি করতাম শিবনগর থেকে আরম্ভ করে।
1: এই যে স্কুলে এসে ভর্তি হলেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশ, তো স্কুল লাইফটা কেমন ছিল? সেই স্কুলের শিক্ষকদের কথা যদি জিজ্ঞেস করি,
2: তখন সাংঘাতিক পড়া ছিল এবং পড়াশোনা না শিখে গেলে ভীষণ ব্যাদ দিয়ে মা, এবং এই পিড়া খাওয়ার পর আমি তখন বাংলাদেশে আসার পর আমি ক্লাসে ক্লাস 4-ও ফার্স্ট হয়েছি, ক্লাস 5-এর থেকে শিশু তখন আমি সেকেন্ড হয়েছিলাম।
1: তো স্কুলের যদি কোনো সুখকর স্মৃতি থাকে যেটা আজও মনে আছে?
2: হিস্ট্রি টিচার ছিলেন এবং NCC টিচার ছিলেন, রানীবাজার স্কুলে হেডমাস্টার হলেন, তারপরে তিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি আমাদের NCC করাতেন এবং আমাদের হিস্ট্রি ক্লাস নিতেন, খুব ভালো টিচার ছিলেন। আর ছাত্র জীবনে আমি ক্লাস 6-11 পর্যন্ত আমি ম্যাথমেটিক্স এ 80 রূপে আমি সবসময় 9-11 পর্যন্ত আমি 3টা ম্যাথমেটিক্স এক্সট্রা, আমাদের স্কুলে একটা পাঠ্য বই ছিল, তাছাড়া আমি 2টা এক্সট্রা বই কিনে আমি 3টা বই একসঙ্গে আমি প্র্যাকটিস করতাম, এবং হাই সেকেন্ডারিতে আমি পরিবার থেকে চালানো কষ্ট, তার জন্য আমি নর্মাল BSc পাস করি।
1: সেই যে পড়াশোনার জীবনটা, এতজন ভাই বোন মিলে বলছিলেন যে সুখ দুঃখে মিলিয়ে চলছিল, সেই পড়াশোনার লাইফটা কেমন ছিল?
0: দারুণ, খুব ভালো ছিল। পড়াশোনা শুধু না, আমি খেলাধুলা খুব ভালো ছিলাম, ইন্টারন্যাশনালে খেলাধুলা করেছি, ভলিবল খেলেছি, খেলাধুলা পড়াশোনা এইসব নিয়ে ছিলাম। প্রত্যেকেই আদরগত, টিচার থেকে আরম্ভ করে প্রত্যেকের কাছ থেকে ভীষণ আদর পেয়েছি, স্কলারশিপও পেয়েছি, পাতিয়ালাতে খেলেছি, তারপর শিলচর খেলেছি, দিল্লিতে খেলেলাম 1976 সনে।
1: বাহ, আচ্ছা, তখনকার সময় আপনি বলছিলেন যে খেলাধুলা করেছেন, এই যে এখনকার যুগ অনেকটাই পাল্টেছে, অনেকটাই আমরা কি বলবো, বাবা মায়েরা বড় মানসিকতার পরিচয় দেন, তখনকার সময়ে যখন আপনি 1976, তো তখনকার সময় আপনি খেলেছেন বা রাজ্যের বাইরে গেছেন, তো সেটা নিয়ে বাড়িতে বা ধরুন আত্মীয় স্বজনদের মধ্যে কোনো সমস্যা বা কোনো আপত্তি ছিল?
0: না না, এগুলো কোনো আপত্তি ছিল না, আমাদের সময় কিন্তু একটু আধুনিকতাই ছিল, 76 সনে আধুনিকতাই ছিল। আর খেলাধুলার ব্যাপারটা তো নিজের উপর কিছুটা নির্ভর করে, আর অভিভাবক সাপোর্ট করতে হয়, এগুলো আমি পেয়েছি, এই সাপোর্টগুলো আমি পেয়েছি, এবং টিচারও আমাকে খুব ভীষণ হেল্প করেছে। ভলিবল খেলা তো বুঝতেই পারছেন কিরকম,

0: ইউনিয়ে 65 স্টুডেন্ট আমরা দিল্লিতে গিয়েছিলাম ছেলে মেয়ে মিলে, এখানেও খুব এনজয় করেছি, খেলাধুলা করেছি। দলীপ সিং ছিল জিমনাস্টিকের, উনি আমাদের সঙ্গে ছিলেন। রাজলক্ষ্মী দেউনি, বিজুময়
1: এই যে
0: ছিলেন।
1: খেলাধুলায় আসার যে ব্যাপারটা বা আগ্রহটা, সেটা কিভাবে এলো?
0: এটা মানে স্কুলে তো খেলতাম, এনুয়াল স্পোর্টস এই সেই সবকিছুতে চলে যেতাম, মানে আমি খেলবো এই করব, সেরকম কোনো মানসিকতা ছিল না। কিন্তু যখন যখন দেখলো টিচাররা যে আমি অ্যাথলেটিক্সে ভালো, প্রত্যেকটি টিমের মধ্যে নিয়ে নিয়ে দাঁড় করাচ্ছে এবং পাচ্ছি, তখন ওরাই আমার নাম টাম দিয়ে দিত, ওরাই আমাকে সবকিছু হেল্প করেছে। আরসিসি থেকে খেলতাম, আর ম্যাথ স্কুলের সঙ্গে আরসিসি, এখানে গিয়ে প্র্যাকটিস করতাম। আমাদের দলটাও খুব ভালো ছিল, আপনারা হয়তো বা চিনবেন, দিনু ফার্মেসি এবারের মেয়ে ছিল। হ্যাঁ, আমরা একটা গ্রুপ, খুব সুন্দর গ্রুপটা ছিল, এই গ্রুপটা নিয়ে আমরা আরসিসি তে খেলাধুলা করতাম।
1: সেটা কোন ক্লাসে?
0: এই তখন আমি ক্লাস সেভেন, সেভেন থেকে আমার শুরু হয়ে গেল খেলাধুলা। টিচারে ডেকে নিয়ে যেত, আর আমার কাকু একটু পপুলার লোক ছিলেন, তো ও আমাদের কৃষ্ণনগর এলাকায় আমাদের বাড়িতে টেলিফোন ছিল, তো টিচারদের অসুবিধা হতো না টেলিফোন করতে, 1055 ছিল নাম্বার, ও ফোন করে করে নিয়ে যেত, শিখা চলে আয় আজকে কিন্তু আসছিস, যে প্র্যাকটিস আছে এতটা টাইমে চলে আসবি। তো স্কুল করে মাকে বলতাম, মা বলতো সাবধানে যেও। হ্যাঁ, হেঁটে হেঁটে চলে যেতাম পোস্ট অফিস চৌনি দিয়ে। খেলা খেলার তো একটা এনার্জি, তখনকার সময় যে একটা মানে মানসিকতা, এটা তো এখন নেই, এই মানসিকতা দৌড়ে দৌড়ে চলে যেত।
1: তো পড়াশোনা এবং খেলাধুলা কিভাবে দুটোকে ব্যালেন্স করতেন?
0: আমাদের এখন যে একটা পরিস্থিতি, সেই রকম পরিস্থিতি কিন্তু তখন ছিল না। আমরা খেলার টাইমও পেতাম, পড়াশোনার টাইমও পেতাম, সবকিছু, স্কুলে যাওয়া টাওয়া, এত তো ভিড়ভাট্টা ছিল না। আর এখন তো যেসব কলুষিত চলছে এসব বলে লাভ নেই, আমাদের সময় এরকম ছিল না। আমাদের টিচাররা যেরকম বলতো আমরা সেই রকমই করতাম, আবার ব্যাক করতাম বাড়িতে, আবার যদি কল করতো যেতাম, এইভাবে ব্যালেন্স রেখে করেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন যে আমার
1: সমাজটা অন্যরকম হয়ে গেল,
0: হয়ে গেছে।
1: এবার আবার যাব স্যারের কাছে। স্যার, আপনি বলছিলেন আপনার লেখাপড়ার জীবন নিয়ে, তো যদি জিজ্ঞেস করি যে প্রথম থেকে জীবনে কি হওয়ার ইচ্ছে ছিল আপনার?
2: প্রথম থেকে আমার ইচ্ছা তো অনেক বড়ই ছিল, কিন্তু আমি ম্যাথমেটিক্স নিয়ে অনেক বড় ডিগ্রি নেব সেই আশাটাই ছিল। আমার পারিবারিক আর্থিক অনটনের জন্য আমি কিছুই প্রোগ্রেস করতে পারিনি, লাস্ট পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কলেজেই চাইছিলাম, এটাও পড়তে পারিনি চান্স। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার কেমিস্ট্রি পরীক্ষা, ক্লাস টেনে দুই বেলা পরীক্ষা, দুই ফার্স্ট ফার্স্ট সেকেন্ড ফার্স্ট, ওই দিন আমার ঘরে চাল নেই, আমার ঘরে এক মুখ চাল নেই। আমার পাশের বাড়ির তো অবস্থাপন্ন ছিল, তাদের কাছে গেছিল মা এক কোটা চাল আনার জন্য, আমার ছোট ভাই তখন 6 7 8, আমি তখন টেনে পড়ি। তারা বললো আপনারা তো রেশনের চাল খান, আমার তো বাজারের কিনা চাল, আপনারা তো এই চাল দিতে পারবেন না, চাল দিতে পারবেন না, না খেয়েই পরীক্ষা দিয়ে গেলাম। বাবা 10টা পয়সা দিছে, তুই টিফিন খাইছিস, দুই বেলা পরীক্ষা, আমি না খেয়েই পরীক্ষা দিছি দুই বেলা। আসার পথে বাবা তামুক খায়, বাবার জন্য এই 10 পয়সার তামুক নিয়ে আসলাম।
1: আচ্ছা,
2: স্মৃতি,
1: জীবনের স্মৃতি, অভিজ্ঞতা। তো এবারে যদি জিজ্ঞেস করি, বাংলাদেশ থেকে এসছেন ত্রিপুরায়, নিশ্চয়ই যুদ্ধটাও দেখেছেন চোখের সামনে।
2: তখন আমি ফার্স্ট ইয়ারে কলেজে এডমিশন নিলাম, ফার্স্ট ইয়ারে ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে হাই সেকেন্ডারি পাস করলাম ম্যাথমেটিক্স ল্যাব নিয়ে। তখন বাংলাদেশের যুদ্ধ তো আমি দেখলাম, যেদিন যুদ্ধটা স্টার্ট হবে সন্ধ্যার সময়, ওই দিন আমি কলেজ থেকে যাওয়ার পথে সমস্ত ওবিসি দেখি শুনতাম, কোনো লোক নাই, আর সমস্ত গ্লাসের মধ্যে পেপার লাগানো। তখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম
1: কি হচ্ছে,
2: এদিক দিয়ে এমনি এক চিরাশেনার লোক আসছিল, আমি কি কি ওবিসি দিয়ে আসছে, এসব বাড়ির যাওয়া এক জায়গার গর্তের টাউনের দিকে আসবে না, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে,
1: যুদ্ধ লাগতে পারে,
2: তাই সমস্ত আমরা ওবিসি দেখো না সব গ্লাস পেতে সব কাগজ লাগিয়ে দিচ্ছি যাতে লাইট যাতে না হয়। এই বাড়িতে গেলাম সন্ধ্যা 8টা 9টার দিকে, তো দেখলাম যেমন খুই ফুটে এইভাবে আখাউড়া বর্ডার দিয়ে ফায়ারিং চলছে, এই তো যুদ্ধ আরম্ভ হলো। তারপরে শরণার্থী আসা, আমাদের বাড়িতে কোন দিছিল এখানে আপানিয়া, ওইখানে ক্যাম্প হলো, অনেকগুলি শরণার্থী ক্যাম্প, মুক্তিযোদ্ধা যারা ট্রেনিং নিত তারা আমাদের বাড়ির সামনে দিয়ে লং মার্চ করে বন্দুক কান্দে দিয়ে তারা যুদ্ধ করতে যায়, দেখি তাদের।

0: বাহ,
1: এগুলি আমার
0: চোখের
1: কাছে
0: সামনে
1: চোখের
0: দেখেছেন,
1: সামনে দেখে।
0: বাহ।
1: আমরাও কিন্তু শরণার্থীদের খাওয়া দেওয়া, বিজু কুমার স্কুলে শরণার্থীরা ছিল আমাদের, ওই স্কাউট গাইডস আছে না, গাইডও ছিলাম, আমাদেরকে নিয়ে এখানে তাদেরকে খাওয়া দেওয়া, দুধ দেওয়া, এভরিথিং আমরা আমরা স্টুডেন্টরা কাজ করেছি, ভীষণ সাহায্য করেছি ওদেরকে। আর আমার বাড়ি বিজু কুমার স্কুল উল্টো দিকে, আমি একদম কাছে, সবাই ডেকে ডেকে আয় তুই চলে আয়, অনেকের বাড়ি তো দূরে, তো আসা সম্ভব না, কিন্তু আমার সবসময় যেতে হতো বিজু কুমার স্কুলে।
0: আচ্ছা, তো আপনার যে কলেজ জীবন, বা আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন?
1: আর্টস নিয়ে পড়াশোনা করেছি, ওমেন্স কলেজে পড়াশোনা করেছি।
0: আর যদি জিজ্ঞেস করে জীবনে কি হওয়ার ইচ্ছে ছিল?
1: আমার ইচ্ছা ছিল শুধু একটাই, জীবনে লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং আমার একটা চাকরির দরকার, আমি একটা চাকরি করব। তো যাই হোক, ঠাকুরের কৃপায় ওই দিল্লিতে যে খেলাধুলা করেছিলাম, ওই খেলার সার্টিফিকেট দিয়ে, স্কলারশিপের সার্টিফিকেট দিয়ে আমার চাকরি হয়ে গেল। বাড়িতে ফোন এসেছে, তোর তোর সার্টিফিকেট টার্টিফিকেট নিয়ে তুই ডিপার্টমেন্টে এসে যোগাযোগ যোগাযোগ কর। তো করলাম যোগাযোগ,
0: সেটা কত বছর বয়সে?
1: তখন আমার 21 বছর চলে, বিএড গ্রাজুয়েশন রেজাল্ট বাইরনি, রেজাল্ট বাইরনি, তখনই আমার চাকরির ইয়েটা এসছে। এরপরে দেখলাম কয়েকদিন পর ইয়েতে বাড়িতে ইয়ে
0: লেটার এলো।
1: লেটার এলো, হ্যাঁ অফারে চলে এসছে। তারপর ওটা নিয়ে গেলাম দৌড়াদৌড়ি চাপাচাপি কলামে, সেপ্টেম্বর মাসে আমি গিয়ে জয়েন করলাম গান্ধীগ্রাম স্কুলে। আর বুকটা শুধু ধুক ধুক করে, আমি কি কি পড়াবো বাচ্চাদেরকে, কি করতে পারি? আমার চাকরি হয়েছিল ফিজিক্যালে, আমি মোটিভেশন করে যে এটিতে চলে এসেছি। হ্যাঁ ফিজিক্যালটা পারবো না, কারণ কাকুর কাছে থাকি, এখানে ক্যাম্প করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে, হ্যাঁ পারবো না। কাকুকে ভীষণ ভয় পেতাম আমরা, যেমন শ্রদ্ধা ভক্তি করতাম, ভয় পেতাম। মা সবসময় বলতো, দেখ কাকার কাছে মানুষ হচ্ছিস, হ্যাঁ কাকার মান সম্মানটা যেন থাকে। ভাবলাম না ফিজিক্যালে যাবো না, এটিতে চলে এলাম। এই এরপর আমি মোহনপুর, আমাদের ইন্সট্রাক্টর ছিল, ইন্সট্রাক্টর অবশ্যই গেলাম, ইন্সট্রাক্টর আমাকে দেখে, তো এই বাচ্চা মেয়েটাকে কোথায় দেব, কোথায় চাকরি করবে এই বাচ্চা মেয়েটা? তারপর স্যার নিজে আমার সঙ্গে আসলো, আমি অ্যাম্বাসাডর ভাড়া করে দিয়েছিল কাকু এই গাড়ি দিয়ে, ইন্সপেক্টর আমার সঙ্গে গেল গান্ধীগ্রামে। ওই দেখো তোমার কোনো অসুবিধা হবে না, দেখো মেইন রাস্তা এই স্কুল, স্কুলটা খুব খুব সুন্দর, বিল্ডিং নেই কিন্তু জায়গাটা খুব, প্লেসটা খুব সুন্দর দেখার মতো। তারপর এখানে আমাকে জয়েন করে দিল, আমার মামা আমাকে নিয়ে গেল, এখানে গিয়ে জয়েন করলাম। বাস ওইখান থেকেই, তখন তো আপনারা জানবেন না যে টুসুতে এখানে একটা স্ট্যান্ড ছিল, বাস থাকতো, এই বাসগুলোকে মুড়ি টিন বলতো, এই মুড়ি টিন দিয়ে স্কুলে যেতাম, মুড়ি টিন দিয়ে আসতাম। গাড়ি খুব কম ছিল, 6-7টা গাড়ি, এইটা দিয়ে আসা যাওয়া সবকিছু। অনেক সময় শালবাগান পর্যন্ত হেঁটে আসতাম, এসে তারপর মোহনপুরে গাড়ি ধরত, মোহনপুরে তো প্রচুর গাড়ি, মোহনপুরে গাড়ি দিয়ে বাড়িতে আসতাম। এরপর ধীরে ধীরে ধীরে ধীরে ওদিকে উন্নতি হচ্ছিল, এরপর আমি একটা অটো রিজার্ভ করে ফেললাম, অটো দিয়ে যেতাম, অটো দিয়ে আসতাম। ওরাও আমার ছাত্রী, অনেকে তো অভাবের ইয়েতে অটো চালায়, আবার অনেকে যে না অটো চালে সংসার চালাবো, তো ওরা আমার ছাত্র, ওরাই আমাকে নিয়ে যেত, আমি তো ভালোই লাগতো, বেশ ভালো। এবং যেভাবে বহাল, তো বেশ চাকরি করে এসেছি গান্ধীগ্রাম, আমি জানি না অন্যরা কিরকম করেছে, দারুণ, এমন ভাবে সার্ভিস, এমন আদর, এত শ্রদ্ধা ভক্তি, আমার মনে হয় আর জীবনে কোনোদিন পাবো। ওরা ভীষণ আমাকে ভালোবাসে এখানে, ওখানে আমার নাম।
0: আপনার পুরো কর্মজীবনটাই কি গান্ধীগ্রামই কাটে?
1: এখানে সবকিছু, এখন আমার স্টুডেন্ট আমার সঙ্গে যোগাযোগ রাখে, দিনই কেমন আছেন, শরীরটা ভালো তো, একদিন দেখতে আসবো, আসি। হ্যাঁ আমার
0: এটাই প্রাপ্তি।
1: প্রাপ্তি। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার স্টুডেন্ট ম্যাজিস্ট্রেট, আমার স্টুডেন্ট 4 জন ডাক্তার,
0: বাহ,
1: আমার স্টুডেন্ট প্রফেসর পলিটেকনিক কলেজের
0: শিক্ষক হিসেবে একটা বড় প্রাপ্তি।
1: দারুণ দারুণ, এটা মানে ভাবা যায় না, এত আর এত ভালোবাসা পেয়েছি যা বললে শেষ হবে না আজকে। আমি আমার বাড়িতে ওষুধ টষুধ খেতে আমি খুব ফেলে টেলে দিতাম, মানে ওষুধটা বেশি ভালো লাগতো না। একদিন আমাকে বলে, তুমি যদি মরে যাও না, এরপর কিছু করার নেই কিন্তু, আমি বলছি হ্যাঁ আমি মারা গেলে আমাকে গান

0: ডান দিকে আমার স্কুলের মাঠের মধ্যে রেখে আসবে, দেখবে আমার ছাত্রছাত্রীরা আমাকে কিভাবে মিছিল করে নিয়ে যায়। তোমাদের কোনো প্রয়োজনই পড়বে না, ওরাই আমাকে নিয়ে যাবে। এটা একটা মানে কি বলবো,
1: শুনছেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। তবে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি।

আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

tek bekleyin.

আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং

আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। শুনছেন শ্রীমান শ্রীমতী।
2: তারপরে তো চললো যথারীতি সংসার কর্ম সবই চললো। আমার সার্ভিস হিসেবে একটা জিনিস ছিল, আমি গরিব লোক দেখলে আমার খুবই কষ্ট হতো, আমার নিজের লাইফটাই আমি
3: মনে পড়তো।
2: আমার অফিসে যখন আসামিরা আসতো, মায়ের ডাঙ্গা পিটাপিটি, তখন তারা যখন বয়স্ক লোক থাকতো, আমি যখন তুমি আনো লোকের বিস্কিট আনো, আনার পর আমি ওই ক্লাস ফোর দিয়ে আমি তার ওই বয়স্ক দুইজন কাঠ করে থাকতো, তাড়াতাড়ি আমি দুই কাপ চা দিলাম। তারা বলতো স্যার আপনি আমরা চা করতে

0: আমি যখন তাড়াটা দিছি, আমার মনে চাইছে তোমরা মনে
1: তোমরাও
0: চা
1: খাও।
0: খাওয়া আর একটা
1: হুম হুম
0: পিহা হয়েছে,
1: হুম হুম
0: তো আপনি কি করে বলবেন?
1: হুম
0: আমি
1: হুম
0: আমার বিবেকে বলছি দেখি আমি তোমাদের জন্য আনছি,
1: হুম
0: তোমাদের
1: হুম
0: না জিজ্ঞাসা করে আনছি,
1: হুম হুম
0: তো আপনি আমাদের মনের কথাটা কি করে বলবেন
1: হুম
0: স্যার?
1: হুম
0: আপনি
1: হুম
0: যদি
1: হুম
0: জবাব দেন কি না, এটাই আমার ভাবনা।
1: হুম হুম হুম
0: দিলাম, তারা খাইলো, খুব খুশি হইলো। তো আর তো কেউ কোনোদিন এরকম চা দেয়নি
1: হুম
0: আপনি তো। আমি এইভাবে প্রায় লোকে, আর আমাদের অফিস গ্রুপ ডি স্টাফ থাকবে অনেক সময় আমাদের কাছে, তাই তো আমি অনেক সাহায্য করছি,
1: হুম হুম হুম হুম
0: যা যতটুকু সাহায্য আসলো আমি এই হেল্প দিই। এমনকি আমার এই গ্রুপ ডি স্টাফ ভাইরা অনেকে পরীক্ষা দেওয়া ক্লারি গেল, চাকরি পেয়ে
1: চাকরি
0: গেছে,
1: পেয়েছে,
0: তাদেরকে আমি ম্যাথমেটিক্স এবং ইংরেজি গ্রামারটা আমি পার্ট টাইম পড়াইতাম,
1: বাহ।
0: ফ্রি ভাবে পড়াইতাম।
1: হুম হুম
0: এবং
1: হুম
0: অফিসে কাজের ফাঁকে অনেক সময় টেন্স নিয়ে আইতো, টেন্স টেন্স নিয়ে আইতো,
1: হুম
0: এগুলি দাদা এইটা কোন টেন্স হয়েছে, তখন আমি তার বলে দিতাম।
1: হুম হুম হুম
0: এবং দুঃখের বিষয়, ওই ছেলেটা ইউডি ক্লার্ক হওয়ার পর সে ক্যান্সার রোগে মারা গেছে।
1: আচ্ছা। হুম হুম
0: তা তার ছেলেরাও পরে পরবর্তীকালে অন্য ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে।
1: হুম হুম
0: এরকম আমার অনেক ছোটবেলার
1: অসংখ্য স্মৃতি।
0: অনেক
1: এবারে যদি জিজ্ঞেস করি, এই যে আজকে আমাদের অনুষ্ঠান, শ্রীমান এবং শ্রীমতী, এই যে দুজনের পথ চলা কিভাবে শুরু হয়েছিল
0: দুজনের পথ ছাড়া বলতে আমাদের তো
1: বলুক।
0: সম্বন্ধে কি হয়েছে,
1: 82-তে, 1982-তে।
0: 1982-তে আমাদের ম্যারিজ হয় 24 জুলাই।
1: হুম
0: তখন আমার দাদা আর্মিতে কাজ করতেন,
1: হুম
0: আর্মি থেকে ছুটিতে আসলো,
1: হুম
0: মা বললো বিয়ে শাদীর ব্যাপার সেবা।
1: হুম
0: তখন দাদা তারা এক সম্বন্ধ পাইলো, পাওয়ার পর আমারে মেসেজ করলো, ব্রাদার সিরিয়াস কাম স্যার কমলপুরে। তখন আমার যাক টেলিফোন, আবার দাদা মিনিস্টারের সঙ্গে কথা কইছে, আমি এরকম একটা মেসেজ পাঠিয়ে দিই স্যার, আপনি তার একটু ছুটি দিয়ে দিবেন,
1: হুম
0: ওরে আর এই কথা বলবেন না যে মেয়ে দেখতে হবে।
1: হুম হুম হুম
0: তা আমার তো মেসেজ আইসে অফিসে অ্যাড্রেসে, অফিসে ছাড় দেখা দিল, আমার কালকে যেতে হইব, ভাই অসুস্থ, ভাই আর বাইরে থেকে আইছে,
1: হুম
0: তুমি আজকে একটা স্টেশন দিয়ে দাও, লিভ দিও না, তুমি যে কদিন থাকো এই কদিন থাকি পরে লিভটা দিও, তুমি শুধু স্টেশন দিয়ে কালকে চলে যাও।
1: হুম
0: সার দিয়ে মুচকি মুছে হাসতেছে,
1: মেজিস্ট্রেট জানে এসবটা।
0: তারপরে তো
1: আমার কাকু, ওর বন্ধু ছিল, খুব বন্ধু ছিল, উনি বলছেন চোখ বুঝে দিয়ে দিন এই ছেলে কাছে, চোখ বুঝে দিয়ে দিন, আপনার ভাতিজিকে তাকাতে হবে না, অন্য দিকে আর তাকাতে হবে না। এরপর তো আসলো, এসে দেখলো,
0: ওই দিনে
1: পাঁচ
0: দেখো গেল,
1: পাঁচ দিন না 6 দিন পরেই মঙ্গলচরণ হয়ে গেল।
2: আচ্ছা,
1: পরে সপ্তাহেই আমাদের বিয়ে হয়ে গেল, মানে সব,
2: মানে ওই ছট মাগনি পাট বিহা,
0: আগে
1: ঠিক ঠিক এরকম এরকম
2: তো। এবারে যদি জিজ্ঞেস করি, এত দিনের, কত বছরের দীর্ঘ জীবন একসঙ্গে পথ চলার,
0: 82 থেকে আজকে
1: 82 থেকে তো 24 চলছে
0: 2024 প্রায়
1: তবে একটা কথা কি ম্যাডাম, ও
0: 24
1: সবসময় বলে যে স্বামী স্ত্রী কি করে ঝগড়া করে, কি করে ওরা ঝগড়া করে, একজনের সঙ্গে একজন, ওরা পরিবার বন্ধুর মতো, সবসময় সঙ্গী, ঘরে সবসময় একসঙ্গে দেখা হবে। ও তো অনেক সাব ডিভিশনে ঘোরাফেরা করেছে, কৈলাসহর, কমলপুর, খোয়াই, 3 বছর পর পরি কোর্টে, না কোর্টের চাকরি তো 3 বছর পর পরি
2: ট্রান্সফারেবল জব।
1: আমি আমার মেয়েকে নিয়ে একা একাই থাকতাম, একা ঠিক না, কাকুই আমাকে নিয়ে চলে গেল আবার বাড়িতে। হ্যাঁ, বাচ্চা নিয়ে ও একা কি করে থাকবে, আমার কাকু আমাকে শেল্টার দিল। আর ও আসতো শনিবার, আসতো রবিবার, থাকতো মেয়ে, মেয়ে হোলি ক্রসে পড়াশোনা করতো, সবসময় মেয়ের চিন্তা করতো, মেয়ের পড়া জানে কি হচ্ছে না হচ্ছে। শনিবার এসে বইটি নিয়ে বসে যেত মেয়েকে নিয়ে, ও তার জগতে থাকতো পড়াশোনা নিয়ে।
2: এবারে যদি জিজ্ঞেস করি, ট্রান্সফারেবল জব, আপনি ওই সময় মেয়েকে একা মানুষ করেছেন, তো এই যে সুখী দাম্পত্যের রসায়ন বা অ্যাডজাস্টমেন্ট, সেটা কেমন হওয়া উচিত একটা সফল দাম্পত্যের জন্য?
1: একজনকে একজন বিশ্বাস করতে হবে, হ্যাঁ, এবং ভালোবাসতে হবে। দুইজনে যখন সংসার করেছি, সংসারটা মানে এমন ভাবে শক্ত ভাবে ধরতে হবে যে কাউকে কেউ কেউ অবিশ্বাস না করে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস, বিশ্বাসটা হারিয়ে গেলে কিন্তু সব শেষ। আর এখন তো যা চলছে দেখে তো নিজেরই অবাক হয়ে যাচ্ছি।
2: স্যার কি বলবেন?
0: আমি আমার কথা হলো, আমরা যখন দুজনের স্যালারি পাতাম,
2: হুম
0: যখন
2: হুম
0: একসঙ্গে আগরতলা ছিলাম,
2: হুম
0: আমাদের দুজনের স্যালারি একসঙ্গে
2: অ্যাড হতো।
0: অ্যাড হতো। অ্যাড হওয়ার পর মেইন খরচ গুলি কি কি,
2: হুম হুম
0: এবং
1: মেডিকেল থেকে
0: এইগুলি আর মেডিকেল এর
1: মেডিকেল থেকে
0: ব্যাপারটা আমি আলাদা রাখতাম,
1: আলাদা,
0: তৎকালীন সময় অনুপাতে যত দরকার অত সবসময় প্রতি মাসেই আলাদা থাকতো,
1: এটা
0: রেকারিং থাকতো,
1: বাদে করে
0: এলআইসি
1: নিত
0: কাটছিল,
1: সব, সবচেয়ে মানে প্রত্যেক

0: সেই পাট পাট করে ও বাজেট করে, এখনো এখনো সে এইভাবেই কনস্ট্যান্ট করে চলছে।
1: এখানে সবটা অ্যাড হয়ে এরপরে বিচিরা বাকি ওর হাত খরচ দিয়ে দিতাম, সংসারের খরচ দিয়ে দিতাম, যাওয়ার পরে বাকি টাকাটা ওর কাছে রেখে দিতাম। এটা যা থাকবো এটা নেক্সট মান্থে আবার ওইভাবে থাকাতে আমাদের সংসারটা আর্থিক দিক কোনো কষ্ট হয় নাই, বা আমার এই জিনিসটা দরকার, বিরাট দরকার, পার্সেস অ্যাক্সিস কোনো ফালতু বা কারোর বিয়েতে হেল্প করতে বলে তো দিছি। আমাদের করে তো ভাইয়ের বিয়েতে অনেক কিছু গিফট
0: করতে হয়, এগুলি করতে হয়, কারণ আমরা তো মানুষ, হ্যাঁ আমরা তো মানুষ নিয়ে বাঁধো না। ও আমি এটি বুঝি না মানুষ কি করে একটা মানুষকে কু কথা বলতে পারে বা ঝগড়া করতে পারে, এটা আমরা দুজনেই আমরা এটা মানতে পারি না, বিশ্বাস করতে পারি না।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতি, অনুষ্ঠান সংযোজনায় ছিলেন কোয়েল ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান, তবে তার আগে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
3: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
4: অল্প ফাঁদে।
5: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: Discover Kurun Driving Perfection Maruti Suzuki Brezza Shonge jate ache Superstar 9 inch Smart Play Pro Plus with surround sense by Archimedes Shonge 6 speed automatic 360 view camera latest technology electric sunroof special safety features like six airbags ABS ESP are super mileage Shonge 19.89 km per liter petrol are 25.51 km per kg CNG day fine benefits up to rupees 55000 offer stock thaka porjonto
2: aaj ashun kacher Maruti dealership e shorto porjonto
1: Discover Kurun Driving Perfection Maruti Suzuki Wagon সঙ্গে যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন স্ট্রং লুক রোবোস ডিজাইন অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস এবিএস উইথ এভিডি পান বেনিফিটস আপ টু রুপিস 52,500 অফার স্টক থাকা পর্যন্ত
2: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত প্রযোজ্য
3: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With six airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
1: Get attractive offers up to Rs. 45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
4: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন বরসাত কি এক রাত ছায়াছবি থেকে। শিল্পীরা হলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

Shut up.

0: সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনছেন বর্ষা কি এক রাত ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানখানি।
2: দেখেন কি হালত, ঢোল কন বাজায়েগা?
3: আরে বাহ, ঢোল বাজানে ওয়ালা নেই হ্যায় তো ক্যা নাচ নেই হোগা?
2: ঢোল কে বিনা নাচ কেসে জমেগা দিদি?
4: হাম কহতে হ্যায় হাম কোশিশ করেন।
3: আপ আপ ঢোল বাজায়েঙ্গে, বাজা সকেঙ্গে?
4: হ্যাঁ দেখি না। আরে ভাইয়া, জরা ঢোল ইধার লানা।

গানখানি শুনলেন চরণী ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। এবারের গানখানি শুনবেন মোহাম্মদ রফি এবং আশা ভোসলের কণ্ঠে, হিরোইন এক রাত কি ছায়াছবি থেকে। আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ গানখানি শুনলেন হিরোইন এক রাত কি ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন মোহাম্মদ রফি এবং আশা ভোসলে। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ।

শুনছিলেন? এখানে আমার স্বর্গ ছবি থেকে অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন আশা ভোসলের কণ্ঠে অধিকার ছবি থেকে।

শুনছিলে অধিকার ছবি থেকে আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে কবিতা কৃষ্ণমূর্তি।

শুনছিলেন আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিংয়ের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

শুনছিলেন সুরে।

আসুকদাসিং সাকলং পান্দাবু সাবিত্রী জামাতিনি খরাঙ্গর চাপং খানা লাখিয়া বিগল তাব খাবাদি বিমল দেব বর্মানী খরাঙ্গর চাপং বিনির চাপং ককথাইংকা সবাসিং সিনাইতিনি আনি বিনি অর চাপং খাতক যোগী কব খনে রংখা টংথাই দেব বর্মা হলং দেব বর্মা তাই বসং দেব বর্মা সুহরকা মারে হাদুক খোয়াইনি

কথা আজকের প্রসঙ্গ কেঁচো সার তৈরির পদ্ধতি। গাছ বেড়ে ওঠার জন্য মাটি থেকে যে 16টি অনুখাদ্য গ্রহণ করে থাকে তার মধ্যে কেঁচো সারে থাকে 10টি উপাদান। চাষকার্য করতে গিয়ে হয়তো অনেকেই 3 থেকে 4টি খাদ্য ছাড়া বাকিগুলো দেওয়া হয় না, কিন্তু কেঁচো সার প্রয়োগ করলে বাকি অনুখাদ্যগুলি গাছ এমনিতেই পেয়ে যাবে। কেঁচো মাটি থেকে যে মল তৈরি করে তাতে সেই জমির মাটির থেকে নাইট্রোজেন, ফসফেট 5 থেকে 6 গুণ এবং 10 থেকে 12 গুণ পটাশ থাকে এবং জমির মাটির তুলনায় কেঁচো মল মাটিতে 700 থেকে 1000 গুণ উপকারী জীবাণু থাকে যা অল্প সময়ে জৈব পদার্থকে হিউমাসে পরিবর্তন করে। নিয়মিত কেঁচো সার প্রয়োগ এবং রাসায়নিক সার কমিয়ে আনার ফলে একটা সময় কেঁচোর সংখ্যা এতটা পরিমাণ

সমস্ত মাটি কেঁচো মল দ্বারা গঠিত হবে, এর ফলে মাটিতে বাতাস চলাচল করতে পারবে, জল ধারণ ক্ষমতা বাড়বে এবং বাইরে থেকে খাদ্য প্রয়োগের প্রয়োজনীয়তা কমে যাবে। এর গুণাগুণের জন্য বিজ্ঞানী এরিস্টটল কেঁচোকে পৃথিবীর পৌষ্টিক নালী যন্ত্র বলেছিলেন। কেঁচো সার উৎপাদন করতে হলে কেঁচোর সঠিক জাত নির্বাচন এবং উপযুক্ত পরিবেশ, এই দুটো জানা আবশ্যিক। কেঁচো নির্বাচন করতে হবে মূলত যে কেঁচো বেশি খায় এবং বেশি মল ত্যাগ করে, অর্থাৎ কম সময়ে কঠিন বর্জ্যগুলিকে খেয়ে মল ত্যাগ করে এবং আবহাওয়ার তারতম্য সহ্য করতে পারে, এই ধরনের কেঁচো সংগ্রহ করতে হবে। কেঁচো সাধারণত নিজের দেহ ওজন পিছু 100 থেকে 300 মিলিগ্রাম খাদ্য দৈনিক খায়। কেঁচোগুলি সাধারণত লালচে বাদামি হয় এবং দেশি বিদেশি দুই প্রজাতির কেঁচোই পাওয়া যায়। দেশি কেঁচো যেগুলো হয় 15 থেকে 20 সেন্টিমিটার মাটির উপরে থাকতে ভালোবাসে এবং কলা গাছেও দেখা যায়। আরেকটি বিদেশি কেঁচো হলো আইসিনিয়া ফয়ডিয়া, যা এখন বিভিন্ন জায়গায় ব্যবসায়িকভাবে কেঁচো সার উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। তবে যদি কেঁচো না পাওয়া যায়, তবে নিজেই কেঁচো উৎপাদন করে নেওয়া যেতে পারে। এর জন্য যেখানে দু একটা কেঁচো দেখা যাবে এমন জায়গায় গুড় এবং কাঁচা গোবর সমপরিমাণ 500 গ্রাম হলে 1 লিটার জলে মিশিয়ে নিয়ে ঢেলে তার উপর চটের ভেজা বস্তা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। কেঁচো সার যে কোনো ফসলের এবং গাছের খাদ্য যোগানের জন্য ব্যবহার করা যেতে পারে। ফল চাষ, যে কোনো ধরনের নার্সারি, গাছের কলম তৈরি, সবজি এবং গুদামজাত যে কোনো ফসল উৎপাদন করতে ব্যবহার করা যেতে পারে। এই সার ব্যবহার করলে গাছের খাদ্য চাহিদার 10টি উপাদান পূর্ণ হবে এবং মাটি উর্বর হবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কেঁচো সার ব্যবসায়িক আকারে করে এখন অনেকেই অনেক টাকা উপার্জন করছে এবং কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। গ্রামে শহরে পুরুষ নারী অনেকেই এই ব্যবসার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করছেন। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল কেঁচো সার তৈরির পদ্ধতি।

কপতি সাধু দেশে চন্দ্রধর বড় বেশে সাজিয়া চলিল চতুরঙ্গে। হারি কি গো তথা শঙ্কপতি নারী সখীগণ সঙ্গে করি যত্নে সাজে করে সনকার।

অনুষ্ঠানে আজ শুনলেন চন্দ্রধরের জন্ম ও বিবাহ। পরিবেশনায় রীতারা এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হলো রীতারা এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের জন্য বুকিং করুন রীতারা এবং সহশিল্পীদের সঙ্গে। আকাশবাণী আগরতলা। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত এবং এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত, উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দেশ সফরের শেষ পর্যায়ে আজ রোমানিয়া যাচ্ছেন। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর নিমপুরা আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ের তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। আসছে বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার সংসদে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত, এ ধরনের সমস্যা স্থায়ী সমাধানে এক কার্যকর নীতি গ্রহণ করতে দায়বদ্ধ। নতুন দিল্লির সাথে সাংবাদিকদের তিনি বলেন, দোষারোপের খেলায় না মেতে এবং বারংবার নিজেদের দাবি থেকে সরে না এসে বিরোধীদের উচিত সংসদে এক অর্থবহ আলোচনায় অংশ নেওয়া। তিনি বলেন,

0: মতো জাতীয় উদ্বেগের একটি বিষয়কে কোনো রাজনৈতিক দল বা সরকারের মধ্যে আটকে রাখা উচিত নয়। তা সত্ত্বেও বিরোধী দলগুলো এই সমস্যার রাজনীতিকরণে ব্যস্ত। শ্রী নাড্ডা বলেন, সংসদই হলো একমাত্র জায়গা যেখানে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে গভীর এবং ফলপ্রসূ আলোচনা করা যায়।
1: ये गंभीर मसला है, हमें इस पर चर्चा करनी चाहिए और चर्चा करने का जो सबसे अच्छा माध्यम है वो है पार्लियामेंट, और हम चर्चा के लिए तैयार हैं। गहन चर्चा के माध्यम से इसकी बारीकियों में हम जाएं, हमने किस तरीके इसको एड्रेस किया है और बाकी सरकारों को भी किस तरीके से इसमें एड्रेस करना चाहिए, क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका हमको का कोई रास्ता निकालना चाहिए ताकि हमारे छात्रों के साथ अन्याय न हो।
0: শ্রী নাড্ডা লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকা তীব্র সমালোচনা করে বলেন, এই বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত। উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন আজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা চালান, কিন্তু বিরোধীরা নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্বে অন্য কোনো বিষয় সদস্যদের বলতে দেওয়া হবে না, কারণ এই পর্ব সভার কার্যকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার নিট নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে ফের একবার সদস্যদের আশ্বস্ত করেন তিনি।
2: সদন হর মুদ্দে পর চর্চা করনে কো তৈয়ার হ্যায়, আপ প্রশ্নকাল কে বাদ আইয়ে, জিস নিয়মো কে তহত ভি আপ চর্চা করনা চাহতে হ্যায়, সব দলো কে সাথ বেঠ কর হম চর্চা করনে কে লিয়ে সরকার সে ভি বাত করেঙ্গে, সরকার ভি চর্চা করনে কো তৈয়ার হ্যায়।
0: অধ্যক্ষ উত্তেজিত সদস্যদের বারবার সহযোগিতার আবেদন জানাতে থাকলেও চিৎকার চেঁচামেচি চলতে থাকে। হৈহট্টগোলের মধ্যে অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম। বিরোধী সদস্যরা নিট নিয়ে স্লোগান দিতে শুরু করলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার এ বিষয়ে আলোচনার জন্য রাজি, কিন্তু কংগ্রেস নিজ স্বার্থে এ বিষয়ে শর্ত আরোপ করছে। এ ধরনের সংবেদনশীল বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান তিনি।
3: Today, I appealed on behalf of the entire NDA for a discussion on NEET.
0: পরে সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে কোনো আলোচনা চলতে দেওয়া হবে না। হৈহট্টগোলের মধ্যে সভা দফায় দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে যায়। এনডিএ এবং বিরোধী সাংসদরা আজ সংসদ ভবনের ভেতর মকরদ্বারে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এনডিএ সাংসদরা সংসদে নিট ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান, অন্যদিকে বিরোধী সাংসদরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যসভার সাংসদ নীতিন নবীন জানিয়েছেন, যুব সম্প্রদায় ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সরকার সর্বস্তরে সম্পূর্ণ প্রস্তুত। সাংবাদিকদের কাছে শ্রী নবীন বলেন, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ সমগ্র বিরোধী দল সভার আলোচনা এড়িয়ে যাচ্ছেন। যুবদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব।
4: এনডিএ কি সরকার পুরি তরহ সে ছাত্র ও যুবাওঁ কে ভবিষ্য কে লিয়ে হর স্তর পর চর্চা কো তৈয়ার হ্যায়, পর রাহুল গান্ধী ও কংগ্রেস ও সম্পূর্ণ বিপক্ষ চর্চা সে ভাগ রহে হ্যায়। ইয়ে কেবল স্টোন পেটার্স কে রূপ মে যুবাওঁ কো দেখতে হ্যায়, মগর ভারত ও এনডিএ কি সরকার ও নরেন্দ্র মোদী কা ভিজন হ্যায় কি হম পুরি তরহ সে যুবাওঁ কো উনকে সুনহরে ভবিষ্য কে বানানে কে লিয়ে সংকল্পিত হ্যায়।
0: এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা বলেছেন, সরকারের উচিত পড়ুয়াদের দাবিগুলি মনোযোগ দিয়ে শোনা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, এ ব্যাপারে দোষীদের আচরণই বিক্ষোভে শক্তি যোগাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্ট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁস করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে এক মাইলফলক হয়ে থাকবে। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক মহিলার মৃত্যু হয়েছে বলে সমাজ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে তারা জানিয়েছে, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। দিল্লি পুলিশ বলেছে, বর্তমানে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ওই মহিলার চিকিৎসা চলছে, তার অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর একটি এআই নির্মিত ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বিক্ষোভ সম্পর্কে তেমন কোনো মন্তব্য করেননি। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুস ওরদান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোরোজান, সেনেটের সভাপতি মির্জা আব্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সেরিন গ্রিন্ডিয়ানোর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৬ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে

0: করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শুনতে পাওয়া যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, ইসলামাবাদ যখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের জাতীয় নীতি হিসেবে ব্যবহার করছে, তখন ভারতের কাছ থেকে এই চুক্তি বজায় রাখা আশা করা যায় না। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানে নিহারিস নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের এই অবস্থানের কথা জানিয়েছেন।
1: Our position on the Indus Water Treaty remains clear and consistent. Cooperation on the basis of mutual trust and goodwill cannot be expected when cross-border terrorism is regularly deployed as an instrument of state policy. As for the Union Territory of Jammu and Kashmir, it has always been, is, and will remain an integral and inalienable part of India. This is the constitutional and legal reality that Pakistan deliberately chooses to ignore.
0: বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ব্রুনাই আর বিদেশমন্ত্রী যুবরাজ আব্দুল মাতিনের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুরে নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুরের মধ্যে 440 কোটি টাকা ব্যয়ে তৃতীয় লাইন প্রকল্প অনুমোদন করেছে ভারতীয় রেল। মন্ত্রক জানিয়েছে, অতিরিক্ত ব্যস্ত এই রুটে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করতে 14.52 কিলোমিটার দীর্ঘ এই তৃতীয় রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে বার্ষিক 30 লক্ষ টনের বেশি অতিরিক্ত পণ্য পরিবহন সহজ হবে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালে 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে নিক্ষয় মিত্র কর্মসূচির অঙ্গ হিসেবে যক্ষ্মা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান সোনারপুর প্রগতির পথে। এই উপলক্ষে গতকাল কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের কাজকর্ম আজও ব্যাহত। উভয় সভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী সাবিনা ইয়াসমিন।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ।

শেষ হয়নি আগরতলা। চিত্রগীতির আসরে আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন সত্যম শিবম, শিবম সুন্দরমের ছবি থেকে লতা মঙ্গেশকর এবং ভূপিন্দর সিং এর কণ্ঠে।

অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভাবে।

আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত

গানখানি শুনছিলেন ভূমিকা ছবি থেকে প্রীতি সাগর এবং ভূপিন্দর সিং এর কণ্ঠে। চিত্রগীতির আসর আজ শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানখানি শুনুন ভূপিন্দর সিং এর কণ্ঠে একবার ফির এই ছবি থেকে।

আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত

কারখানে শুনছিলেন সিতারা ছবি থেকে লতা মঙ্গেশকর এবং ভূপিন্দর সিং এর কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন আই তেরি ইয়াদ এই ছবি থেকে ভূপিন্দর সিং এর কণ্ঠে।

চিত্রগীতের আসরে আজ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন লোকগীতি শিল্পী বাবুল সুপ্রিয়।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন বাবুল সুপ্রিয়ের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

0: 60 रन बना लिए हैं और इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी आगरतला।
2: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ।
3: কাগজ কলম নয় এইবার মোবাইলের, এটি নতুন উদ্যোগ। হিসাব নিকাশের তথ্য এসবই এখন ডিজিটাল। প্রতিটি ঘরে গণনা করা হবে, সুবিধার অবস্থা মূল্যায়ন করবো। এই হলো জনগণনার বছর, এই হলো জনগণনার বছর।
4: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
2: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আকাশবাণী আগরতলা। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ নবম শ্রেণীর বিজ্ঞান থেকে আমাদের চারপাশের পদার্থ সম্পর্কে পাঠ দিচ্ছেন সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিভাস রায়।
5: আমাদের চারপাশে তাকাই তাহলে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাই, যাদের আকার আকৃতি এবং গঠন বিন্যাস ভিন্ন ভিন্ন। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই কোনো না কোনো উপাদান দিয়ে তৈরি, বিজ্ঞানীরা যাদের নাম দিয়েছেন পদার্থ। হ্যাঁ, আজকে আমরা নবম শ্রেণীর প্রাকৃতিক বিজ্ঞান থেকে পাঠ নেব একক আমাদের চারপাশের পদার্থ। হ্যাঁ, যা বলতেছিলাম, বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন পদার্থ। যে বাতাসে আমরা শ্বাস প্রশ্বাস নেই, যে খাদ্য আমরা খাই, পাথর মেঘ নক্ষত্র উদ্ভিদ প্রাণী এমনকি ক্ষুদ্র এক বিন্দু জল অথবা একটি বালিকণা সব কিছুই পদার্থ। বুঝতে পেরেছ? আমরা এও দেখতে পাই যে আমাদের চারপাশে যে সকল বস্তুর কথা আমরা এখন বললাম, তারা প্রত্যেকেই কিছুটা জায়গা দখল করে থাকে এবং তাদের ভর আছে। আবার অন্যভাবে আমরা যদি বলি, তাদের প্রত্যেকের ভর এবং আয়তন দুই আছে। প্রাচীনকাল থেকেই মানুষ তার চারপাশকে জানার চেষ্টা করে আসছে। প্রাচীন ভারতীয় দার্শনিকগণ পদার্থকে পাঁচটি মূল উপাদানে ভাগ করেছেন, যাকে বলা হয় পঞ্চতত্ত্ব। বুঝতে পেরেছ? তাকে বলে পঞ্চতত্ত্ব। এগুলি হলো বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ এবং জল। তাদের মতে সকল সজীব এবং জড়বস্তু এই পাঁচটি মূল উপাদান দিয়ে তৈরি। প্রাচীন গ্রিক দার্শনিকগণও এইরকমভাবে পদার্থের শ্রেণীবিভাগ করেছিলেন। বর্তমানকালে বিজ্ঞানীরা পদার্থকে ভৌত ধর্ম এবং বৈজ্ঞানিক ধর্মের উপর ভিত্তি করে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। আমরা এই এককে পদার্থের ভৌত ধর্মের ভিত্তিতে যে ধর্মটা সেটা জানব। পদার্থের রাসায়নিক ধর্ম নিয়ে আমরা পরে পড়ব। আগে আমরা পড়ছি পদার্থের ভৌত চরিত্র। তো প্রথমেই যদি ভৌত চরিত্রের মধ্যে আমরা আলোচনা করি, দেখব কি পদার্থ কণা দিয়ে তৈরি। পদার্থ যে কণা দিয়ে তৈরি।

বললেই আমি বিশ্বাস করব? না, তাহলে আমাদের একটা পরীক্ষা করে নিতে হবে। আচ্ছা, দীর্ঘকাল ধরে পদার্থের প্রকৃতি সম্পর্কে দুটি বিচারধারা চলে আসছে। একটি ধারা অনুযায়ী পদার্থ হলো কাঠের ব্লকের মতো নিরবিচ্ছিন্ন, অপর ধারা অনুযায়ী পদার্থ বালির মতো কণা দিয়ে তৈরি। পদার্থ কি নিরবিচ্ছিন্ন নাকি কণা দিয়ে তৈরি, এই সিদ্ধান্ত যদি আমরা পৌঁছতে যাই, তাহলে আমাদের একটা পরীক্ষা আমাদের করতে হবে। একটি 100 মিলিলিটারের বিকার আমরা নিলাম, জল দিয়ে বিকারটিকে আমরা অর্ধেক ভর্তি করলাম এবং জলের উচ্চতা আমরা চিহ্নিত করলাম। কাচদণ্ডের সাহায্যে এতে কিছু লবণ বা চিনি আমরা দ্রবীভূত করলাম। জলের উচ্চতায় কোনো পরিবর্তন হলো কি না আমরা লক্ষ্য করলাম, বা চিনি বা লবণ বা কোথায় গেল, আমরা কি ভাবছি, তোমরা কি ভাবছো, এটা কোথায় হারিয়ে গেল, জলের উচ্চতার কি কোনো পরিবর্তন হয়েছে? এই প্রশ্নগুলির উত্তর পেতে হলে পদার্থ কণা দিয়ে তৈরি এই ধারণাকে আমাদের কাজে লাগাতে হবে। চামচে চিনি বা লবণ যা ছিল তা জলের সর্বত্র ছড়িয়ে পড়েছে, বুঝতে পেরেছ? জলে লবণ আমরা দ্রবীভূত করেছি, লবণের কণাগুলি জলের কণার ফাঁকে জায়গা করে নিয়েছে, বুঝতে পেরেছ? তো আমরা দেখলাম কি পদার্থ কণা দিয়ে তৈরি। এবার পদার্থের কণাগুলি কতটা ক্ষুদ্র সেটা আমরা জানার চেষ্টা করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 2-3টি ক্যালাস আমরা নিলাম এবং 100 মিলিলিটার জলে আমরা দ্রবীভূত করলাম। এবার কি হয় দেখো, এই দ্রবণের প্রায় 10 মিলিলিটার তুলে নিয়ে তাতে 90 মিলিলিটার পরিষ্কার জল আমরা ঢাললাম। পুনরায় নতুন দ্রবণের 10 মিলিলিটার তুলে নিয়ে আবার 90 মিলিলিটার পরিষ্কার জলে আমরা ঢাললাম। প্রক্রিয়াটি এরকম 5 থেকে 8 বার আমরা পুনরাবৃত্তি করে দ্রবণটিকে আমরা লঘু করতে থাকলাম। তো পদার্থের কণাগুলো কত ক্ষুদ্র তা অনুমান করার পরীক্ষা আমরা করলাম। প্রতিবার লঘু করার পর রং কী হবে, হালকা হচ্ছিল, তবু দেখা যাচ্ছিল। এই পরীক্ষা থেকে বোঝা যাচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু ক্যালাস বিশাল আয়তনের জলকেও রঙিন করতে পারে। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ছোট একটি ক্যালাস, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অসংখ্য কণা রয়েছে যার দ্রবণে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণায় বিভাজিত হয়েছে। এই পরীক্ষাটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বদলে আমরা 2 মিলিলিটার ডেটল নিয়ে আমরা করতে পারি। এতে প্রতিবার লঘুকরণের পর দ্রবণে গন্ধ থেকে যাবে। তো পদার্থের কণাগুলির এবার ধর্ম সম্পর্কে আমরা জানব। পদার্থের কণাগুলির মধ্যে ফাঁকা স্থান বর্তমান, কি আছে, ফাঁকা স্থান বর্তমান। আমরা যে এই যে পরীক্ষাগুলি প্রথম দুটো পরীক্ষার কথা বললাম, এখানে আমরা কি দেখলাম, চিনি লবণ ডেটল বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়েছে। একইভাবে যখন আমরা চা কফি লেবুর শরবত তৈরি করি তখনও একটি পদার্থের কণা অন্য পদার্থের কণাগুলোর ফাঁকে জায়গা করে। এতে বোঝা যায় পদার্থের কণাগুলোর মধ্যে যথেষ্ট ফাঁকা স্থান রয়েছে। এরপরে আমরা জানব পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। তো এবার একটি ধূপকাঠির শলাকা শ্রেণীকক্ষের এক কোণায় আমরা রাখলাম। এর গন্ধ পেতে হলে আমরা কি ধূপকাঠির কাছে যেতে হবে, না দূর থেকে আমরা পেয়ে যাব? কি হবে, আমরা যদি ধূপকাঠির শলাকাটি জ্বালাই, দূরে বসো আমরা এর গন্ধ পাচ্ছি, ঠিক না? আবার যদি আমরা আরেকটা পরীক্ষার কথা ধরি, ধরো জলপূর্ণ 2টি গ্লাস নিলাম, গ্লাস বা বিকার যেটাই বলো, প্রথম বিকারে গা বেয়ে ধীরে ধীরে সাবধানে 1 ফোঁটা লাল বা নীল কালি আমরা ঢাললাম, একইভাবে দ্বিতীয় বিকারে 1 ফোঁটা মধু ঢাললাম, নাড়াচাড়া করলাম না, বিকার 2টিকে আমরা ঘরের বা শ্রেণীকক্ষের এক কোণায় আমরা রেখে দিলাম। আমরা দেখব কি

তালির ফোঁটা ঢালার সাথে সাথে আমরা কী লক্ষ্য করলাম, বা মধুর ফোঁটা যখন আমরা ঢাললাম তখন কী হলো, কালির রং জলের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়তে কত ঘন্টা সময় লাগছিল। নিশ্চয় একটা সময় লাগবে, মধুর একটা সময় লাগবে, কালের একটা সময় লাগবে। ঠিক একইভাবে যদি আমরা আরেকটা পরীক্ষা, যেমন এক গ্লাস গরম জলে এবং এক গ্লাস ঠান্ডা জলে একটি একটি একটি করে আমরা কপার সালফেট মানে তুঁতে আর কি, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্যালাস আমরা যোগ করলাম, দ্রবণটিকে আমরা নাড়লাম না, ক্যালাসটিকে গ্লাসের তলায় স্থির হয়ে আমরা থাকতে দিলাম। গ্লাসের ভেতরে ক্যালাস সংলগ্ন জলে আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি? সময়ের সাথে সাথে কি ঘটছে সেটা আমরা নোট করলাম। এই ঘটনাটি কঠিন এবং তরল কণার সম্পর্কে কি বুঝতে আমাদের সাহায্য করছে বলো তো? উষ্ণতা পরিবর্তনের সাথে মিশ্রিত হবার

গ্লাসের ভেতরে ক্যালাক্স সংলগ্ন জলে আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি? সময়ের সাথে সাথে কি ঘটছে সেটা আমরা নোট করলাম। এই ঘটনাটি কঠিন এবং তরল কণার সম্পর্কে কি বুঝতে আমাদের সাহায্য করছে বলতো? উষ্ণতা পরিবর্তনের সাথে মিশ্রিত হবার হার পরিবর্তিত হয় কি? উষ্ণ জল কি তাড়াতাড়ি মিশছে না ঠান্ডা জল তাড়াতাড়ি মিশছে? তো উপরে যে এই তিনটা আমরা পরীক্ষা দেখলাম, এক্ষুনি থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি চলো আমরা বলছি। পদার্থের কণাগুলো অবিরাম গতিশীল, অর্থাৎ এদের শক্তি রয়েছে যাকে আমরা গতিশক্তি বলি। বুঝতে পেরেছ? তাহলে এই পরীক্ষাগুলি গেলে প্রথমেই আমরা এই ধারণাটা পেলাম, পদার্থের কণাগুলো অবিরাম গতিশীল, অর্থাৎ এদের শক্তি রয়েছে যাকে আমরা গতিশক্তি বলি। উষ্ণতা বৃদ্ধির সাথে এদের গতি বৃদ্ধি পায়, তাই আমরা বলতে পারি উষ্ণতা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলোর গতিশক্তিও বৃদ্ধি পায়। এই যে কাজগুলি আমরা দেখলাম তাতে আমরা কি বুঝলাম? পদার্থের কণাগুলো স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সাথে মিশে যায়। এরকম হয় কারণ কণার মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো এরা দখল করে নেয়। দুটো ভিন্ন পদার্থের কণাগুলির এরকম নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াকে ব্যাপন বলে। বুঝতে পেরেছ? এই ঘটনাকে কি বলছে? ব্যাপন বলছে। দুটি, মনে রাখবে, দুটি ভিন্ন পদার্থের কণাগুলোর এরকম নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়াকে বলছে ব্যাপন। আমরা এটাও লক্ষ্য করলাম যে তাপ প্রয়োগে ব্যাপন দ্রুত হয়। পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে। এবার আমরা জানব পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে কিনা। মাঠে আমরা একটা খেলা খেলব, চারটি আমরা দল গঠন করলাম, মানব শৃঙ্খল তৈরি করলাম। প্রথম দলে ইধুমিশমি নৃত্য শিল্পীদের মতো একে অপরকে পেছন থেকে হাত দিয়ে ধরে থাকবে। দ্বিতীয় দলটি হাতে হাত ধরে মানব শৃঙ্খল তৈরি করবে। তৃতীয় দলটি একে অপরকে শুধুমাত্র আঙ্গুল দিয়ে স্পর্শ করে শৃঙ্খল তৈরি করবে। চতুর্থ দলের ছাত্ররা দৌড়ে গিয়ে একে একে তিনটি মানব শৃঙ্খলকে যথাসম্ভব ছোট ছোট দলে ভাঙার চেষ্টা করবে। কোন দলটি ভাঙা সহজ হয়েছিল এবং কেন বলতো? তো যেখানে শুধু আঙুল দিয়ে ধরে রেখেছে তো সেখানে সহজ হয়েছিল, ঠিক না? যদি আমরা প্রত্যেক ছাত্রকে পদার্থের কণা হিসেবে ধরে নেই, তবে কোন দলের কণাগুলিকে নিজেদের মতো সর্বশক্তি দিয়ে ধরে রেখেছিল? তো প্রথম দলটি, ঠিক না? তারা তো পরস্পরকে ধরে রেখেছিল, ঠিক আছে? তো আরেকটা পরীক্ষা আমরা যদি বলি, একটি লোহার পেরেক, এক টুকরো চক ও একটি রাবার ব্যান্ড নিলাম, আমরা আঘাত করলাম, কেটে অথবা টেনে ওদের ভাঙার চেষ্টা করলাম। উপরের তিনটি পথের মধ্যে কোনটির ক্ষেত্রে কণাগুলি নিজেদের মধ্যে অধিক শক্তি ধরে রাখবে? তো এই আগের ঘটনার মতোই, যাদের আকর্ষণ বলটা বেশি সে ধরে রাখবে বেশি, ঠিক না? প্রথম লোহার পেরেক একটু পারবে বেশি, এরপর চক, তারপর লাস্টে রাবার ব্যান্ড, নাকি না চক আগে? তো এইভাবে একটি পাত্রে কিছু আমরা জল নিলাম, আঙুল দিয়ে জলের উপরের তলটা আমরা কাটার চেষ্টা করলাম। আমরা কি তলটা কাটতে পেরেছি? জলের তলটি একসাথে থাকার পেছনে কি কারণ থাকতে পারে বলতো? তো এই যে কাজগুলি আমরা আলোচনা করলাম, যে এটা বুঝার চেষ্টা আমরা করলাম যে পদার্থের কণাগুলির মধ্যে এক প্রকার বল কাজ করছে যা পদার্থের কণাগুলিকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। এই আকর্ষণ বলের মাত্রা পদার্থের প্রকার ভেদে এক এক রকম হয়। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বলটা একরকম হবে, তরল পদার্থের ক্ষেত্রে আরেক রকম হবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আরেক রকম হবে। সবচেয়ে বেশি আকর্ষণ বলটা কখন বেশি হবে? কোন পদার্থের ক্ষেত্রে বেশি হবে? কঠিন পদার্থের ক্ষেত্রে।

এখানে আমরা এই যে এই পরীক্ষাগুলি জানলাম, পড়লাম পদার্থের ভৌত ধর্ম সম্পর্কে, এখানে যে কতগুলি যে প্রশ্ন এখানে আসতে পারে, যেমন কোনগুলি পদার্থ, চেয়ার, বায়ু, ভালোবাসা, গন্ধ, ঘৃণা, বাদাম, চিন্তা, ঠান্ডা, লেবু, জল, পারফিউমের গন্ধ, এখানে আমাকে বের করতে হবে কোনগুলি পদার্থ। তো এরকম প্রশ্ন তোমাদের এককে আছে, এগুলি আমাদের পড়তে হবে। আমরা এই যে এখন যে যে আলোচনা করলাম, তার মাধ্যমে আমরা সহজেই প্রশ্নগুলি উত্তর দিতে পারবো। আবার আছে নিচের ঘটনাগুলির কারণ দেখাও। গরম রান্না করা খাবারের গন্ধ কয়েক মিটার দূরে থেকে পাওয়া যায়। পাশের বাড়ি রান্না করছে ইলিশ মাছ, আমি গন্ধ পেয়ে যাচ্ছি কি করে? কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ পেতে হলে কাছে যেতে হয়, ঠিক আছে? সুইমিং পুলে একজন ডুবুরি জল কেটে ডুব দিতে পারে, ঘটনাটি পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? ঠিক আছে, ওই যে আকর্ষণ বলটা বলেছিলাম। পদার্থের কণাগুলির বৈশিষ্ট্য কী কী আমরা এখনই বললাম বৈশিষ্ট্যগুলি সব। তো এই এককের এই যে এখন যে পড়ালাম এককের যে ছোট্ট একটা অংশ, এই অংশে এই এই প্রশ্নগুলি তোমরা পড়বে। এবার পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে আমরা জানব। আমাদের চারপাশের বিভিন্ন রকমের পদার্থগুলি আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি যে অনেক পদার্থ কি কঠিন, অনেক পদার্থ তরল, আবার কিছু কিছু গ্যাসীয়। পদার্থের কণাগুলির বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে পদার্থের তিনটি অবস্থা সৃষ্টি হয়েছে। এখন আমরা পদার্থের এই তিনটি অবস্থার ধর্মগুলি সম্পর্কে জানব। কঠিন অবস্থা, একটি করে কলম, বই, সূচ, কাঠের লাঠি আমরা সংগ্রহ করলাম, এগুলি খাতার উপর রেখে পেন্সিল বা কলম দিয়ে ঘুরিয়ে এদের আকৃতিগুলি আঁকব। এদের প্রত্যেকের নির্দিষ্ট আকৃতি, আয়তন এবং সীমারেখা আছে, আছে কি? এদের আঘাত করলে, টানলে অথবা ফেলে দিলে কি ঘটে, পাশাপাশি রাখলে এদের পরস্পর মধ্যে ব্যাপন হয় কি না, বল প্রয়োগ করে এদের সংকুচিত করার চেষ্টা আমরা করতে পারি কি না, বা এদের সংকুচিত আমরা করতে পেরেছি কি? তো এই উপরে সবগুলি কি কঠিন পদার্থের উদাহরণ। এই যে আমরা বললাম কলম, বই, সূচ, কাঠের লাঠি, এগুলি সব কি কঠিন পদার্থের উদাহরণ। আমরা লক্ষ্য করলাম যে এদের প্রতিটি নির্দিষ্ট আকার, নির্দিষ্ট সীমারেখা এবং নির্দিষ্ট আয়তন রয়েছে। এদের সংকোচনশীলতা নগণ্য, বাইরে থেকে বল প্রয়োগ করলেও কঠিন পদার্থগুলোকে নিজেদের আকৃতি বজায় রাখার প্রবণতা দেখায়। বল প্রয়োগ করে কঠিন পদার্থকে ভাঙা যেতে পারে, কিন্তু তাদের আকৃতির পরিবর্তন করা কষ্টসাধ্য, সেজন্য কঠিন পদার্থগুলি দৃঢ় হয়। তো আমরা এই যে বিষয়গুলি, যে একটি রবারের ব্যান্ডকে আমরা টানলে এর আকৃতি পরিবর্তন হয়, তবে এটি কি কঠিন পদার্থ? আবার চিনি এবং লবণের বিষয়ে আমরা কি বলি, বিভিন্ন জারে রাখলে তার ওই জারের আকার বা আকৃতি ধারণ করে, এটা কি কঠিন পদার্থ? স্পঞ্জের বিষয়ে আমরা কী বলবো, যদি স্পঞ্জকে আমরা সংকুচিত করি এটাও কঠিন পদার্থ কি না? তো বল প্রয়োগে রাবারের ব্যান্ডের আকৃতি পরিবর্তন হয় এবং বল সরিয়ে নিলে সে পুনরায় আগের আকৃতি ফিরে পায়। যদি অত্যাধিক বল প্রয়োগ করা হয় তবে এটি ছিঁড়ে যায়। এক একটি লবণ ও চিনির কেলাসের আকৃতির কোনো পরিবর্তন হয় না যদি আমরা এদেরকে হাতে, প্লেটে অথবা জারে রাখি। স্পঞ্জের মধ্যে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র আছে যেগুলো বায়ু দ্বারা পূর্ণ থাকে। যখন স্পঞ্জ থেকে আমরা চাপ প্রয়োগ করি তখন বায়ু বেরিয়ে যায়, আবার এবং আমরা একে সংকুচিত করতেও সমর্থ হই। তো তরলেরও বিভিন্ন ধর্ম আছে। জল, রান্নার তেল, এগুলি নিয়ে যদি আমরা দেখি, বিভিন্ন আকৃতি পাত্রতে রাখি, ওরা বিভিন্ন পাত্রের আকার ধারণ করে। আবার গ্যাসীয় অবস্থায় আমরা কি দেখি, গ্যাস ভর্তি বেলুন, সিলিন্ডার থেকে অনেকগুলি বেলুন ফোলাতে আমরা দেখছি। একটা সিলিন্ডার থেকে কয়টি বেলুন ফোলাতে পারি, সিলিন্ডারে কী গ্যাস আছে, তা আমরা এরকম

0: গ্যাসের কঠিন পথের আমরা ধর্মগুলি সম্পর্কে আমরা সম্পূর্ণ জেনেছি, তরল অবস্থাও আমরা একটু বলার চেষ্টা করছিলাম। তো আজকে এই যে এককে আমরা যা যা পড়ালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এবং প্রশ্নগুলি আমি কিছু কিছু আলোচনা করার চেষ্টা করেছি এবং সেগুলি তোমরা একক থেকে ভালোভাবে পড়ে নিও। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানই এতক্ষণ নবম শ্রেণীর বিজ্ঞান থেকে আমাদের চারপাশের পদার্থ সম্পর্কে পাঠ দিলেন সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিভাস রায়, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে শুনবেন চর্মরোগ ও সতর্কতা, এই প্রসঙ্গ নিয়ে ডক্টর রঞ্জিত চন্দ্র দাসের সাক্ষাৎকার। পরে লোকগীতি শুনবেন গীতা চৌধুরীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন সমীক্ষা। রাত 8:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলি করে সংসদীয় পর্যালোচনা। রাত 8:30 ভক্তিমূলক গান শুনবেন শচীন দেববর্মনের কণ্ঠে। রাত 9:00 আধুনিক গান শুনবেন মান্না দের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 নূতন আলোর দিশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 63%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরা রাজ্যের পশ্চিম সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়া।

0: যতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন ডিজিটাল পেমেন্ট নিন বেছে সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন নিমেষে পেমেন্ট করুন। মানিব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি আরবিআই এ কথা বলে যে
1: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
2: অন্যদেরও শিখিয়ে দিন।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: মহামারীর গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান ঘর গৃহস্থিরা সুর।

0: সংক্রামক কিছু রয়েছে, কিছু অসংক্রামক রয়েছে, এই সবগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। এ থেকে বাঁচার উপায় কি বা এগুলো কেন হয়? আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জিত চন্দ্র দাস। নমস্কার ডাক্তার দাস,
1: নমস্কার।
0: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। এই যে চর্মরোগ নিয়ে আজকে আমরা কথা বলবো, এখন গরম তো রয়েছে, যদিও গ্রীষ্মকাল শেষে আমরা বর্ষায় চলে এসেছি, কিন্তু গরম তো রয়ে গেছে। তো গরম এবং বর্ষা দুটো একসঙ্গে, এই সময়ে সাধারণত কোন কোন চর্মরোগগুলো দেখা দেয়, তার কারণ কী এবং এগুলো থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি?
1: আমরা এখন যে চর্মরোগ সম্বন্ধে আলোচনা করব, এটা বিশেষ করে এখন যে আমরা বর্ষা ঋতু চলছে, এই মাত্রই গরম এখনও ঠিকমতো শেষ হয়নি, যদিও বর্ষা শুরু হয়ে গেছে এবার একটু আগেই। তার জন্য আমাদের যে হিউমিডিটিটা এখানে প্রচুর আছে,
0: একটু
1: যার
0: বেশি
1: জন্য আমাদের ঘাম একটু বেশি হয়। ঘাম বেশি হলে আর হিউমিডিটি বেশি হলে মানে আমাদের শরীরে বিভিন্ন অ্যালার্জেন, এনভায়রনমেন্টাল যে অ্যালার্জেন বা ইরিটেন্টস আছে, এগুলো সহজেই আমাদের চামড়াকে এফেক্ট করে, যার ফলে বিভিন্ন ধরনের চুলকুনি শুরু হয়ে যায়। আর বেশি বেশি যখন গরম হয়, সঙ্গে আমাদের ঘর্মগ্রন্থি

0: যে ডাক্টগুলো আছে এগুলোতে ইনফ্লামেশনের ফলে ব্লকেজ হয়, যার জন্য এখানে ঘামাচির মতো যেই রোগ হয়, বিভিন্ন ধরনের ঘামাচি আছে এগুলো হয়। আর চুলকানো শুরু হলে এরপরে আমাদের চামড়াও চুলকানোর সঙ্গে উঠে যেতে পারে, লাল হয়ে যায়, কখনো চামড়া চামড়া উঠে, তারপরে সেকেন্ডারি যে ইনফেকশনগুলো যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, এই ধরনের ইনফেকশনগুলো শুরু হয়।
1: এগুলো মূলত আপনি বলছেন যে বর্ষাকালে আমরা যখন ঘামি বেশি এবং ঘামটা শুকোয় না, হ্যাঁ, আর্দ্রতা বেশি থাকার কারণে ঘামটা শুকোয় না, এটা আমাদের রাজ্যে বরাবরই হয়ে থাকে। হ্যাঁ, ভীষণ রকম আর্দ্রতা বেশি থাকে এখানটায়, ঘাম শুকায় না, এবং ঘাম না শুকানোর ফলে আমাদের এই রোগগুলো হয়ে থাকে। হ্যাঁ, তো এগুলো থেকে আমরা পরিত্রাণ কীভাবে পাবো বা এর চিকিৎসা কী?
0: এর মেনলি তো প্রথম দিকে আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা যখন গরমের সময় আসবে, তো আমার বিশেষ করে আমরা একটু ঠান্ডা আবহাওয়াতে থাকলে আমাদের ভালো। এর জন্য এখন গরম আসার সঙ্গে সঙ্গেই এখন বিভিন্ন বাড়িতে যারা স্বয়ংসম্পূর্ণ আর্থিকভাবে, ওনাদের ঘরে তো এসি বা কুলার এগুলো আছে, আর প্রায় সব ঘরেই এখন পাংখা, যেটা হ্যাঁ, বৈদ্যুতিক পাংখা, ফ্যান এগুলো আছে, এভাবেও আমরা আমাদের তাপমাত্রা শরীরের কমিয়ে রাখতে পারি। তার ফলে আমাদের ঘাম অথবা ইরিটেশন চামড়ার কম হবে, এর ফলে চুলকুনি কম হবে, আর সঙ্গে সঙ্গে যে অ্যালার্জি আমরা বলি এগুলোও কম হবে, আর বিভিন্ন ইনফেকশনগুলো কম হবে। তাছাড়া আমরা যেই ড্রেসগুলো পরি, এই ড্রেসগুলো এখন কটনের যদি আমরা ড্রেস পরি তাহলে অনেক ভালো, আর ড্রেসগুলো একটু ঢালাঢিলা যদি হয় তাহলে আরও অনেক ভালো। তারপর
1: আপনি বলছেন যে আপনার সুতি কাপড় পরার জন্য, সুতি কাপড় এগুলো পরে
0: ঢিলা ঢালা যদি হয় তাহলে ভালো, সুতি কাপড়। তাছাড়া আমাদের ওই টেম্পারেচার এনভায়রনমেন্টটা ঠান্ডা রাখতে হবে, যাতে করে গরম, ঘাম এগুলো বেশি না হয়, আর অ্যালার্জেন্স, আর এই সময়ে ধুল বালুও একটু বেশি হয়, যার জন্য এই ধুল বালুতে প্রচুর পোলেন গ্রেইনস বা এই ধরনের ডাস্ট অ্যালার্জি আমাদের শরীরের কন্ট্যাক্টে আসে, এর জন্য আমাদের বিভিন্ন ধরনের চুলকানি বা ইনফেকশন বেড়ে যেতে পারে।
1: আচ্ছা, এই যে আপনি বললেন ঠান্ডায় থাকতে বা এসি ঘর যাদের আছে তারা থাকবে, ফ্যানের নিচে থাকা, কিন্তু কাজকর্ম করতে গিয়ে তো সবসময় এগুলো সম্ভব নয়, আমাদের কাজে বেরোতে হবে, এবং কাজে বেরোলে দেখা যায় যে পুরো ভিজে, একেবারে ঘামে ভিজে একাকার অবস্থা হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে ঘামটা শুকোয় আবার শরীরের মধ্যে, যে জামাটা পরলো বা যে শার্টটা পরলো সেটা ভিজে আবার শরীরের মধ্যেই শুকোচ্ছে, সেক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে?
0: হ্যাঁ, অবশ্যই, যখন ঘাম বেশি হয় অথবা এই ধরনের যে কন্ডিশন হয়, ওই সমস্ত কন্ডিশনের পরে তো অবশ্যই আমাদের স্নান করে নেওয়া দরকার প্রত্যেকবারই, এবং এটা যদি একটু ঠান্ডা ধরনের জল হয় তাহলে ভালো, কুল শাওয়ার আমরা যদি বলি আর কি, এই ধরনের প্রত্যেক কাজের পরে যখন আমাদের শরীরে বেশি বেশি ঘাম হয়, এর ফলে আমাদের ইনার ওয়ার্সগুলো, ইনার ওয়ার গেঞ্জি টেঞ্জি এগুলো সব ভিজে যায় ঘামে, আর তখন স্নান করে নেওয়াই ভালো, তাহলে আমরা বিভিন্ন ইরিটেন্টস বা অ্যালার্জেন বা এই ধরনের ঘামগুলো ধুয়ে যায়, তার ফলে আমাদের শরীরও সুস্থ থাকার সম্ভাবনা।
1: আচ্ছা, তাহলে এই সময়ে যে রোগগুলো হয় তার থেকে বাঁচার জন্য আপনি বলছেন যে যখনই ঘর থেকে বেরোবেন, ঘামে একেবারে ভিজে যাবেন, তখন বাড়িতে এসে ঠান্ডা জল দিয়ে স্নান করে নিতে, সেক্ষেত্রে কি সাবান ব্যবহার করবেন?
0: হ্যাঁ, অবশ্যই, আর সাবান যদি ইউজ করে ওটা অবশ্যই ভালো, কিন্তু সাবানগুলো যাতে হার্ডস টাইপের না হয়, যেগুলো আমাদের চামড়ার ক্ষতি করে, ইরিটেট করে, এমন ধরনের সাবান না হলেই ভালো। তো এই ধরনের বিভিন্ন ধরনের ক্লিনজার যারা কিনতে পারেন, এখন লাইট ক্লিনজার এখন বাজারে পাওয়া যায়, যেগুলো চামড়াকে একটু সুদিং ইফেক্ট দেয় আর সঙ্গে ক্লিনও করে চামড়া, তো এই ধরনের। আর আমাদের ড্রেসগুলোকেও নিয়ম করে প্রতি সপ্তাহে যখন আমরা সময় পাই এগুলো সাবান দিয়ে ধুয়ে ভালো করে টাটকা রোদে শুকিয়ে নিলে ভালো।
1: আচ্ছা, আপনি সতর্কতার কথা বলছেন, যে এভাবে যদি আমরা সতর্ক থাকি, প্রতিনিয়ত স্নান করা, সাবান ব্যবহার করা, এবং যখনই ঘেমে আমাদের জামা কাপড় ভিজে যাবে তখন এগুলোকে ধুয়ে নেওয়া, সঙ্গে নিজেও স্নান করে নেওয়া, হ্যাঁ, তাহলে এভাবে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি। আপনি একটু আগে যেটা বলছিলেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, হ্যাঁ, তো আমরা যদি প্রিভেন্টিভ হতে পারি সেক্ষেত্রে আমাদের এই

0: কমে যাবে এই বর্ষার এবং গরমের মধ্যে যে রোগগুলো হয় সেগুলো অনেকটাই কমে
1: কমে
0: যাবে।
1: যাবে।
0: আচ্ছা, এছাড়াও আপনার আরো অনেক ধরনের চর্মরোগ রয়েছে, যেমন ফাঙ্গাল আক্রমণ, দাঁত বা রিং ওয়ার্ম বা একজিমা, সোরিওসিস, এরকম বিভিন্ন রোগ
1: হ্যাঁ,
0: রয়েছে, এগুলোকে একটা একটা করে ধরে যদি বলেন।
1: সেই মানে আমরা একদম মানে ঘাম হচ্ছে এই গরমের সময়ের সবচেয়ে বিরক্তিকর জিনিস, আর এর ফলে বেশি ঘাম হলে আমাদের আন্ডার আর্মসে অথবা পায়ের চিপায় অথবা মানে আমাদের চেস্টে ব্রেস্টের নিচের যে ভাঁজগুলো আছে ওখানে ওই জায়গাগুলো ভিজা থাকে বেশিক্ষণ পর্যন্ত। আর বেশিক্ষণ পর্যন্ত যখন ভিজা থাকে ওখানে ওই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অথবা ভাইরাল ইনফেকশনগুলো, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন ওখানে বেশি হয়। তো এই কারণে ওই সমস্ত কুল ওয়াটার দিয়ে আমরা যদি স্নান করে মানে ঢিলা ঢালা মানে সুতির কাপড় আমরা পরতে পারি তাহলে ওগুলো থেকে আমরা বাঁচবো, আর সঙ্গে ফাঙ্গাল ইনফেকশনও কম হবে। আর যদি ওই সমস্ত এরিয়াগুলোকে একটু ড্রাই রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের পাউডার, এখন ট্যালকাম পাউডার বাজারে পাওয়া যায়, তাছাড়া ইভেন মানে অ্যান্টিফাঙ্গাল পাউডারও, ক্লোট্রিমাজোল অথবা এমন ধরনের অ্যাজোল গ্রুপের পাউডার, ট্যালকাম পাউডার বাজারে পাওয়া যায়। তো ওই সমস্ত মানে ভাঁজগুলোতে আমরা নিয়ম করে ওই পাউডারগুলো যদি ইউজ করি তাহলে ফাঙ্গাল ইনফেকশনটা অনেক কম হবে।
0: আচ্ছা, ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে আমাদের পাউডার ব্যবহার করতে
1: হ্যাঁ,
0: বলছেন,
1: পাউডার,
0: মানে শরীরটাকে যাতে শুকনো রাখতে
1: হ্যাঁ
0: পারে।
1: ওই জায়গাগুলো
0: আর
1: বিশেষ
0: যখন
1: করে, হ্যাঁ
0: যদি হয়ে যায় তখন কি পাউডার লাগানো উচিত হবে?
1: তখন তো ওই মানে অ্যান্টিফাঙ্গাল পাউডার অবশ্যই মানে ভালো কাজ করে, আর বা তাছাড়া বিভিন্ন ধরনের ওই ক্রিম পাওয়া যায় এগুলোর, মানে ক্লোট্রিমাজোলের অথবা মানে বিভিন্ন অ্যাজোল গ্রুপের, কিটোকোনাজোল গ্রুপের পাউডার ক্রিমও পাওয়া যায়, অথবা এখন এগুলোর মানে বডি ওয়াশ মানে বাজারে পাওয়া যায়, এগুলো
0: আচ্ছা
1: বডি ওয়াশ দিয়েও আমরা স্নান করতে পারি,
0: আচ্ছা, তাহলে উপকার পাবে।
1: তাহলে উপকার পাওয়া যায়। আর
0: আচ্ছা,
1: বেশি বেশি হয়ে গেলে তো মানে ওইগুলো ট্যাবলেটও এখন আছে বাজারে, ক্যাপসুল আছে, এগুলো খাওয়া যেতে পারে।
0: একজিমা রয়েছে, ত্বকে চুলকানি এবং যেটা লাল ভাব দেখা যায়,
1: সেই,
0: এটার চিকিৎসাটা
1: হ্যাঁ,
0: বা এর থেকে
1: একজিমাটা
0: বাঁচার
1: অ্যাকচুয়ালি
0: উপায়টা
1: মানে
0: কি?
1: আমাদের মানে কিছু সংখ্যক মানুষ আমরা অ্যাটোপিক ডায়াথেসিসের পেশেন্ট, এটা একটা মানে জেনেটিক কন্ডিশন আমরা বলতে পারি, বিভিন্ন বংশ পরম্পরায় আমরা বাবা মা থেকে, বাবা বা মা বা দুইজনের যদি অ্যাটোপিক এই ধরনের কোনো কন্ডিশন থাকে আমরা বাচ্চাদের শরীরেও যায়, এতে করে ওই চুলকানির একটা প্রবণতা জন্ম থেকে আমাদের থাকে। আর বেশি আর এই ধরনের যখন বিভিন্ন সিজনাল মানে অ্যাগ্রাভেশনে আমাদের চুলকুনি আরও বেড়ে যেতে পারে, আর বাড়লে আমাদের ওই অ্যাটোপিক পেশেন্টে মানে রুগীরা সবসময় চুলকাতে থাকে, আর যখনই চুলকায় আর ওই স্কিনকে ড্যামেজ করে, আর এইভাবে চুলকুনি একটা সাইকেলে পরিণত হয়ে যায়, আর সাইকেলে পরিণত হলে ওখানে যেখানে আমরা বারবার চুলকাই ওখানে ওই একজিমার মতো কন্ডিশন হয়ে যায়, যেখানে ওই চামড়াটা লাল হয়ে যায়, ফুলে যায়, একটু চুলকায় বা ওখান থেকে প্রথম দিকে রস মানে বেরোতে পারে, পরে কিছু দিন পরে বারবার যখন হয় তখন মানে ওই এরিয়াগুলো ড্রাই হয়ে ওখানে চামড়া উঠতে থাকে, স্কেলিংস আমরা যেগুলোকে মানে বলি, আর মানে একজিমা এভাবে চলতে থাকে।
0: আচ্ছা,
1: আর
0: মহিলা,
1: একজিমাটা দুভাবে হতে পারে, এটা মানে একটা ইনফেকশনের জন্য হতে পারে অথবা এটা অটো ইমিউনও হতে পারে, এটা নন মানে ইনফেকশাস অ্যান্ড নন ইনফেকশাস।
0: আচ্ছা, মহিলাদের বিভিন্ন সমস্যা হয় কারণ মহিলাদের জলে কাজ করতে হয় বেশিরভাগ সময়। হ্যাঁ, আর এখন বর্ষাকাল, অনেকেরই সবাই তো আর ধরুন ফ্ল্যাটে থাকে না, অনেকেরই মানে ঘরে বাইরে যেতে হয়,
1: যেতে হয়,
0: হ্যাঁ, সেক্ষেত্রে পায়ে সমস্যা হয়, বা
1: স্বেচ্ছাতে জায়গায়
0: ওয়ার্কিং,
1: যখন যায়,
0: হ্যাঁ, ওয়ার্কিং উমেন যারা রয়েছে
1: হুম
0: তাদেরও বাইরে কাজ করতে গিয়ে অনেক রকমের সমস্যা হয়, এগুলো নিয়ে যদি একটু।
1: হ্যাঁ, শুধু বাইরে না, আমাদের মেয়েরা তো সবসময় ঘরের মানে জলের কাজ, সাবানের কাজ, কাপড় কাচা, ঘর মোছা এগুলো সবসময় করতে থাকেন, তো মানে ওনাদের তো এগুলো লেগেই থাকে। অ্যাকচুয়ালি এর জন্য আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে, আমরা যতবারই জল সাবান এগুলোর কাজ করি আমরা ততবারই মানে আমাদের হাতগুলো মানে ভালো করে শুকিয়ে নিতে হবে, কাপড় দিয়ে আঙুলের চিপাগুলো মানে যদি আমরা একটু ইয়ে করে নেই, শুকিয়ে নেই, অথবা ওই পাউডার যে আমরা বললাম, এটা ট্যালকাম পাউডার হোক অথবা ডাস্টিং পাউডার হোক অথবা অ্যান্টিফাঙ্গাল পাউডারই হোক, ওগুলো দিয়ে আমাদের আঙুলের চিপাগুলোকে আমরা শুকিয়ে নিতে পারি। তো এই ঘাগুলো থেকে বাঁচার জন্য আমাদের ওই জায়গাটা শুকনো রাখতে হবে,
0: ভালো করে পরিষ্কার জল দিয়ে হাতটা আগে ধুয়ে নিতে
1: হ্যাঁ
0: হবে,
1: ধুয়ে
0: তাই না?
1: নিতে হবে,
0: কারণ যদি সাবান হাতে লেগে
1: হ্যাঁ
0: থাকে তাহলে তো সমস্যাটা বাড়বে।
1: আর ওই মানে যে সাবানটা ইউজ করবে, হার্শ যে সাবানগুলো যেগুলো আমাদের চামড়ার ক্ষতি করে, ওই ধরনের সাবানগুলো সাধারণত আমরা যে কাপড় কাচা

0: পর্যায়ে যে সাবানগুলো ইউজ করি এগুলো একটু চামড়ার বেশি ক্ষতি করে। তো এইগুলোর মধ্যে এই সাবানগুলো দিয়ে কাজ করার আগে এবং পরে আমাদের একটু ভ্যাসলিন টাইপের যেই ইয়ে পাওয়া যায়, মলম পাওয়া যায়, এগুলো আমাদের ঘরে রাখা দরকার। আর এগুলো আমরা হাতে পায়ে আমরা লাগিয়ে নিতে পারি কাজ করার আগে।
1: তাহলে বলছেন যারা একটু জলে টলে বেশি কাজ করে তাদের জন্য বলছেন যে ভালো করে পরিষ্কার জলে হাত পা গুলো ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। হ্যাঁ, ঘরের মধ্যে তো আর ধরুন শুকানোর জন্য ওই ধরনের ড্রায়ার রাখা সম্ভব নয়, তো সেক্ষেত্রে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে শুকিয়ে নিয়ে তার মধ্যে আপনি ভ্যাসলিন বা ওই জাতীয় যে সমস্ত পেট্রোলিয়াম জেলি রয়েছে ওগুলো লাগিয়ে নিতে পারেন। তাহলে আপনার বিভিন্ন রকমের যে ইনফেকশন গুলো এগুলো
0: ও ড্যামেজ যে স্কিনটা ওটা আমার ঠিক হয়ে যাবে, আর ওখানে ইনফেকশন হওয়ার চান্স অনেক কম থাকবে,
1: ইনফেকশন হওয়ার চান্স কম থাকবে। আচ্ছা, এবারে যদি একটু আমরা যুবক যুবতীদের যদি দিকে যদি একটু তাকাই, তাদের এই সময়ে মানে এই বয়সে মানে কি বলবো টিনেজে, হ্যাঁ, অনেক ধরনের সমস্যা হয়,
0: অ্যাডোলেসেন্ট প্রবলেম যেটা,
1: হ্যাঁ, এই এই ব্যাপারটা নিয়ে যদি একটু।
0: অ্যাডোলেসেন্টের তো অনেকগুলো প্রবলেমই হয়, আর যার মধ্যে প্রথম একটা যারা মানে প্রথম নজরে পড়ে আমাদের মুখে বা মানে শরীরের জায়গাগুলোতে, এগুলো বিভিন্ন বাম্পসের মতো আমরা অ্যাকনি যেগুলোকে বলি অথবা ব্রন আমরা বলে থাকি। তো ব্রনটা বিভিন্ন সাধারণত আমাদের হেয়ার ফলিকল আমরা বলি, যেখান থেকে চুল গজায়। তো এই চুলের গোড়াতে মানে একটা সিবিসিয়াস গ্ল্যান্ড থাকে, ওখান থেকে তেলের মতো বেরোয়, আর এগুলো যখন তেলগুলো জমা হয়ে যায় এগুলো অনেকটা ঘিয়ের মতো হয়ে যায়, আমরা সিবাম বলি এগুলোকে। আর কোনো কারণে ওই বেশি বেশি মানে ডার্ট অথবা মানে কোনো ইরিটেশনের ফলে পরে অথবা মানে আমাদের এমনিতেও কিছু প্রসেস আছে হাইপার ক্যারাটোসিস আমরা বলি, তো এই যে মানে চুলের যেখান থেকে বেরোয় ফলিকল, এই ফলিকুলার ওয়ালগুলো মানে ইয়ে হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ইনফেকশনের জন্য হতে পারে, এমনিতেও ডার্টের জন্য হতে পারে, অন্য কারণে হরমোনের জন্য হতে পারে। কারণ এই সময় আপনার আমাদের যে টেস্টোস্টেরন মানে একটু মানে বেশি হরমোনটা বেশি থাকে শরীরে সিক্রেশন হয় টিনেজে, আর এতে করে ওই পিম্পলগুলো বা ব্রনগুলো বেড়ে যেতে পারে, আর এগুলো ফুলে ইনফ্লামেটরি মানে পিম্পলও হতে পারে। আর যখন বেশি বেশি ইনফ্লামেটরি পিম্পল হবে এগুলো অনেক সময় নোডিউল অথবা সিস্ট হয়ে যায়, বড় বড় হয়ে আর দু তিনটা মানে নোডিউল বা সিস্ট একসঙ্গে কানেক্টেড হয়ে যায়, যে ভিতরে আপনার পাইপলাইনের মতো হয়। আর এর পরবর্তী সময় যখন এগুলো মানে ঠিক হয়ে যায়, ঠিক হলে ওখানে ফাইব্রোসিস হয়, ফাইব্রোসিস হয়ে বিভিন্ন ধরনের স্কার হয় ওখানে, আর তখন আমাদের চেহারা অনেকটা মানে ইয়ে কসমেটিক্যালি এর ঠিক লাগে না আর কি। আর এর জন্য আমাদের এটা বুঝতে হবে মানে অ্যাডোলেসেন্ট সময়ে যখন একনি হয় তো মানে নিয়ম করে আমাদের মুখ ধোয়া, সামান্য এখন ফেস ওয়াশ টোয়াশ বা সাবান পাওয়া যায় এগুলো দিয়ে মুখ ধুয়ে নিলে ওই হেয়ার ফলিকলগুলো যদি আমরা ক্লিয়ার রাখতে পারি তাহলে ব্রনগুলো একটু কম হয়।
1: আচ্ছা, ঠিক কতবার করে এই ফেস ওয়াশটা ইউজ করতে
0: হবে? কমসে কম
1: এটা যে কোনো ফেস ওয়াশ মানে সফট
0: ফেস ওয়াশ হলে হবে। আর অয়েল রিমুভ করার জন্য অ্যাকচুয়ালি যাদের এই পিম্পলগুলো হয় অথবা ব্রন, ওদের মানে মুখে একটু মানে তেল তেলে ভাব থাকে, ওদের মানে অয়েলি ফেস আমরা বলতে পারি। তো ওই অয়েলগুলোকে মানে সরানোর জন্য এখন বিভিন্ন ধরনের সাবান অথবা ইয়ে পাওয়া যায়
1: ক্লিয়ার
0: অথবা হ্যাঁ সকালে বিকালে ঘুম থেকে উঠেও একবার করতে পারে, ঘুমানোর আগেও করতে পারে, অথবা স্কুল থেকে আসার পরে বা কোনো কাজ থেকে আসার পরেও করে নিতে পারে।
1: মূলত যেটা বলছেন যে মুখটাকে পরিষ্কার রাখলে পরে ব্রন থেকে
0: মানে অনেকটা মুক্তি পাওয়া যেতে পারে,
1: মুক্তি পাওয়া যেতে পারে। তারপর যদি হয়ে যায় তখন তো
0: তখন তো বিভিন্ন হ্যাঁ ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে ওরা বিভিন্ন ধরনের এখন মলম ক্রিম জেল ফোম সবই আছে, মানে এগুলো ওরা স্টেজ অনুযায়ী প্রেসক্রাইব করে থাকেন।
1: অনেকেরই ধরুন মহিলাদের বিশেষ করে ঘর টোর ঝাড়ার একটা ব্যাপার থাকে, আমি লক্ষ্য করে দেখেছি যে এই ঝাড়ার পরে যা অবস্থা হয় পুরো মুখ ফুলে যায়, হ্যাঁ, মুখের মধ্যে
0: লাল লাল লাল হয়ে যাওয়া, চোপ চোপ দাগ হওয়া বা ফুলে যাওয়া অথবা হাঁচি কাশি ও সঙ্গে নাক দিয়ে জল পড়া,
1: অনেক কারণ
0: এগুলো অ্যাকচুয়ালি আমাদের শরীরে মানে বিভিন্ন ধরনের ইমিউন সেলস আছে যারা বিভিন্ন যে অ্যালার্জেনগুলো আছে আমাদের শরীর যেগুলো সহ্য করতে পারে না, যখন আমাদের শরীরে কন্ট্যাক্টে আসে রিসেপ্টরগুলো এটা রিয়েকশন মানে দেখায় যে আমি এই অ্যালার্জেনগুলো ভালোবাসি না বা ইরিটেশন।

0: পাচ্ছি না, এর জন্য এই লাল লাল হয়ে যাওয়া, মানে চুলকুনি, মানে ফুলে যাওয়া, এগুলো মানে শুরু হয়। এটা একটা রিয়েকশন আপনি বলতে পারেন, অ্যালার্জিক রিয়েকশন।
1: আচ্ছা, এই স্কিনের বিভিন্ন প্রবলেম থেকে কি চুল পড়ার সমস্যা বা তার থেকে কি ক্যান্সার হওয়ার এরকম কোনো সম্ভাবনা থাকে?
0: স্কিন ক্যান্সারটার হয়তো জেনেটিক বেসিস থাকতে পারে, কিন্তু সব স্কিনের মানে ইনফেকশন বা প্রবলেম থেকে যে ক্যান্সার হবে এর কোনো যৌক্তিকতা নাই
1: নেই।
0: তো মানে। কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার মেইন মানে কারণ আপনার যারা বেশি বেশি রোদে কাজ করে আর ওখানে যে আল্ট্রাভায়োলেট রে থাকে রোদে, মানে ওটা একটা মানে কারণ হয়। তো এই কারণে মানে আমরা যারা বেশি মানে রোদে যাই অবশ্যই আমাদের মানে সান প্রোটেকটিভ ড্রেস অথবা মানে মেডিসিন অথবা সানস্ক্রিন এগুলো আমরা যদি মানে ব্যবহার করতে পারি, এখন খাওয়ার জন্য আছে, লাগানোর জন্য আছে এগুলো,
1: আচ্ছা,
0: তাহলে হয়তো বা আমরা স্কিন ক্যান্সার থেকে বাঁচতে পারি। কিন্তু স্কিন ক্যান্সার আমাদের এই সমস্ত এরিয়াতে স্কিন ক্যান্সার অনেকটা কম, সম্ভাবনা অনেক কম।
1: আচ্ছা
0: কিন্তু
1: আচ্ছা
0: যারা হোয়াইট মানে পিপল ওদের মেলানিন কম থাকে, মানে এক্স্যাক্টলি মেলানিনের যে প্রোটেকশন ওদের একটু কম থাকে হোয়াইট স্কিনে, তো
1: আচ্ছা
0: এই কারণে ওদের বেশি হওয়ার
1: ওদের
0: সম্ভাবনা।
1: বেশি হওয়ার
0: আর
1: সম্ভাবনা
0: ওরা
1: আছে।
0: ওই ট্যানিং এর জন্য অনেক সময় রোদে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, আর আমরা যারা 6 ঘন্টার বেশি মানে কড়া রোদে কাজ করি উইদাউট এনি প্রোটেকশন আমাদেরও হতে পারে,
1: হতে পারে, তবে
0: হতে পারে।
1: সম্ভাবনা অনেকটা কম।
0: হ্যাঁ, কম কম
1: আচ্ছা,
0: আছে।
1: চুল পড়ার সমস্যা কি হতে পারে স্কিন ডিজিজ থেকে?
0: হ্যাঁ, চুল পড়া স্কিন ডিজিজের সঙ্গে অ্যাকচুয়ালি চুল যে চুলের মানে একটা মানে গ্রোথ পিরিয়ড থাকে, গ্রোথ সাইকেল আমরা বলি, তো প্রত্যেকটা চুলেই আপনার প্রায় 3 থেকে 5 বছরের মধ্যে একবার রিসাইকেল হয়, মানে পড়ে যায় আবার ওরা আসে। মানে চুল পড়ে গেলে আমাদের অতটা টেনশনের কোনো ব্যাপার নেই, এই চুলটা ফিরে আসবে যদি আমাদের হেয়ার ফলিকলগুলো ঠিক থাকে।
1: আচ্ছা, আমাদের সময় অনেকটা কমে এসেছে, সবশেষে স্ক্যাবিস নিয়ে যদি একটু।
0: হ্যাঁ, আমাদের দেশে স্ক্যাবিজ একটা বড় সমস্যা, কারণ এটা সাংঘাতিক কন্টাজিয়াস ডিজিজ, একজন একজনের যদি হয় তাহলে মানে আমাদের সঙ্গে ওই পেশেন্টের সঙ্গে যারা থাকে প্রায় সবারই হওয়ার সম্ভাবনা। তো কারণ আমাদের ওভার ক্রাউডিং বেশি, আমাদের ছোট ঘরে আমরা বেশি মানুষ থাকি তুলনামূলক, আর অথবা বেশিরভাগ জায়গাতে আমরা যখন যাই অনেক মানুষ একত্রিত হই, একসঙ্গে বসি, তো তখন এই স্ক্যাবিজের এটা একটা মাইট ইনফেস্টেশন বলে, মাইট ছোট ছোট পোকা, ওরাই আমাদের একজন থেকে আরেকজনের শরীরে যায়, আর রাত্রেবেলা ওরা আমাদের শরীর থেকে রক্ত খায়, আর রক্ত যখন খায় ওদের শরীর থেকে যেই লালা বা এমন ধরনের আমাদের শরীরে কন্ট্যাক্টে আসে তখন আমাদের প্রচণ্ড চুলকায়। তো রাত্রেবেলা যখনই চুলকায় আমাদের প্রথম ভেবে নিতে হবে যে আমাদের হয়তো বা মানে স্ক্যাবিজ হয়েছে, আর এগুলো আঙুলের চিপা বা পেচ্ছাবের বা ইয়েতে যে স্ক্রোটাম পেনিসে ছেলেদের, মেয়েদের ব্রেস্ট বা ইয়েরতে ওখানে প্রচণ্ড চুলকানি বা গোটা গোটা হয় আর কি। তো মানে এটা যাতে না হয় তো এখন তো অনেক আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রীতিমতো কাপড়গুলো ধুয়ে নিতে হবে, নিজেরা স্নান করতে হবে, এগুলো করতে হবে। আর হ্যাঁ
1: অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায়
0: হ্যাঁ,
1: রাখতে হবে, নিজের জিনিস।
0: নখগুলো কেটে রাখতে হবে, কারণ ওই যে ইয়েগুলো আছে চই পুক আমরা যেগুলো বলি এগুলো আমাদের নখের নিচেও থাকে,
1: আচ্ছা,
0: তো আর এই নখে থেকেও আবার আরেক জায়গাতে যেতে পারে।
1: মানে নিজের জিনিস অন্যের সঙ্গে
0: শেয়ার
1: শেয়ারটা
0: করা
1: কম
0: কম,
1: করা উচিত,
0: হ্যাঁ
1: তাই
0: ওটা
1: তো?
0: তো আরেকটা ব্যাপার আছে, ওই শেয়ারিং এর যে ব্যাপারটা আমাদের এখন যে এইডস এর মতো যে জিনিসগুলো হয় মানে, তো ওইগুলো মানে জন্য আমরা শেয়ার করাটা সাংঘাতিক ঠিক না, আমাদের যারা শেভিং সেট আমাদের বা চিরুনি এগুলো আলাদা রাখাই ভালো।
1: সুষম খাবার অবশ্যই গ্রহণ করতে হবে,
0: অবশ্যই
1: এবং যেটা বলবো যে ধুলোবালি দূষণ থেকে বাঁচা কিংবা ত্বকে ঘাম জমতে না দেয়, আপনি একটু আগে যেটা বলছিলেন, এগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে। তো সবশেষে শীতকালে যে ত্বক ফেটে যায় সেটা নিয়ে যদি খুব সংক্ষেপে একটু বলে দেন।
0: হ্যাঁ, আমাদের শরীরে যখন শরীর যখন জল ধরে রাখতে পারে না, অথবা শীতকালে মানে আমাদের শরীর থেকে জল অনেকটা মানে বাষ্পীভূত হয়ে যায়, যার ফলে আমাদের শরীর যখন জল ধরে রাখতে পারে না তখন আমাদের চামড়া ফেটে যায়, আর এর জন্য ওই আমাদের শরীরে একটু অয়েলি সাবস্টেন্স মানে লাগিয়ে রাখলে ভালো, যে কোনো ধরনের তেল লাগানো যেতে পারে, অথবা আমরা যে ভ্যাসলিন বলি অথবা পেট্রোলেটাম জেলি, এগুলো আমাদের যদি শরীরে আমরা
1: আর
0: মেখে নিতে পারি
1: একটু
0: হাতে পায়ে।
1: একটু বেশি করে জল খাওয়া।
0: হ্যাঁ, জল তো সব গরমকালেও মানে জল খেতে হবে।
1: আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম চর্মরোগ ও সতর্কতা এই প্রসঙ্গে বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ।

ডাক্তার রঞ্জিত চন্দ্র দাসের সাক্ষাৎকার।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: এবারে শুনবেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী।

লোকগীতি শুনছিলেন শিল্পী গীতা চৌধুরী। সেই সঙ্গে শেষ হলো অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

পদ্রের পথ 12 মাস ন তাব খুং 12ই মানো সেং 17 পঙ্গ ন এবং অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম রগ মতাই রগব খ্লাইথানে 12 মাস ন 17 পঙ্গ খুম নামিন তঙ্গু কাই আবনি আগুলা খুং এ রাজা হিনমান কাই জাতা সেং ডালিয়া বলে কি খুং নাই থ নখুং নগ রগ কাইনান নাঙ্গো মাসিং জরাব আব সেপ্টেম্বর অক্টোবর রগ কাইখা হাঙ্কাই আব মাসিং জরানি খুং ন ছাতং জরা হাঙ্কাই ব বারুই বমিয়া ব ছাতুন সৈমিয়া দালিয়া খুম বলে নাইথক ব শৌখিন ওখানে তাই চন্দ্রমল্লিকা ওখানে জারবেরা গ্লেডিওলাস ওহাই খুম রক তাবো টাউন রক ফালজাগি তঙ্গ পাইনাই রব আছে না পাই তঙ্গ বলাই খাই তাবো নাকু গ বিভিন্ন ফার্ম হইতে চিনি প্রত্যেক নখুং নগন তাবো নাহারে কাইলাই তঙ্গ নখুং নৌ নাইথকরান বাকে কাইলাই তঙ্গ আবো নাকু গো বলাই খাই সানান হাই চেন তাবো গোলাপ গোলাপ খুব বিলাই খুমনি রানী হিঞ্জাগো বিলাই নাইথ তাই পদ্ম তৈনি পদ্ম হই তঙ্গ আবখাই তৈ কায়ু আবখাই 12 মাস ন 12 আবার স্থল পদ্ম হই তঙ্গ বুফাং তর আব আবখাই ও মাইসং জরা সিমি মানয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর রগ এবং কটর কটর রঙই নাইথকই বারই তঙ্গ গাই তাবো যেন যেটা নুখুং নুক কায়ৈ নাইথক রৈতনান হিকাই যেন 12 মাস ন রঙ্গন মুসান্দি জিনিয়া জবা অমরক বলাই খেয়ে নাঙ্গো অমরকন চং চারা ওখানে বড় চং মানাই ওখানে চারা চেন বিভিন্ন ফার্ম টঙ্গ ত্রিপুরা হাব অর ফার্ম কটর টঙ্গ অঙ্কব ভমতিয়াব বড় আমতলি হিন বিনি আর ফল ফখরা হইতে খুম পদ্রে পদ ভ্যারাইটি টঙ্গ আর থাঙ্কা হাঙ্কা নেন যে কোনো সময় না মাইসিং জরা ভুঁক থাকদে তাই ওয়াতে মল ভুঁক থাকদে ওখানে নেন আরও থাকায় নেন খুম চারা পদ্র পথ মান্নায় আরও নেন হারে কাই মান্নাই ওখানে তাবো খুম কাইমানি হিঙ্কাই তাই জবা হিঙ্কাই বা ব বেডেক কাটিং চিনি নুখুং নুক যে পারারগ মানো আবার উন যেন কাই মানো ওখানে জবা কাটিং কে তাম খাইনাই বেডেক যেটা নাকি চিনি ইয়াশা হাই কটর আবহাই জরা মানে বিষানি বেডেক আবহাই বেডেক ক্রাক ন আসুক বুড়া বয়া আসুক নরম বয়া নরম হুঁকে বেডেক ব গ্রিন কালার তংনাই কখ্রাং উঙ্গই আর যেটা কখ্রাং উঙ্গিয়া কখ্রাং পাইসুকা ব আবং কেন ব বিনি জরাতা শিখলা জরা ব ওখানে বন যেন ইয়াফং বসক ফাইসং তানই যেন বিনি কাটিং উংনা নাই পাঁচ হইতে ছয় ইঞ্চি কলক ওখানে আবনো কাটিং তানই দাবাই ওখানে আবন ব সাকলা মকিসা হা নরম আবরম দি এপ্রিল মে রগ ওয়াতে মল পইলা চেংখ্রো থালি গুফং তলা ফন বা থাইচুক গুফং তলা ফন হা নরম জাগা হুমানি মাইরাং হুমানি গানা তৈ ঠান্ডা জাগাব হাব দুই ইঞ্চি হাই সরই রেখা হাঁকাই ন আর সাকাব কিচা মুসকি কঠাং পুতলা খাই রেখা হাঁকাই যাতে সাতং নাই ইয়াতৈ ওখানে ব বিনি বেড়া দুম নখরি ফাইনাই নাইথক ওই কাইনি কাইথাম কাইব্রী রক বেড়া দুম নখরি ফাইও এখানে আপদে খাই চারানো প্রোডাকশন খাইয়ে আমন পর যখন তালসা বা দেড় মাস দুই মাস অংখা আপনার খাই আরো নে হা বাই খুরই তুলাঙ্গে যে মেইন প্লট নে কাইমাখা মেইন প্লট নে কাইনা নে কাই তাও মনে খাই দে করো বিফন অংটন জবা ফুন অংটন মুসান্দি বা রঙ্গন ওমাহাই যে ভ্যারাইটি রং না কাইনা নে কাই হাকর অন্তত এক ফুট কঠোক কেবেন কসং এক ফুট বিনি মাপনি হাকর উনান নাংনাই আরো মুসকি বা কম্পোজ সার ওখানে পাঁচ দশ কেজি ওখানে আপনি লগে থাবলার কিচা রইমান ওখানে আপনি লগে রাসায়নিক সার কিচা রিবই মনে খাইতে হাকর কাইসানি বাকুই 50 গ্রাম সুপার ফসফেট 25 গ্রাম 25 গ্রাম ইউরিয়া ওখানে সাফলই আবত সপ্তাহে সারক তনই রেখে বেলাই চাও সংনান বাগিতা হাবাই ডালিশন কাই হাকর সুবং তংখা আবনে সপ্তাহে সবল তাইসা নিং উরিনি বিথে কিসা রেওই সাপলই হান লারা রেওই আর ক্রাক খাই কাইরিন নাংনাই বিনি জেসুক নিং অঙ্ক হা লেভেল নিং আর খুরই তুখা বা কোনো অঙ্ক পলি ব্যাগ রক নিং চারা খাই যাক নিং জেসুক আর হা তংমানে আসুক জারাতেই না হা ও ফমনান নাংনাই আপনি গোবান ফমনান করে আয়াকে চারা তরমায়ঙ্গ বেশি হা তলাও খিগলাই আঙ্কাই ওখানে আপনি খাই যেমন মুসান্দি রঙ্গন জবা করবি অমহাই চারা রং না অমতে খাই যেন তাবকনি জরাব যে কাইনানি জরা ওখানে আপনি খাই অল খাই তাইসা তালসা উল সাফ সুতরা খাই তাইসা মুসকি রক্ষিসা রিরিনা নাঙ্গো আপনি খাই জরা জরা বন সবসময়

0: sarnai gai nalathion basumithion saithion bithi tongo abono liter ke sathe kai 2 ml bithi ml kai ni bithi na sapoloi gai apte kai bithi na ma sarir nai jora jora buhang na pura tukuroi mari nai gai mota mote trips hindi japuka hindi ba epit hindi abro jotto nostong thangnai gai buhang bo nai thogui tongnai bulai bo nai thogui tongnai bobar bo sab samay no bo nai thogui tongnai ta oma hai na tabu je chini maising jora ni gorok dalia hindi chandramolika hindi jarbera hindi satrabango hindi abro hobo jeng jora jora baby stain 1 ml 1 ml liter ke chatoi আর ও যে ইয়ংনি বিথি না এক এম এল দেড় এম এল সাবলই ফান এক লগে জরা জরা সারই রেখা হাঁকাই টুকুরই রেখা হাঁকাই অ ইয়ং কৌন সবসময় না কাশুই মান নাই বুফাং বো নাইথং নাই বুলাই বো নাইথং নাই বেদেক বুফরাবো নাইথং নাই খুম বো নাইথং নাই পারাবো মোসাং হইতং নাই ব্যবসা খাইতানিব খুম ফালে নাক পয়সা মান নাই
1: গাঙ্কে সারণ পিলাকে না হামবাই সঙ্গে আসে মানে কক সামনে বাকি মাসে মানে বাইকে খাইতে তাই বারে মাসে খুম বাইকে খাইনে নাং অবরকি নাই নিথানি সিং সিউ নাখা সাইমান লেখা বাই বাইকে খাইতে খাই তা মেঘা সিং ইয়াফো আসক্ত জ্বর করি খেব তিন আসে গাং সেতুন ফাইনে হাতি হাই না হাই কিফিলি ফাই সিং কক বথম কাহান ভক্তে উতুবুয়া কই ফাইনে কক কচারই সিং তিনি উড়ে নম্বর বা চালাইছে নাই যতন খুলমকা
0: খুলমকা হামবাই আসক জরা খানা বাইকে
2: হাবানি কক পান্ডাও খুম কাইমানো রগৈ কগলাম সাইখানারকা দিলীপ দেব বর্মা তাব খানাবায়ানো জাদুনি রেচাবমুং রেচাবমুং খনগ্রমানো লক্ষপতি দেব বর্মা

আশিক জোড়া খানাবাকিয়া জাদিনীর সাবং খংরেখা লক্ষপতি দেববর্মা আকাশবাণী আগরতলা অবন লগিন পাখিয়া তিনি হরনি কবর পান্দা যতনন হরকাহাম।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ

0: নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। চার দিন ধরে চলা উদ্ধার কাজ আজ শেষ হয়েছে। হারারেতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘন্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4 প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয়।
1: Through the media, it is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well with an open mind, and the talks can be held at the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India, the senior leader Shri Naddaji, and of course I will be accompanying him. The talks could be held at Shri Naddaji's residence or at office.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। এ বিষয়ে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে সীতারামন বলেন, সময় মতো গ্রেপ্তার, দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজন এবং ফলাফল ঘোষণার ফলে শিক্ষার্থীরা দীর্ঘ কোনো ব্যাঘাত ছাড়াই তাদের উচ্চশিক্ষার পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পেরেছে।
2: I can understand the opposition going on a tirade like this. At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track row courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam by leaking the papers, by buying papers, by selling papers.
0: দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী উন্মাদনা তৈরি করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। তারা বলেন, নেটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন। তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। শ্রী সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2:00 লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11:00 পর্যন্ত মুলতবি করে দেন তিনি। এর আগে দুপুর 12:00 সভা বসলে সংসদ মন্ত্রী কিরেন রিজিজু নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সভায় আলোচনার জন্য বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের কাছে আবেদন জানান। তিনি বলেন, বিরোধীদের স্থির করা সময় মতো নিট নিয়ে আলোচনার জন্য সরকারের সম্মতির কথা আগেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর

0: প্রদানের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন। পড়ুয়াদের স্বার্থেই সংসদে এ বিষয়ে আলোচনা অত্যন্ত জরুরি। আলোচনা এড়াতে কংগ্রেস যাতে নতুন করে কোনো শর্ত আরোপ না করে তারও আবেদন জানান তিনি। শ্রী রিজিজু দেশের যুব সমাজের স্বার্থ রক্ষায় কোনোরকম বিলম্ব না করে এক অর্থবহ আলোচনা শুরু করার জন্য সকল সদস্যদের আহ্বান জানান।
1: बहाना जुड़ रहा आज तो फिर कांग्रेस दोनों सदनों में शुरू में ही बोलते हैं अपना कंडीशन है, मांग है, पहले पूरा करो तब चर्चा होगा। अरे मांग चर्चा के दौरान में भी तो आप बोल बोल के मांग रख सकते हैं। आप जब बोलेंगे डिबेट में तो आपको जो कहना है वो आप कह सकते हैं, तो डिबेट को कैसे रोक सकते हैं आप? वो चर्चा को ही रोकना चाहते हैं।
0: রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী দলও আলোচনা রাজি, কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইন এনএসএর অধীনে দিল্লি পুলিশ কমিশনারকে আটক করার ক্ষমতা দান কোনো নতুন বিষয় নয়, এটি নিয়মিত পদ্ধতি বা ক্ষমতার পুনর্নবীকরণ। এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, প্রতি 3 মাসে এই আদেশ নতুন করে কার্যকর হয়। গত 7ই জুলাই বর্তমান মেয়াদে 19শে জুলাই থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই আদেশ পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের আগেই নবীকরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। 3 দিন সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনির প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর দ্যানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে। আজ রাতে রোমানিয়ার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির রাষ্ট্রপতি মুর্মু সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। আশা করা হচ্ছে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও রোমানিয়া সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সিকিমের নামচি জেলার সামারডুঙ্গে এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সুড়ঙ্গে আটকে পড়া 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে 4 দিন ধরে চলা উদ্ধার কাজ আজ সমাপ্ত হল। কেন্দ্র ও সিকিম সরকারের একাধিক সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সিকিম সরকার 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদ ও উন্মুক্ত রাখার এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতি আহ্বান জানিয়েছে। ম্যানিলায় অনুষ্ঠিত 21তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, কোনো অবস্থাতেই নাবিক, অসামরিক জাহাজ বা পরিকাঠামোর ওপর হামলা মেনে নেওয়া যায় না। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থা অনিশ্চিত, অস্থিতিশীল, সেখানে পারস্পরিক নির্ভরশীলতা ও অভিন্ন স্বার্থের পাশাপাশি প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। বিশ্ব অর্থনীতি একাধিক সংঘাতের প্রভাবে এখন বিপর্যস্ত। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরের সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় শ্রী দ্বিবেদী বলেন, ভারত এবং বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য প্রসার ভারতী বিনোদন ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসার কাজ চালিয়ে যাবে। হারারেতে টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং নেয়। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 11 ওভারে 3 বলে 3 উইকেটে 114 রান করেছে। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

0: অপর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ফার্স্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা পুর পরিষেবায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকায় সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ থেকে খোয়াই জেলায় কৃষকদের থেকে ধান কেনা শুরু। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফার্স্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। আজ সামাজিক মাধ্যমে তিনি কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শ্রী মোদী বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে সরকার সংসদে আলোচনার জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফার্স্ট ট্র্যাক আদালত গঠনে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ দেশের যুব সমাজের কঠোর পরিশ্রম, মেধা এবং ভবিষ্যৎ রক্ষায় সরকারের অটল অঙ্গীকারের প্রতিফলন। এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ পরিশ্রমী শিক্ষার্থীর মধ্যে নতুন আশা, স্বচ্ছতা এবং ন্যায় বিচারের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা পুর নিগমের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিকাঠামোর উদ্বোধন করেন। এই উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সবুজ, পরিবেশ বান্ধব ও স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুর নিগম শহরাঞ্চলে নাগরিক পরিষেবার মান উন্নয়ন, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্জ্য সংগ্রহকারীদের সবুজ সেনা নামকরণ করেন। তাছাড়া তিনি বর্জ্য সংগ্রহের জন্য 51টি ছোট গাড়ি, আমার আগরতলা অ্যাপ ও মশা মুক্ত আগরতলা অভিযানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি চান্দিনামুড়া বর্জ্য কেন্দ্রের উদ্বোধন করেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শ্রী দেব রাজ্যে জাতীয় সড়কগুলি অবিলম্বে সংস্কারের জন্য অনুরোধ করেন। কেন্দ্রীয় মন্ত্রী গডকরি অবিলম্বে জাতীয় সড়ক সংস্কারের জন্য NHIDCL এর ম্যানেজিং ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বলে সাংসদ শ্রী দেব জানান। আজ জাতীয় সম্প্রচার দিবস।

0: ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির উদ্যোগে বম্বে স্টেশন থেকে ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল। এরপর 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও, আর 1956 সালে জাতীয় সম্প্রচার মাধ্যমের নাম হয় আকাশবাণী। একটি প্রতিবেদন,
1: স্বাধীনতা সংগ্রামের সময় রেডিও বা বেতার ছিল তথ্য প্রচার ও জাতীয় ঐক্য গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম। স্বাধীনতার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, কৃষি উন্নয়ন এবং গ্রামীণ মানুষের কাছে সরকারি বার্তা পৌঁছে দিতে আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 1957 সালে বিবিধ ভারতী পরিষেবা চালুর মাধ্যমে জনপ্রিয় চলচ্চিত্র সঙ্গীত ও শক্তিশালী বেতার তরঙ্গে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করলো এবং আজকের দিনেও হাজার উত্থান পতন সেই জনপ্রিয়তাকে অব্যাহত রেখেছে। প্রায় এক শতাব্দী ধরে আকাশবাণী তার মূল মন্ত্র বহুজন হিতায়, বহুজন সুখায়কে সামনে রেখে তথ্য, শিক্ষা ও বিনোদনের মাধ্যমে মানুষের সেবা করে চলেছে। ডিজিটাল যুগেও জাতীয় সম্প্রচার দিবস আমাদের মনে করিয়ে দেয় রেডিও শুধু একটি মাধ্যম নয়, তা হলো দেশের ঐক্য, সংস্কৃতি ও জনসেবার এক অবিচ্ছেদ্য অংশ। বলা যায় দেশবাসীর প্রাণে প্রাণে, কানে কানে শব্দের জালে জাদু জাগানো অনবদ্য ইন্ধন এই রেডিও। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুকে প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকার জনগণের কাছে সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে আজ আম্বাসায় প্রথমবারের মতো পর্যালোচনা বৈঠকে তিনি পৌরোহিত্য করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সরকারের লক্ষ্য হল যেসব উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করা। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার জন্য অভিভাবক মন্ত্রী নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে জলজীবন মিশন, সড়ক যোগাযোগ, ভিবিজি রামজি প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে প্রজ্ঞামদীপ টপার্স মিটের উদ্বোধন করেন। উদ্ভাবনী সামাজিক সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে মাই ভারতের রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর, ব্যাংক সমূহের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শ্যামাপ্রসাদ প্রকাশ কুমার, আয়োজক উদ্ভাবনী সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা রণদীপ রুদ্রপাল প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর। অনুষ্ঠানে এখানে ঊনকোটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% বা তার বেশি নম্বর প্রাপকদের সংবর্ধনা জানানো হয়। খোয়াই জেলায় আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে অফিস টিলা খাদ্য গুদামে ধান ক্রয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। তিনি জানান, এবছর খোয়াই কৃষি মহকুমায় ধান ক্রয়ের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে 1200 মেট্রিক টন। এর মধ্যে খোয়াইয়ে 900 মেট্রিক টন এবং রামচন্দ্রঘাটে 300 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। পেনশন সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার আগামী 30 জুলাই শালবাগানে বিএসএফ সদর দপ্তরে পেনশন আদালতের আয়োজন করবে। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী বিএসএফের অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরা এতে অংশ নিতে পারবেন। এই পেনশন আদালতে পেনশন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি, দীর্ঘদিনের বকেয়া সমস্যার সমাধান এবং পেনশনের নথিপত্র ও বিভিন্ন সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অব ত্রিপুরার উদ্যোগে আজ ওএনজিসি আগরতলায় ত্রিপুরা অ্যাসেটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও

টু নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও এসএমএস করা যাবে। ফোন লাইন এ মাসের ২৪ তারিখ পর্যন্ত খোলা থাকবে। এবারে আবহাওয়া। ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের কিছু স্থানে আগামী ২৯ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় পশ্চিম জেলা, গোমতি, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা পুর পরিষেবায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকায় সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার গুরুত্ব আরোপ করেছেন। আজ থেকে খোয়াই জেলায় কৃষকদের থেকে ধান কেনা শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।

আকাশবাণী আগরতলা সমীক্ষা। আজকের বিষয় ঐতিহ্যবাহী খার্চি উৎসব। বছর ঘুরে আবারও এলো খার্চি উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো জনতার ভিড়ে আবারও পুরাতন হাবিলির পথ প্রান্তর সাত দিনের জন্য হয়ে উঠেছে উৎসব মুখর। এই উৎসব শুধুমাত্র চোদ্দ দেবতার ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, খার্চি উৎসব রাজ্যের সামাজিক সম্প্রীতির, সাংস্কৃতিক বৈচিত্র্যের এবং লোকসংস্কৃতির ঐতিহ্য বিকাশের মঞ্চ। বছরের এই সাত দিন এই খার্চি উৎসবকে কেন্দ্র করে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ। সবকিছুর ঊর্ধ্বে সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে এই বছরের খার্চি উৎসবের থিম নির্বাচন করা হয়েছে এক পেড় মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উদ্যোগের অংশ হিসেবে খার্চি মেলায় সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হচ্ছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সঙ্গীত, নৃত্য এবং অন্যান্য কলা কৌশলী ও শিল্পীদের শিল্পের পরিবেশনার অঙ্গন হিসেবে সাজিয়ে তোলা হয়েছে হাবিলির মুক্তমঞ্চ এবং কৃষ্ণমালা মঞ্চ। এই দুই মঞ্চে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীগণ হারিয়ে যাওয়া সংস্কৃতির ঐতিহ্যকে পরিবেশন করবেন। এর মাধ্যমে ত্রিপুরার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। হাবিলির মুক্তমঞ্চে শিশু উৎসব এবং বসে আঁকো প্রতিযোগিতা। রাজ্যের শিশু শিল্পীদের জন্য হয়ে উঠবে সাংস্কৃতিক মত বিনিময়ের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এর মধ্যে কচি কাঁচারা জীবনে চলার পথে এক আলোকবর্তিকা খুঁজে পায়। শুধু সাংস্কৃতিক উন্নয়নই নয়, খার্চির আলোক শিখরে রাজ্যের ইতিহাস ও ধর্মীয় সংস্কৃতির মূল্যায়ন এবং ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধাও ক্রমান্বয়ে এই অঞ্চলের, অর্থাৎ চতুর্দশ দেবতা বাড়ি, এক ধর্মীয় পর্যটন ক্ষেত্রের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। সেই সাথে সপ্তাহব্যাপী এই খার্চি উৎসব মানুষের অর্থনৈতিক বিকাশের পথও সুগম করছে, কারণ এই মেলাকে কেন্দ্র করে এখানে স্থানীয় ও অস্থানীয় এমনকি বহিররাজ্য থেকে আগত বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গড়ে ওঠে সাত দিনের এক বাণিজ্যিক কেন্দ্র। ফলে এই উৎসবটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসবের মধ্যেই আজ সীমাবদ্ধ নেই, এর গুরুত্ব রাজ্যের অর্থনীতির বিকাশেও এক ইতিবাচক প্রভাব ফেলছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে এর প্রভাব ত্রিপুরা রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থসামাজিক মান উন্নয়নে বিশেষভাবে সহায়ক হবে। প্রতিবারের মতো এবছরও খার্চি উৎসবে পুরান হাবিলির প্রাচীন তথ্য, উন্নয়ন, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনার এক সম্মিলিত উৎসব ক্ষেত্র হয়ে উঠেছে। রাজ্য বহিরাজ্য বিদেশের অগণিত দর্শনার্থী, ক্রেতা বিক্রেতার ভিড়ে চতুর্দশ দেবতা বাড়ি হয়ে উঠবে আনন্দময় ও পূর্ণ তীর্থক্ষেত্র। শ্রাবণ মাসে শুক্লাষ্টমীর তিথির নতুন প্রভাতের সূর্যোদয়ের আলোকে উদ্ভাসিত হয়েছে এক ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরার মিলন ছবি, যে ছবিতে ফুটে উঠেছে

প্রতি অকৃত্রিম ভালোবাসা, উদারতা, সরলতা এবং পুণ্য লাভের বাসনা। শুনলেন সমীক্ষা। আজকের প্রসঙ্গ ছিল ঐতিহ্যবাহী খার্চি উৎসব। আকাশবাণী আগরতলা।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন শচীন দিব্যর মনের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

আধুনিক গান শুনছিলেন শিল্পী মান্না দে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে সমাবেশ পর্যালোচনা।

আজকের কথায় কথাই যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা এবং মেলা, আমাদের খার্চি পূজা। আপনাদের যদি এই খার্চি পূজা নিয়ে কোনো রকম কোনো সুন্দর ঘটনা বা মুহূর্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করুন 2326255 এই নম্বরে এবং বলুন আপনার সেই সুন্দর মুহূর্ত বা ঘটনা এই খার্চি পূজাকে কেন্দ্র করে।

খার্চি বা খার্চি পূজা বা খার্চি মেলা ও উৎসব হলো চৌদ্দ দেবতার পূজা। প্রাথমিকভাবে এটা ত্রিপুরীদের উৎসব হলেও বর্তমানে সব ধর্মের মানুষ এতে সমানভাবে অংশগ্রহণ করে। এটি সাধারণত ইংরেজি মাসের জুলাই থেকে অগাস্টের দিকে এই পুজোটা কিন্তু হয়ে থাকে। আমরা যদি খার্চি পুজোর ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা আমাদের জানতেই হয় যে খার্চি শব্দের আক্ষরিক অর্থটা আসলে কি। খার্চি শব্দের আক্ষরিক অর্থ হলো খার ও চি। খার কথার অর্থ হলো পাপ এবং চি কথার অর্থ হলো পরিষ্কার বা মোচন করা, এক কথায় পাপ মোচন করা। 3000 বছর আগে এই পূজার প্রচলন হয়েছিল এবং বর্তমানেও কিন্তু চলছে। এই পূজা মূলত ত্রিপুরার রাজ পরিবার এবং ত্রিপুরী রাজ চন্তাইদের পৃষ্ঠপোষকতায় চলে আসছে। আচ্ছা, আপনারা কি জানেন চন্তাই কথার অর্থটা কি? যদি সেটা জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করুন 2326255 এই নম্বরে। আমি কিন্তু রইলাম আপনাদের ফোনের অপেক্ষায়। ততক্ষণ পর্যন্ত চলুন একটা গান শুনে আসি।

খুব সুন্দর একখানি গান শোনার পর ফিরে এলাম আবারও আপনাদের কাছে কথায় কথায় এই অনুষ্ঠানটি নিয়ে। এবং গান শুনতে যাওয়ার আগে কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেছিলাম, সেটা হলো চন্তায় কথার অর্থ কি। যাই হোক, সেটা এবারে আমি বলে দিচ্ছি। চন্তায় কথার অর্থ হচ্ছে পূজারী বা পুরোহিত। এবং এই চন্তাইরা, মানে পূজারী বা পুরোহিত যারা রয়েছেন, তারা কিন্তু রাজবংশ পরম্পরায় নির্বাচিত হয়ে আসে। এবারে যদি জানি এই 14 দেবতা বা তাদের বিগ্রহ পরিচয়, তাহলে কিন্তু জানি আপনাদের অনেকেরই এটা জানা। তবু আজ যেহেতু আমি এই খার্চি পূজা বা মেলা নিয়ে কথা বলছি, তাই অল্প একটু করে আপনাদের এই বিগ্রহ যেনারা রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আরও একবার। 14 দেবতা মন্দিরের অষ্টধাতুর এই যে নির্মিত দেব দেবীরা হলেন হর মানে শঙ্কর, উমা মানে শঙ্করী, হরি মানে বিষ্ণু, মা লক্ষ্মী, বাণী সরস্বতী, কুমার কার্তিকেয়, গণপা গণেশ, বিধি ব্রহ্মা, খা পৃথিবী, অব্দি সমুদ্র, ভাগীরথী গঙ্গা, শিখি অগ্নি, কামদেব প্রদ্যুম্ন, ও হিমাদ্রি হিমালয় পর্বত।

এই তিনি দেব দেবী নিত্য পূজিত হন। কিন্তু আষাঢ় মাসের শুক্লা অষ্টমীতে একত্রে পূজিত হন 14 দেবতা। এই শান্তিনব্যাপী চলে এই পূজা ও জাতি উপজাতির এই মহান মিলন মেলা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পুজো কিন্তু শুরু হয়ে থাকে। ওই দিন ভোরে 14 দেবতাকে হাওড়া নদীতে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়। চতুর্দশ দেবতার কোনো অবয়ব কিন্তু আমরা দেখতে পাই না, শুধুমাত্র তাদের মুখ পুজো করা হয়। এবং তারা হলেন হর বা শিব প্রধান দেবতা, উমা বা দুর্গা, হরি, লক্ষ্মী, সরস্বতী, কুমার বা কার্তিকেয়, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি। এই যে তাদের পুরোহিতরা রয়েছেন, অর্থাৎ যাদের আমরা চন্তাই বলে চিনি, চন্তাইদের কিন্তু রাজার প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়ে থাকে। জানিয়ে নিলাম ছোট্ট করে এই 14 জন যে বিগ্রহ রয়েছেন তাদের পরিচয়। এবারে শুনে নেব আরো একখানি গান। ফিরছি গানের পর।

ত্রিপুরার সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী উৎসব হল এই খার্চি পুজো কিংবা এই খার্চি মেলা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল অষ্টমীর দিন থেকে পুরাতন আগরতলার খয়েরপুর স্থিত চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয় এই সাত দিন ব্যাপী উৎসব। উৎসব উপলক্ষে মন্দির কিংবা এই মন্দির প্রাঙ্গণে বিরাট মেলার আয়োজন কিন্তু করা হয়ে থাকে, যেখানে 14 জন দেবতার পুজো সহ জাতি উপজাতির মিলন মেলা ঘটে। পুজোর প্রথম দিন ভোরে চতুর্দশ দেবতাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে আসা হয়। তারপর বেলা গড়াতেই কিংবা দিন গড়াতেই মেলা প্রাঙ্গণে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটে থাকে, তার সাথে কিন্তু স্থানীয় হস্তশিল্প, সুস্বাদু খাবার কিংবা সংস্কৃতির প্রসারও কিন্তু এই মেলা উপলক্ষে ঘটে থাকে কিংবা বসে থাকে। তার সাথে এই সাত দিন ব্যাপী নানান অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়ে থাকে এই চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে। এই উৎসবটি শুধুমাত্রই যে ত্রিপুরীদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলেরই এই উৎসব। আমরা যেভাবে দুর্গাপূজোই কালী পুজোই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলন মেলায় আনন্দে মেতে উঠি, ঠিক সেইভাবে এই খার্চি পুজোতেও কিন্তু আমাদের মিলন মেলা ঘটে থাকে। আপনারা লক্ষ্য করবেন মেলাতে যখনই গেছেন বা যাবেন, সেটা কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করবেন, যতটা অংশ ত্রিপুরীদের তার ঠিক সম পরিমাণে কিন্তু বাঙালিরাও এই উৎসবের আনন্দে আমরা মেতে উঠি। কি ভীষণ একটা সুন্দর পরিবেশ বা মুহূর্ত।

আমার কাছে কিন্তু খুব বিশেষ। এই যে সকলের মিলন মেলা, এই যে অনুষ্ঠান, যে 7 দিন ব্যাপী খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, সেখানেও কিন্তু ত্রিপুরি বাঙালিদের একটা সুন্দর পরিবেশন আমরা দেখতে পাই। এই খার্চি পুজো আসবে মানে আমাদের বাঙালিদের মনেও কিন্তু একটা দারুণ অনুভূতি কাজ করে। আমরাও যাব, পুজো দেব, এই হই হই ব্যাপারটা এই 7 দিন ব্যাপী কিন্তু আমাদের মধ্যেও থাকে। তাই তো আমরা সকলেই ভারতবাসী এবং সকলেই পারি, যার যার ধর্ম তাদের প্রত্যেককে সম্মান জানিয়ে প্রত্যেক অনুষ্ঠানগুলিতে আমরা নিজেদের মতো করে, নিজেদের উৎসব মনে করে মেতে উঠি। এই দৃশ্য যে চোখ জোড়াবার। আশা করি আপনারাও আমার মতোই এই ছোট ছোট ব্যাপারগুলো খুব ভাবে চোখে ধারণ করেন। এই যে খার্চি শব্দটি, এই শব্দটি কিন্তু মানে রয়েছে পৃথিবী। এই উৎসব মূলত পৃথিবী মাতা বা মাটির শুদ্ধিকরণ এবং পুজোর উদ্দেশ্যে উদযাপিত হয়। ত্রিপুরী লোক বিশ্বাস অনুসারে উৎসবের 15 দিন আগে আমা পেছি পৃথিবী মাতার ঋতুস্রাব, যার মানে সেটা কিন্তু হয়ে থাকে। যে সময়ে মাটিতে লাঙল দেওয়া বা খনন করা নিষিদ্ধ থাকে, এরপর পৃথিবীর অশুচিতা ও মানুষের পাপ ধুয়ে ফেলার জন্য এই শুদ্ধিকরণ পূজা করা হয়ে থাকে। এই মেলাটি শুধুমাত্রই ত্রিপুরীদের নয়, ত্রিপুরি কিংবা অত্রিপুরি, বাঙালি ও অন্যান্য আদিবাসী উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সামিল হয়ে থাকেন। মেলার প্রতি সন্ধ্যায় বিভিন্ন লোকনৃত্য, উপজাতীয় সঙ্গীত এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। দেশ বিদেশের বহু সাধু সন্ত পর্যটকদের এখানে সমাগম ঘটে থাকে। ত্রিপুরার রাজন্য আমল থেকে শুরু হওয়া এই উৎসবকে রাজ্য সরকার বর্তমানে একটি বড় ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে এবং সেটি আমরা সকলেই এখন খুব সুন্দরভাবে উপভোগ করছি। আপনাদের খার্চি পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলেই মেলা প্রাঙ্গণে নির্বিশেষে মিলিত হবেন। এই শুভেচ্ছা জানিয়েই আজকে আমার কথায় কথায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। তবে তার আগে আরও একখানি গান কিন্তু আমরা

করছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্র নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। নিটের প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি করে দিতে হয়। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। গুজরাটের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যাহত। প্রধানমন্ত্রী আজ গুজরাটের মুখ্যমন্ত্রীকে টেলিফোন করে রাজ্যের দুর্যোগ পরিস্থিতির খোঁজ খবর নেন। জাতীয় সম্প্রচার দিবসের শততম বর্ষে পদার্পণ। হারারেতে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আজ ভারত 7 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। 23তম কমনওয়েলথ গেমস আজ গ্লাসগোয় শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি সুনিশ্চিত করতে সরকার শীঘ্রই ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় আর কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয় বলেও মত প্রকাশ করেন তিনি। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও প্রধানমন্ত্রী জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের যুব সম্প্রদায়ের কল্যাণ সাধন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎই মোদী সরকারের

0: সর্বোচ্চ অগ্রাধিকার। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসির সুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত ২৪ ঘণ্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট ৪টি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া
1: To the media, it is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well with an open mind, and the talks can be held at the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India and the senior leader Shri Naddaji, and of course I will be accompanying him. The talks could be held at Shri Naddaji's residence or at an office.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপ বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে এবং লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আজ সমাজমাধ্যমে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির কথা বললেও দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে, তৈরি করা হয়েছে রাষ্ট্রবিরোধী উন্মাদনা। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর দুটোয় লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসার দিলীপ শইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল ১১টা পর্যন্ত মুলতুবি করে দেন তিনি। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর ১২টায় কাজ শুরু হলে বিরোধী দল নেতা মল্লিকার্জুন খারগে জানান, বিরোধী দলও আলোচনায় রাজি, কিন্তু সর্বাগ্রে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কুশার সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে এই প্রথম পরীক্ষাটি এমন একটি ইলেকট্রনিক লক্ষ্যের বিরুদ্ধে চালানো হয়েছিল যা উচ্চ গতি ও উচ্চতায় থাকা আকাশপথের সেই লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করেছে। কুশার মিসাইল সিস্টেমটি বিশাল পরিসর ও উচ্চতা জুড়ে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র চালকবিহীন আকাশযান এবং শত্রুপক্ষের বড় আকারের বিমানসহ আকাশপথের নানাবিধ হুমকিকে নিষ্ক্রিয় করতে সক্ষম। তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনি প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস ডান। তিনি কিছুক্ষণের মধ্যেই রোমানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বাড়ানোই মূল লক্ষ্য।
2: आर्थिक सहयोग हमारी साझेदारी का एक महत्वपूर्ण स्तंभ है। हमने व्यापार और निवेश को बढ़ावा देंगे, सप्लाई चेन को मजबूत बनाने तथा दोनों देशों के उद्योग जगत के बीच घनिष्ठ सहयोग को प्रोत्साहित करने पर सहमति व्यक्त की। हमने अगले तीन वर्षों में द्विपक्षीय व्यापार को दुगुना करने का भी लक्ष्य निर्धारित किया है।
0: एक खबर अपनारा सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা।

0: এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গুজরাটের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণ গুজরাট অঞ্চলে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহর ও গ্রাম প্লাবিত হয়, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। ভালসাদ, সুরাট ও নবসারী সহ বৃষ্টি কবলিত জেলাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাজ্যের দুর্যোগ পরিস্থিতির খোঁজ খবর নেন। ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে ত্রাণ ও উদ্ধার কাজ এবং নাগরিকদের সুরক্ষার জন্য কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রক সারা দেশে বর্ষাকালীন পরিস্থিতির ওপর সক্রিয়ভাবে নজর রাখছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তারা প্রয়োজনীয় সবরকম সহায়তা প্রদান করছে। কাথির উপর দিয়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল উল্টো রথ। পুরীর গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা দেবীর রথ নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। হুগলির গুপ্তিপাড়ায় আজ চলে ভান্ডার লুট উৎসব। চলে উল্টো রথের আগের দিন জগন্নাথদেবের ভোগ প্রসাদ লুট হয় এখানে। আজ জাতীয় সম্প্রচার দিবস। দিনটির শততম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী দ্বিবেদী বলেন, প্রসার ভারতী দেশ ও বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য সমস্ত রকম বিনোদন, তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের কাজ চালিয়ে যাবে।
1: আজ সে 99 সাল পেলে পহলি বার এক অর্গানাইজড রেডিও ব্রডকাস্ট ভারত মে কিয়া গিয়া, তৎকালীন বম্বই, আজ জেসে মুম্বাই কে নাম সে জানতে হ্যায়। অর ইয়ে দিন হামারে লিয়ে এক মৌকা হ্যায় উস দিন কো ইয়াদ করনে কা, স্মরণ করনে কা, অর সাথ হি সাথ প্রসার ভারতী কি তরফ সে আপনে আপ কো রাষ্ট্র কে প্রতি অর হামারে শ্রোতাওঁ অর দর্শকোঁ কে প্রতি আপনে মেহনত কো, আপনে এফর্টস কো দোবারা ডেডিকেট করনে কে লিয়ে।
0: হারারে স্পোর্টস ক্লাবে আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায়। জিম্বাবুয়ে 20 ওভারে 7 উইকেটে 125 রান তোলে। রান তাড়া করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 13 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি এবারে কাজের খবর। ত্রিপুরা হাইকোর্টের অধীনস্থ ফ্যামিলি কোর্টে গ্রুপটি পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা 20 জুলাই সকাল 11টা থেকে 10ই আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম গ্রুপ ডি, পিওন অর্ডলি গার্ড। মোট শূন্য পদ রয়েছে 4টি, অসংরক্ষিত ক্ষেত্রে 3টি এবং এসসিদের জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস। বয়সসীমা প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি

বয়সে ছাড় পাবেন। বেতনক্রম প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ, প্যারামেট্রিক্স লেভেল ওয়ানের প্রাথমিক বেতনের 75% অর্থাৎ 12,000 টাকা। আবেদন ফি রয়েছে 300 টাকা। যোগ্য প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং উত্তীর্ণদের পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আবেদন করার পদ্ধতি ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে https://thc.nic.in গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে হলে ত্রিপুরা হাইকোর্ট অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক দেখে নেওয়া যেতে পারে। জানিয়ে দিলাম একখালি কাজের খবর, আকাশবাণী আগরতলা।

জানিয়ে দিচ্ছি এবারে আরও একখানি কাজের খবর। ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন ভারতীয় রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম ও বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা রয়েছে 4098। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। অনলাইনে আবেদন শুরু 14/8/2026। অনলাইনে আবেদনের শেষ তারিখ 13/9/2026। যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে, প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা 1/1/2027। তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 33 বছর অতিক্রম করা যাবে না। তবে সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা প্রযোজ্য। নির্বাচন প্রক্রিয়া কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথি যাচাই এবং চিকিৎসা পরীক্ষার এই 2টি পর্যায়ে প্রার্থীদের নির্বাচন করা হবে। RRB জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন। আবেদন ফি সাধারণত EWS OBC বিভাগের প্রার্থীদের জন্য 200 টাকা, SC ST প্রাক্তন সৈনিক, PWBT মহিলা, সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য 250 টাকা। প্রার্থীদের অনলাইনে আবেদন ফি প্রদান করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন পদ্ধতি প্রার্থীদের রেলওয়ে নিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে https://rrbbilaspur.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম দুখানি কাজের খবর। আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান নূতন আলোর দিশারি। নতুন আলোর দিশারি আজ শুনবেন ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন সম্পর্কে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2020 সালের স্বাধীনতা দিবসের দিন ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের কথা বলেছিলেন। এরপর গোটা দেশ জুড়ে ধীরে ধীরে শুরু হতে লাগল হেলথ আইটি কার্ড। এর ফলে প্রযুক্তির সহায়তায় ভারতের স্বাস্থ্য খাতে নতুন বিপ্লব নিয়ে আসবে। প্রত্যেক ভারতীয়কে স্বাস্থ্য আইডি কার্ড দেওয়া হবে। এই স্বাস্থ্য আইডি কার্ডে প্রত্যেক ভারতীয়র স্বাস্থ্য সংক্রান্ত হিসেব নিকেশ থাকবে। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনটি দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি ধাপ এগিয়ে থাকা, অর্থাৎ স্বাস্থ্য সেবা সমাধান হিসেবে ধরা হচ্ছে। স্বাস্থ্য আইডিতে থাকবে প্রতিটি নাগরিকের রোগ পরীক্ষা, রোগ নির্ণয় এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি। এই স্বাস্থ্য আইডি পরবর্তীকালে নাগরিকদের রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার সহায়তায় এগিয়ে আসবে। জাতীয় ডিজিটাল

স্বাস্থ্য মিশন একটি উচ্চাভিলাষী মিশনের মাধ্যমে দেশের প্রায় 1.3 কোটি নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুঞ্জীভূত করতে এখনও সক্ষম। এই মিশন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জনস্বাস্থ্য যোজনার আওতায় আসবে। সকলের জন্য জনস্বাস্থ্য পরিষেবা দেওয়াটাই এর মূল লক্ষ্য। উন্নত পদ্ধতির মাধ্যমে দেশের যে কোনো অংশ থেকে গ্রহণ করা যাবে নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য। এর সাথে তৈরি হবে ডিজিটাল হেলথ ইকোসিস্টেম, গড়ে উঠবে বৃহৎ স্বাস্থ্য তথ্য ভান্ডার। স্বাস্থ্য আইডি, অন্যান্য আইডি।

পরীক্ষা করাতে গেলে রোগীকে আর তার সঙ্গে অতীতের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বয়ে নিয়ে যেতে হবে না, কারণ তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য হেলথ আইডি কার্ডে সেভ করা থাকবে। এবারে প্রশ্ন আসছে যে হেলথ আইডি কার্ড কোথা থেকে পাবেন? যে কেউ বাড়িতে বসে স্বাস্থ্য আইডি কার্ড পেতে পারেন। নিজের আধার কার্ড এবং মোবাইলের মাধ্যমে অনলাইনে এই কার্ড পাওয়া যাবে। এছাড়াও হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানেও এই কার্ড করা যাবে। স্বাস্থ্য আইডি কার্ড লিঙ্ক করতে হবে আধার কার্ডের সঙ্গে। সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির সন্ধান আধার কার্ডে লিঙ্ক থাকার জন্য খুব সহজে পাওয়া যাবে। কোনো ব্যক্তির প্রাথমিক বিবরণ এবং মোবাইল নম্বর বা আধার নম্বর নিয়োগ করে স্বাস্থ্য আইডি তৈরি করা হয়। ব্যক্তির নিজস্ব পছন্দ থাকবে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিনিময় করার বিষয়ে। 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ সবার জন্যে স্বাস্থ্য সাথী প্রকল্প। তবে এই প্রকল্পে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়। নাগরিক বা হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে তবেই তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন। ন্যাশনাল হেলথ এজেন্সি বা NHA কে এই দায়িত্বের ভার দেওয়া হয়েছে। সরকারি নিয়ম বা গাইডলাইন মেনে এই সংস্থা ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন পরিচালনা করবে। কোভিড অতিমারিতে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত ভারত, সেই আবহেই জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন চালু করা হলো দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং পরিবার কল্যাণমন্ত্রী হর্ষবর্ধন বলেন, 21 শতাব্দীতে ভারতে চালু হওয়া এই নীতি, এই উদ্যোগ ইতিহাস হয়ে থেকে যাবে। স্বাস্থ্যমন্ত্রী এও জানান, স্বাস্থ্যের পরিকাঠামোগত নীতিগুলির ভিত্তিতে সাশ্রয়ের যোগ্যতা, শিক্ষা, ক্ষমতায়ন, সুস্থতা, তার বহনযোগ্যতা, গোপনীয়তা এবং সুরক্ষার দিকটি মাথায় রাখা হয়েছে। NDHM একটি কেন্দ্রীভূত ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো তৈরির জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করবে। একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রী লেখেন যে NDHM একটি স্বাস্থ্য সেবা প্রকল্প। প্রযুক্তি নির্ভর এই হেলথ মিশনে জাতীয় স্বাস্থ্য পরিচয় পত্র, কোনো ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্যের ভাণ্ডার হবে। প্রতিটি স্বাস্থ্য পরিচয়পত্র ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের সঙ্গে ব্যক্তির বিবরণ, মোবাইল নাম্বার, আধার নম্বর ব্যবহার করে হেলথ আইডি কার্ড তৈরি করা হবে। এই একটি কার্ডই থাকবে সেই ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য। NDHM আধার আইন এবং IT আইন 2008-এর পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল 2012-র মতো মৌলিক অধিকার এবং আইনের কিছু অংশ নিয়ে তৈরি করা হয়েছে। এই কার্ডে রোগীর ব্যক্তিগত স্বাস্থ্য রেকর্ড থাকবে যা চিকিৎসার ক্ষেত্রে সরবরাহ করা হবে। হেলথ আইডি কার্ড হোল্ডারের পূর্বানুমতি নিয়ে 1 ঘন্টা থেকে সীমাহীন সময়কাল পর্যন্ত সময়ের জন্য তথ্য ভাগ করা যেতে পারে। যে কোনো তথ্য সরবরাহের সম্মতি প্রত্যাহারও করা যেতে পারে। শেষে তিনি এও লেখেন যে সাধারণ জনগণের অনেকেই জিজ্ঞাসা করেন, এটি যদি ইন্টারনেট চালিত প্রযুক্তির নেতৃত্বাধীন একটি ডিজিটাল মিশন হয়, তবে এটি কিভাবে বিপুল সংখ্যক জনসাধারণের কাছে পৌঁছাবে এবং ক্ষমতায়িত করবে। আমরা এই বাস্তবটিকে বিবেচনা করেছি এবং বিশেষ পদ্ধতি এবং অফলাইন মডিউলও তৈরি করেছি যা প্রান্তিক ডিজিটাল ক্ষেত্রে অবগত নন, প্রত্যন্ত পাহাড়ি এবং উপজাতি জনগোষ্ঠীর কাছেও পৌঁছানো যাবে। সবশেষে বলা যায়, প্রধানমন্ত্রীর এই ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন সার্থকভাবে বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে। নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন সম্পর্কে। এখন আপনারা শুনবেন লোকগীতি।

জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন চৈতন্য শিক্ষা মিত্র এর রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুং মিখরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মকালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ, মা ভাবার পূর্বাভাস। সকাল 8:40 যুবদের নিয়ে অনুষ্ঠান যুববাণী। সকাল 9:10 দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে দেশাত্মবোধক গান। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মণিজরা। বেলা 12:55 অনুষ্ঠান যশের কথা, বিষয় পেঁপে চাষ। 1:05 শুনবেন পদ্মাপুরাণ, বিষয় সূত্রধর কার্তিক ডিঙ্গা গঠন ও চন্দ্রধরের দ্রব্যাদি বজায়করণ ও বাণিজ্য গমন। প্রসঙ্গ পরিবেশনে পীযূষ দাস এবং সহশিল্পীবৃন্দ। দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:50 ছড়ার গান শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 মানবী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বিজ্ঞান থেকে বংশগতীয় বিবর্তন এই বিষয়ে পাঠ দেবেন নরসিংগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা সাহা। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে শুনবেন জৈব চাষে অনুখাদ্যের ব্যবহার। এই প্রসঙ্গ নিয়ে ডক্টর নীলাদ্রি পালের সাক্ষাৎকার। পরে লোকগীতি শুনবেন বিষ্ণুপদ দাসের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:15 সংসদীয় পর্যালোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:30 আধুনিক গান শুনবেন গৈরিকা চন্দের কণ্ঠে। রাত 9:00 নজরুলগীতি শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 নাটক। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 মৈত্রী। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে 27 সেকেন্ড। জয় হিন্দ।